আকাশবাণী আগরতলা, শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটার অর্থাৎ 1269 কিলোহার্টজে। সেই সঙ্গে আমাদের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা ও ওয়েব ওটিটি প্ল্যাটফর্মে শোনা যাবে। আকাশবাণী আগরতলা, আজ রবিবার, 22 ভাদ্র 1948 শতাব্দ, 26 ভাদ্র 1433 বঙ্গাব্দ, 13 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:55 হয়ে 45 সেকেন্ড।

0: meeting in Tianjin in August last year. The two leaders agreed that both sides must continue to expand common ground on regional and global issues and in addressing challenges. Earlier in the day, Prime Minister Modi held a series of bilateral meetings with leaders of BRICS countries. Prime Minister Modi met his Ethiopian counterpart Dr. Abiy Ahmed Ali, Malaysian counterpart Anwar Ibrahim and Vietnamese counterpart Lee Min Hyung. Mr. Modi also held talks with Abu Dhabi Crown Prince Sheikh Khalid bin Mohammed bin Zayed Al Nahyan. Union Home Minister Amit Shah began a three-day visit to Mumbai yesterday, during which he will visit the Asiatic Society of Mumbai and attend the 6th Akhil Bharatiya Rajbhasha Sammelan, a conference focused on Hindi. At the Asiatic Society of Mumbai, the Home Minister will inaugurate a specially curated exhibition of manuscripts titled Shri Ganesh Dhyanarthi. Today, Mr. Shah is scheduled to attend the GJEPC Awards functions at the Bandra Kurla Complex. Iraq has dismissed the commander of military operations in Mason province and reportedly ordered a temporary closure of the Shalam Sheh border crossing with Iran as a precaution. This follows an investigation into the drone attacks on Saudi Arabia's east-west pipeline. Saudi Arabia had earlier stated that the attacks originated from Iraq but opted not to respond. There were also signs of diplomatic engagement. Crown Prince of Abu Dhabi Sheikh Khalid bin Mohammed bin Zayed Al Nahyan met Iranian President Dr. Masoud Pezeshkian on the sidelines of the 18th BRICS summit in New Delhi. It was the highest level meeting between the two nations since the conflict began. The India Meteorological Department has issued a red colour warning for heavy to very heavy rainfall with extremely heavy rainfall in Gujarat region today. Weather Department said Madhya Pradesh, West Madhya Pradesh, Saurashtra and Kutch are expected to face heavy to very heavy rainfall. In tennis, Elena Rybakina defeated Aryna Sabalenka 6-4, 5-7, 6-2 to win US Open Women's Singles Final at Arthur Ashe Stadium in New York last night. This is Rybakina's first US Open title and her third career Grand Slam championship following her Australian Open victory earlier in the year. And in T20 Women's Asia Cup Cricket, India will face defending champion Sri Lanka in the summit clash in Dubai today. The match will begin at 8 p.m. Indian time. And that is the end of this news bulletin.
1: Akashbani Agurtala Atokhon shunchilen Dilli Kendro theke prochorito shongbad. Akashbani Agurtala Shubhashito onushthane আজ শুনবেন গিরিশচন্দ্র ঘোষের রচনা থেকে পাঠ।
2: ঈশ্বর সম্বন্ধে যেরূপ মতভেদ, এরূপ মতভেদ বোধ হয় আর কোনো বিষয় নয়। ঈশ্বর আছেন কিনা, তিনি সাকার বা নিরাকার, এবং কোন সাকার মূর্তি তাহার স্বরূপ মূর্তি, অজ্ঞানতাবশত তাহা লইয়া বাদানুবাদ নিয়তই চলিতেছে। ম্যাক্সমুলার বলেন যে প্রধানত আট প্রকার ধর্ম প্রচলিত আছে। অধিক থাকুক বা না থাকুক, দেখা যায় প্রত্যেক ধর্মাবলম্বীর মধ্যে নানা প্রকার সম্প্রদায় ও প্রতিসম্প্রদায় যেন বিরোধী ধর্মাবলম্বী। প্রতিসম্প্রদায়ই অপর সম্প্রদায়ের জন্য নরক বন্দোবস্ত করিতেছেন, হিন্দু ধর্মেও এরূপ বিরোধ। আবার এক সম্প্রদায়ভুক্ত ব্যক্তির উপাসনা লইয়া পরস্পরে এইরূপ বিরোধ। কিরূপে ভগবান রামকৃষ্ণ পরমহংস এই সকল বিরোধ মীমাংসা করিয়াছেন, তাহা যিনি পরমহংসদেব সম্বন্ধে কোনো কথা কিছু শুনিয়াছেন তাহার অগোচর নাই। কিন্তু সে বিষয়ে উপস্থিত আমাদের আলোচ্য নয়। পরমহংসদেব সকল প্রকার উপাসনার কথাই বলিয়াছেন। তাহার মতে মনুষ্য মাত্রই স্বীয় আধ্যাত্মিক অবস্থা অনুসারে উপাসনা করিয়া থাকে এবং অকপট চিত্তে যেরূপই উপাসনা করে সেই উপাসনাই প্রশস্ত। ঈশ্বর লাভের উপায় সম্বন্ধে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন অভিপ্রায় প্রকাশিত করেন। কেহ মনে করেন ঈশ্বর কি সহজে পাওয়া যায়, একজন বড় লোকের দেখা করিতে হইলে কত লোকের উমেদারি, কত প্রকার

0: পরিশ্রম কত লোকের কত প্রকার স্তব স্তুতি করিতে হয়, এই সকল উমেদারি ও পরিশ্রমের ফলে সেই বড় লোকের দেখা পাইবে কিনা সন্দেহ, কিন্তু এরূপ কষ্ট ব্যতীত যে দেখা পাইবে না ইহা নিশ্চিত। কেহ মনে করেন ঈশ্বর নির্গুণ, শত উপাসনা করো কিছুতেই কিছু হইবে না, আপনাকে নির্গুণ অবস্থায় লইয়া যাইবার চেষ্টা করো, বহু সাধনার পর সে নির্গুণ অবস্থা প্রাপ্ত হইবে। কেহ মনে করেন তাহার উপাসনার প্রথা সকল রহিয়াছে, সেই প্রথা অনুসারে কার্য করো, পুষ্প নৈবেদ্য প্রভৃতি দিয়া অর্চনা করো, শুদ্ধরূপে মন্ত্র সকল উচ্চারণ করো, এই সকল কার্য করিতে করিতে যদি ত্রুটি না হয় তাহার কৃপাদৃষ্টি পড়িলেও পড়িতে পারে। কেহ বা বলেন ও সকল বাহ্য পূজায় কি ঈশ্বরের তৃপ্তি হয়, ও সকল বাহ্য পূজা নিম্ন অধিকারের নিমিত্ত, তাহার নাম করো, ধ্যান করো, কীর্তন করো, ক্রমে ক্রমে উন্নতি হইতে থাকিবে। কেহ বলেন অতি শুদ্ধাচারে থাকিতে হইবে, প্রত্যহ স্নান করিয়া শুচি হও, সকাল বিকাল সান্ধ্যানি করো, হবিষ্যান্ন আহার করো, আগে দেহ শুদ্ধি করো তারপর সে কথা। কেহ বা বলেন প্রাণায়াম করিয়া আগে মনস্থির করো, নেতি ধৌতি করিয়া দেহ শুদ্ধি করো, উপাসনার কথা পরে। কেহ তাহাদের কথায় আপত্তি করিয়া বলেন যে সংসারে থাকিয়া নানা সাংসারিক কার্য করিয়া ও সকল কার্য কিরূপে হইবে, তাহার উত্তরে যোগপন্থী বলেন সত্যই তো, তাহা হইবার নয়, অতএব সন্ন্যাস আশ্রম অবলম্বন করো। সে কথার প্রত্যুত্তরে তাহার প্রতিবাদী বলেন কেন, গার্হস্থ ধর্ম কি ধর্ম নয়? গার্হস্থ ধর্মে কি হয় না? এই বাদ প্রতিবাদের অন্তর্ভুক্ত একটি কথা আছে, হওয়া কাহার নাম এ কথা তাহাদের উপলব্ধি হয় নাই। নিয়তই ঈশ্বরে মনোনিবেশ যদি তাহার নাম হওয়া হয়, সংসারে যে সে পক্ষে পদে পদে বিঘ্ন তাহার আর সন্দেহ নাই। যাহাই হোক, এই তো বাদানুবাদ। ঈশ্বরের সহিত আমাদের কি সম্বন্ধ ইহা স্থির করিতে না পারাতেই এই সকল বাদানুবাদ উপস্থিত হয়।
1: সুভাষিত অনুষ্ঠানে আজ শুনলেন গিরিশচন্দ্র ঘোষের রচনা থেকে পাঠ, আকাশবাণী আগরতলা। এখন অঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান। প্রথম গানটি শুনুন মিতা হকের কণ্ঠে।

ভক্তিমূলক গান শুনছেন অঞ্জলি অনুষ্ঠানে। এবারের গানখানি শুনুন সুরিন্দর কোহলির কণ্ঠে।

ভক্তিমূলক গান শুনছিলেন অঞ্জলি অনুষ্ঠানে। আজকের শিল্পীরা ছিলেন মিতা হক এবং সুরিন্দর কোহলি। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন ককবরক অনুষ্ঠান হায়ংনি খোরাং।

0: আও চিন্তা বুক খালাইনাই তিনি তাংবিটি তিনি তাংবিটিও চুদিনা খাইমানতি ককিসা খালাইয়ান পুদিনা খা কাইসা মতমতেই নামমানি বিথি বুফাংহিনি সিনে যাগ পুদিনা নকনি টব বাড়ি এবা খেতরগ খালাই সাসা খেন খালাই মানো পুদিনা হজম খাইতানি গবায়ু গবায়ু হামড়ি থানি বুকক মোনামা খাইখলাই থানি চিরি সাকনো কস্রাংতনি থানি কুচু কংরাইফ্রু পুদিনানি বাহাই বুকুং কুফুংমানি জংজালনি ইয়াক কাকড়ি থানি চং বেলাইকে চুবাও পুদিনাও এন্টি অক্সিডেন্ট বতঙ্গ তেই অবচিনি শাকনি সেল ন অক্সিডেটিভ হামিয়ানি মথাংতানি চুবাও পুদিনা কাইনানি জরা রকমখা অক্টোবরনি সিমি নভেম্বর তেই ফেব্রুয়ারিনি সিমি মার্চ তালনি বিশিঙ্গ পুদিনা কাইমানি রায়দা রকমখাহাই রফ রফ হা তেই তৈ অংখরৈ থাংনানি শেপ গনাং হা পুদিনানি বাকি কাহাম পুদিনানি বেদেক এবা কাটিং হাও ফবৈ রিখেন লাইটে সাকে কতাল বুফাং বুসাং রিফায়ু হা রান সামা নুখাহিনগে তৈ মারিনাই ফিয়া নাংমানি বারা তৈ গজারি মানগ্লাক তৈ অবন সাতং নাংথানি মাকাইথাই সার হিনকে জৈব সার এবা কম্পোস্ট রেখা হিনকে পুদিনা বুফাং কাহামকে লগি ফাইনাই পুদিনা তরখাহিনকে নাংফ্রু বেলাইতেই বসক খলৈ চাউইমান খা পুদিনা ডাক্তিন হামিয়াতেই হৈসাই থাঙ্গু হিনে বন কচাংতেই কৃষি দংখর খাতিউই ডাক্তি ডাক্তিন হাতি মুখ্যতং ফালনক হোটেল তৈ রেস্টুরেন্ট রগ রহরৈ রহরানী সেপনা হারৈ রং পয়সা আজিউই মান হাইকে চং বিটিও আশুক জরা পুদিনা খাইনানতেই ককথাইসা থাইনি খালাইখা
1: আউফাদিকে তাবুক সা খামক্রাইনি কক সাইমালায়ন কিডনি ন কাহামকে তনানি কক কিডনি হিংখা চং বড় রকনি সাকনি কাইসা নাংকুক মানি মানে কিডনি হিংখা চিনি সাগো থাকপ্লাইয়াখে সামুং খাই দনাই মানে থৈন সাকেউই শাকনি মানে হামিয়া রকন তিখলাই রহর শাকনি তৈ সম তাই মিনারেলস রকন বাকসাকে তনিও এবার ব্যালেন্স খাই তন তাই ব্লাড প্রেসার নব কন্ট্রোল খেতন ফিয়া কাইসা ককংখা কিডনি দেরামানি নুক মারি দাঁতি নুক জাকিয়া সালব্রুম ব্রুম চিনি চিকন চিকন লয় হামিয়া এবার বেড হেবিটস রকন কিডনি ন দেরার কিডনি সানা থাংখে কিডনি কিডনি মূসা বেমার কতর করিহিনী মানো ডক্টরক দাগি মূ করিখে পেন কিলার চামানি সাল গদক রমই অমহাই বিথি রক চাখে সাগ থৈ থাংলাই শুনি কিসাঙি মানো ডায়াবেটিস তাই হাই ব্লাড প্রেসার সাগতংখেব কিডনি হামিয়া অঙ্গি মানো আবুবাই কিডনি রামপ্রাই দেরাউই মানো আবুনি বাকি সুগার এবার ডায়াবেটিস তাই হাই ব্লাড প্রেসার ন কন্ট্রোল খে তনানি নাঙ্ক আবুনো কারিব সম ঠগ সেরজাক মানেই চামুং তাই প্যাকেটজাতনি চামুং ফাস্টফুড চা খেব তাই সাগো তৈ নাংমা জরা তৈ নঙ্গিয়া হাঙ্কাব কিডনি দেরাই মানো আবনো কারিব ফেকজাকনাই মানেই নংমানি হাইকাবা চোয়া গ্রক নংমানি তাই সাকন চিং ব্যায়াম খাইয়া এক্সারসাইজ রক খাইয়া হাঙ্কাব চিনি কিডনি দেরাই মানো কিডনি রক দেরামানি চিং এক্সারসাইজ রক করি হিংকাই বেলাই প্রেসার মাচাও আবোবাই চিনি কিডনি দেরাই মানো তাই কিডনি ন কাহামকে তনানি হিংকাই চিং রেগুলার পেন কিলার রক চায়া দংনানি নাংনাই ডায়াবেটিস তাই ব্লাড প্রেসার রক ন কন্ট্রোল খে তনানি নাংনাই সম গবাং চায়াং না নাংনাই প্রসেস ফুড হাই

সা খামক্রানিয়াগুলো যেন তাবুক ককথম খানানি বিসঙ্গ হাবলাইছে মানে তিনি নি পুইলানি ককথম তঙ্গ 2026-27 রং গবংমা এলাইড হেলথ কেয়ার ফার্মাসি তৈ নার্সিং কোর্স এডমিশন বাকি টিবি জেইই পিসিবি গ্রুপ নি সেকেন্ড ইয়ার সেকেন্ড রাউন্ড নি কাউন্সেলিং ইংলানি কক তংমানি তাবুক 14 সেপ্টেম্বর 2026 এবার খানানি সালো উংসিনাই রেজিস্ট্রেশন জরা উংখা ফুনি দাম জি দামফ্রুনি সিমি দামচিসা তামৈ সতী থামচি জরা কাউন্সেলিং ইংনাই ফুনি দামচিসা তামৈ সতী থামচি নি সিমি থাই হিনকে কে এল অডিটোরিয়াম আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড জিবিপি হসপিটাল আগরতলা ত্রিপুরা টিটিএডিসি পলিটেকনিক ইনস্টিটিউট ঘুমলঙ্গ আইটিআই পাস খাইজা ক্যান্ডিডেট স্ট্রকনি বাকি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নি সেকেন্ড ইয়ার ও থার্ড সেমিস্টার স্পট রাউন্ড ল্যাটারেল এন্ট্রি এডমিশন নি সাকলাইমং তিখাইজাখা আচুক থাইরকমখা সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তৈ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কাউন্সেলিং তৈ এডমিশন নি সালংখা খনা এবার 14 সেপ্টেম্বর 2026 শুক্রবই সিনা বাকি ইনস্টিটিউট নি ওয়েবসাইট নাইনানি বাকি সাজাখা ওয়েবসাইট ইংখা www.tpikhumlung.edu.in ইয়ট এফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্ট নি উনকুতি ডিস্ট্রিক্ট তাংনক নি সাকথারমা বাই বিসকাং 15 সেপ্টেম্বর নি সিমি 17 সেপ্টেম্বর 2026 জরা কৈলাসহর নি উনকুতি কলাক্ষেত্র ও সালথামরমই স্ট্রিট লেভেল স্কুল স্পোর্টস থাংতা বাতাইলাইমুং নি তিয়ার খ্লাইজাখা ও বাতাইলাইমুঙ্গ ইংয়া হিনমানি ন বিশি চি ব্রৈ বিশি চিসনি তৈ বিশি চিচুকু উমরনি বরি বসাতেই চলাবসারক মানজাগি মান্নাই ও পান্ডাও সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট তৈ ইয়ুথ এফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্ট ও পান্ডাবাই গরংজাক টংনাই কলেজ অব এগ্রিকালচার ত্রিপুরা আগরতলা ও পিজি 2026-27 এডমিশন সাকলাইমুং সাবজেক্টে আচুক থাইরকংখা এগ্রোনমি ও তঙ্গ কায়দক হর্টিকালচার ফ্রুট সায়েন্স কায়দক আচুক থাই তঙ্গ তাই প্ল্যান্ট প্যাথোলজি ও কায়দক আচুক থাই তঙ্গ রংমারি নাংনাই বিশিব্রীনি বিএসসি অনার্স এবা বিএসসি হর্টিকালচার ডিগ্রি ইয়া হিনমানি ন 60% নাংনাই ফিয়া এসটি এসসি রকমি বাকি হিনকে 55% এখানে চোখনাই হিনি সাজাখা উমর ইংয়া হিনমানি ন বিশি নৈচিসা কানানি নাংনাই কয়লাই ডাউনলোড মাখলাইনাই https://coa tripura.ac.in ও ওয়েবসাইট নি কয়লাই সুপুঙ্গই ইমেল তৈ খে জমা মারিনাই ও নিকুমা ও নিকুমাংখা coat.pgs@gmail.com অ্যাপ্লিকেশন ফি নাংনাই ইউআর রকনি বাকি 200 তাই এস সি এস টি রকনি বাকি 150 কয়লাই রিনানি পাইথাক সালংখা 27 সেপ্টেম্বর 2026 জরা মেরিট লিস্ট অঙ্কনাই 30 সেপ্টেম্বর 2026 সিপাহীজলা ডিস্ট্রিক্ট নি ভারত বাংলাদেশ হায়ুং আরিয়াম চাই বড় রকনি টং কচাং তৈ কথালাই টংনানো নাসিগৈ সিপাহীজলা ডিস্ট্রিক্ট নি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তৈ

হর্তা কাইসাদা গিমুঙ্গ ভারত বাংলাদেশ হায়ুং বেরেম আরি আমচাইনি বড় রকনি থাংলাই সুথানি কিসা রায়দা বক্সিনকা সিপাহী জলা ডিস্ট্রিক্ট নি বিশালগড় তেইশোনামুড়া সাব ডিভিশননি ভারত বাংলাদেশ হায়ুং বেরেমনি আরি আমচাইনি বারা মিটারনি বিশিং কালাইজাক আমচাইও অমা নাখলাইমুং বজাক টংনাই তিনি 13 সেপ্টেম্বর 2026 নিসিমি 12 ডিসেম্বর 2026 জোড়া অদাগিমুং বজাক টংনাই অদাগিমুং নরগৈ সানজা দামচার তামফ্রু নিসিমি 10 দিন ফং দাম্বা তাম্মা জোড়া টংক সং টংনাই বড় রকনি থাংলাই সুথানি মানানি রায়দারক বক্সিন জাক্ষা ভারতীয় ন্যায় সংহিতা 2023 নি 163 ধারা নি বিশৃঙ্গ ও রায়দারক বক্সিন জাক্ষা ফিয়া কেরং রায়দা মুথাং নাই সামুঙ্গ হেফাজাক সিপাই সেংক্রাক তেই হাস্তে নাই মুথাং বাহিনী বড় রকনি থাংলাই সুথানি সিপাইজলা ডিস্ট্রিক্ট নি পুলিশ সুপার তেই সোনামুড়া বিশালগড় সাব ডিভিশন নি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তেই গসিমুং মানজাক বড় রকনি থাংলাই সুথানি হাফাংনি নাংকুকমা বারজা মানজাক বড় রকনি সামুং খাইথানি শাক নাইজাকনা নাঙ্গি টংখা অবহাই শাক হামিয়া বড় রকনি শাকাও অমানা খ্লাইমুং রায়দারক বজাক টংলাক অদা গিমুং খানায়া বড় রকন ভারতীয় ন্যায় সংহিতা 2023 নি 223 ধারানি কেরং রায়দাতেই শাস্তি রিজাকনাই সাকলাইজাক আমচাইনি বড় রকন অদা গিমুং রকন খানানা বাগৈ কয়জাকা তাবক নিতে কিসা টঙ্গব অবংখা সরংমুং নতি সাকলাইমুং যতন ন সাইমান রিনানী বাকি ককমুং কাইসাও সাকলাই জাকা রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্সেস এবার রিমস ইম্ফল নিট MDS 2026 কোয়ালিফাইড ক্যান্ডিডেটস রকন MDS কোর্স এডমিশন বাকি কইলাই সানজাগি টঙ্গ ত্রিপুরানী নিট MDS 2026 কোয়ালিফাইড ইন সার্ভিস ডেন্টাল সার্জন রক ইন সার্ভিস স্পন্সর্ড ক্যাটেগরিও কইলাই রিউই মান্নাই ও ক্যাটেগরিও কইলাই রিনাই রকনি কইলাই হাস্তেনি কম্পিটেন্ট অথরিটিতেই ফরওয়ার্ড মার্ক খাইনাই চুকজাকতেই মুচুংনাই ক্যান্ডিডেটস রক বরকনি কইলাইতেই নাংমানি ডকুমেন্টস রক থ্রো প্রপার চ্যানেলতেই ডিন একাডেমিক রিমস নিথানি জমারিউই মান্নাই কইলাই রিনানি পাইথাক সাল খনা এবা 14 সেপ্টেম্বর 2026 সারিকনি দাম্বরি তাম্মা জোড়া তেইব কাহামকে সিনানি বাকি রিমস নি অফিসিয়াল ওয়েবসাইট নাইমান ওয়েবসাইট ইংখা www.rims.edu.in ত্রিপুরানী ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন নি অফিসিয়াল ওয়েবসাইট ইংখা https://dme/tripura.gov.in টিআরবি তিনি বখাক্তই কক মুকাইশর সাকলাই জাকা এসটিজিটি 2025 গ্রাজুয়েট টিচার নি বাকি কোয়ালিফাইড ইংজা ক্যান্ডিডেটস রকনি মার্কশিট সার্টিফিকেটস এন্ড ডকুমেন্টস রকনি স্ক্রুটিনি নি শাল রক সাকলাই রিজাকা এবা স্ক্রুটিনি ইংগৈ টঙ্গ আবনি বিশিং খনা এবা 14 সেপ্টেম্বর ইংনাই স্ক্রুটিনি আবংখা 92.89 মানজাক মার্কস মানজাক বড় রকনি বাকি 15 সেপ্টেম্বর 88.86 16 সেপ্টেম্বর 85.84 17 সেপ্টেম্বর হুঙ্কে এস সি বেরেমনি বাকি 83.77 মার্কস মানজাক রকনি বাকি 18 সেপ্টেম্বর এস সি বেরেমনি 76.72 19 সেপ্টেম্বর এস টি বেরেমনি 83.74 মার্কস মাননাই রকনি বাকি তেই 21 সেপ্টেম্বর 2026 হুঙ্কে এস টি বেরেমনি যে ক্যান্ডিডেটস রক 73.68 মার্কস নাম্বার মানখা বরকনি বাকি স্ক্রুটিনি খ্লাইজাকনাই হাইকে চাসুক জোড়া খালাইকা তিনি কক থমরক

0: BA, BCA, LLB, Rock, Pass Unzak, Nanangai, Number Nibagi Korakori, Gri, Nibo, Shazaka, Tai Abunibagi Umur Hunke, Chichar Nisimi, Bridgi Nibishungong Nanangai, Tai Abuni Bishungo, UBC, SC, SD, Tai Shakchugya, Divursi, Tai Randa Randi Rokni Bagi, Kishek Umor Yakar Mung Tongai Abuni Bagi online Tai Koimung Blairanani Paitakni Shalmari, September Tali Nuichisha Salmari Nibishungo Renani Nangai Computer Nibishing Tai Amjok Mung Naharjaknai Amjok Mungni Tai Agortala Wono Ungnai Abuni Bagi Salmari Rok Ulo call letter name sing tei saklai jaknai. Tei kaise tongo oboke sports department trang jaknai CRPF trang jaknai. Aboni bagai ringmari engya hampano madhyamik pass ngani nangnai tai theng mungo kring ngani nangnai. Aboni bagai umor hangke chichar ni simi Nijitam Nibishungong Nani Nangai Tai Katijak Nibagai Umor Kisase Yakarzak Mumbotongane Abunibagai Online Tai Koimung Blairmani Paitak Shalmari September Dalni Tamji Shalmari Nibishungo Klainani Nangai Abunibagai Sajaknai Interview Amzok Mung Nibishung Tai Tai Skill Test Nibishung Tai তাই অবরক নি শালমারি রক উলো কলেটা নি বিচিংতি সাকলাই জাকনাই
1: আও আনি থানি তঙ্গ ত্রিপুরা ইউনিভার্সিটি নি মিউজিক ডিপার্টমেন্ট অফ গেস্ট ইনস্ট্রাক্টর আচুক থায়ো বরক তলাংনানি বাগাই ওয়াকিন ইন্টারভিউ অংনাই শালমারিতে জরাংখা 18 সেপ্টেম্বর 2026 দিবর দামনি তামফ্রো থাই হিনকে কনফারেন্স হল এক্সামিনেশন বিল্ডিং ত্রিপুরা ইউনিভার্সিটি অবনতি কাহামকে সিনানি বাগৈ www.tripuraunive.ac.in অ ওয়েবসাইট নাইনানি বাগৈ সাজাখা ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা ও অর ফরংনাই তলাংজাকনাই আচুক থাইনি মুংরকংখা প্রফেসর অফ ল অর ইউআরকনি বাগৈ কাইনি খাতিজা অ্যাসোসিয়েট প্রফেসর অফ ল অরব ইউআরকনি বাগৈ কাইনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ সোশিওলজি এস সি কাইসা রেগুলার বেসিস অবতলাংজাকনাই বরকনি মানমারিতে রংমারি রকিনকে ইউজিসি রায়দানো রগৈ অংনাই বেবাগৈ আচুকথাই রংমারিতে গুবুন নাংমানি রকনতিয়ই সাইমাননানি বাগৈ ইউনিভার্সিটিনি ওয়েবসাইট নাইনানি বাগৈ সাজাখা ওয়েবসাইট অংখা www.nlutripura.ac.in সুপুংজা কইলাই রিনানি পাইথাক সালংখা 16 সেপ্টেম্বর 2026 যে ক্যান্ডিডেটস রক সকাঙ্গ কইলাই রিজাক বরগ্নতে রিনা নাংলা খিনিব সাজাখা
0: আও ফাড়িকে তাবুক অজরাও নাইনাইলেনে তিনিনি নবর দেবার নাইকুনি কক্তমারক তিনিনি নবর দেবার নাইকুনি কক্তমা ও সাজাকা তিনি গ্রং গ্রং সাব ফেরাঙ্ক গই ওয়াতে ওয়াই ফানমান হনে সাজাকা তাই তিনিনি তোমারি 34 degree Celsius, Tai Changmari, 26 degree Celsius. Nibishingotangana. Taimiani Tungmari Suzaka, 32.7 degree Celsius. Tai Tinifungi Tungmari Suzaka, 25.7 degree Celsius. Tai Navarati Hokuni Bangmari, 98%. Kamawatongo, 60%. Tai Tabukshak Pungjora, Watiwamani Nukjaka, 0.2 mm. আসুক জরা খানা বেকে তাবু জরানি নবর দেবের নাইকুনি কক তোমার
1: আও চিনি ভাসুক জরা রক বক্রি খাবা তিনি হাইমনি খরাং পান্ডা আসক্তি ন তিনি অপান্ডানো সংচাখা তে কম থিঙ্কা আংসীমা
0: আংমিনা
1: ফাইদি থাংতে থাংতে চং রেচাপ মুং থাইসা খানালায় তিনি রেচাপ মুঙ্গ খরাং রিওয়ান অনিরুদ্ধ দেববর্মা

আশ্রিক জোড়া অনিরুদ্ধ দেববর্মানি খরাং রেচাপজাক রেচাপ মং খানারি জাখা আকাশবাণী আগরতলা অবনী লগিন পাইখা তিনি কক বরক পান্ডা হায়ংনি খরাং পাইথাগো হাইন হাই যতন হামবায়।

রবীন্দ্রসঙ্গীত শুনছেন রবি কিরণ অনুষ্ঠানে। আজকের শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়।

চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত আজকের রবিকিরণ পর্বে। আকাশবাণী আগরতলা, এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। তারপরেই শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ এবং ককবরক সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। ব্রিক্স শীর্ষ সম্মেলনের আজ দ্বিতীয় তথা শেষ দিন। সদস্য রাষ্ট্রগুলি আজ বিশ্বের সর্বাঙ্গীন উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলাপ আলোচনা করবে। সম্মেলনের প্রথম দিনেই ব্রিক্স দেশগুলি সর্বসম্মতিক্রমে নতুন দিল্লি ঘোষণা গ্রহণ করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ মুম্বাইয়ে এশিয়াটিক সোসাইটিতে ষষ্ঠ অখিল ভারতীয় রাজভাষা সম্মেলনে যোগ দেবেন। পশ্চিমবঙ্গে একটি অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা কেন্দ্র গড়ে তোলার ডিআরডিওর প্রস্তাব রাজ্য সরকার অনুমোদন করেছে। নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1386। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারত আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। ব্রিক্স শীর্ষ সম্মেলনের আজ দ্বিতীয় তথা শেষ দিন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে গতকাল সম্মেলন শুরু হওয়ার পর ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি সর্বসম্মতিক্রমে নতুন দিল্লি ঘোষণা গ্রহণ করেছে। সম্মেলনের প্রথম দিনের অধিবেশন শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘোষণাটি গ্রহণের প্রস্তাব দেন। গৃহীত নতুন দিল্লি ঘোষণা সদস্য দেশগুলির যৌথ সংকল্পের ক্ষেত্রে একটি সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করে বলে প্রধানমন্ত্রী তার ভাষণে উল্লেখ করেন। তিনি আরও বলেন, এই সংকল্পগুলি বাস্তবায়িত করা এখন সব দেশের যৌথ দায়িত্ব।
1: চর্চা সে স্পষ্ট হি বদলতে হুয়ে বিশ্ব কা সঞ্চালন পুরানে সংস্থানো সে নহীঁ কিয়া জা সকতা। রিপ্রেজেন্টেশন, রিসপন্সিভনেস আর রুল মেকিং তিনো মে সুধার আবশ্যক হ্যায়। আজ অ্যাডপ্ট কিয়া গয়া নিউ দিল্লি ডিক্লারেশন হামারে সাজা সংকল্প কো স্পষ্ট দিশা দেতা হ্যায়। আব হামারি জিম্মেদারি হ্যায় কি ইন সংকল্পো কো ঠোস পরিণামো মে বদলে।
0: ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির আন্তর্জাতিক যে কোনো বিবাদ কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে তাদের অঙ্গীকার ব্যক্ত করেছে। পশ্চিম এশিয়ার বর্তমান সংঘাতের পরিপ্রেক্ষিতে ব্রিক্স নেতৃবৃন্দ সর্বোচ্চ পর্যায়ে সংযমের আহ্বান জানিয়েছেন। গত বছর 22 এপ্রিল জম্মু কাশ্মীরে জঙ্গি হানার কঠোর নিন্দা করেছেন তাঁরা। সন্ত্রাসবাদের মোকাবিলায় এই গোষ্ঠী তাদের অঙ্গীকারের কথা আবারও জানিয়েছে। চতুর্থবার ভারত ব্রিক্স শিখর সম্মেলন আয়োজন করেছে। আজ বিশ্বের সর্বাঙ্গীন উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলাপ আলোচনা হবে। সমাপ্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজাখস্তান, ফিলিপিন্স, মিশর, দক্ষিণ আফ্রিকা এবং বুরুন্ডির রাষ্ট্রপতিদের সঙ্গে বিভিন্ন সময়ে বৈঠক করবেন। পাশাপাশি নাইজেরিয়া এবং উগান্ডার উপরাষ্ট্রপতির সঙ্গেও নানা বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে তার। ভারতের নেতৃত্বে এই শীর্ষ সম্মেলনের এবারের মূল ভাবনা প্রাণবন্ত উদ্ভাবনী সহযোগী।

প্রতিযোগিতামূলক এক পরিবেশে সুস্থায়ী উন্নয়ন। ব্রিক্স শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। উভয় নেতাই দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কৌশলগত দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি বজায় রাখার উপর গুরুত্ব দিয়েছেন। গত বছরের আগস্টে তিয়েনজিনে তাদের শেষ বৈঠকের পর ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে দুই নেতাই স্বাগত জানান। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, উভয় পক্ষকে পারস্পরিক সম্মান, সংবেদনশীলতা এবং স্বার্থ এই তিনটি নীতির মাধ্যমে পরিচালিত হতে হবে। দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক উন্নয়নের জন্য সীমান্ত অঞ্চলের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। সীমান্ত সংক্রান্ত বিষয়ে চুক্তি ও সমঝোতাগুলি দুই পক্ষকেই মেনে চলার উপর তিনি বিশেষ গুরুত্ব দেন। প্রধানমন্ত্রী গতকাল ইথিওপিয়া, মালয়েশিয়া ও ভিয়েতনামের প্রধানমন্ত্রী এবং আবুধাবির যুবরাজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলীর সঙ্গে বৈঠকে অর্থনৈতিক অংশীদারিত্ব, প্রতিরক্ষা, নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির পন্থা পদ্ধতি নিয়ে দুপক্ষের আলোচনা হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, নিরাপত্তা এবং দুদেশের মানুষের যোগাযোগ বৃদ্ধি নিয়ে শ্রী মোদী আলোচনা করেন। ভিয়েতনামের প্রধানমন্ত্রী লেমিং হংয়ের সঙ্গে বৈঠকে সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয় নিয়ে তাদের মধ্যে কথা হয়। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর কৌশলগত অংশীদারিত্ব নিয়ে যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত ব্রিক্স নেতাদের শীর্ষ সম্মেলনে গত সন্ধ্যায় এক নৈশ ভোজে নবরস দ্য ইউনিভার্স অফ শেয়ার্ড ইমোশনস, বিশ্বের অভিন্ন ভাবাবেগ শীর্ষক এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এই সাংস্কৃতিক আয়োজনে ব্রিক্স ঐক্যতানে এক ছন্দে অনেক সংস্কৃতি, ব্রিক্স সিম্ফনি ওয়ান রিদম মেনি কালচার্স পরিবেশিত হয়, যেখানে ব্রিক্স সদস্য ও সহযোগী দেশগুলির সঙ্গীত শিল্পীরা যৌথভাবে এক অনন্য সঙ্গীত পরিবেশনায় অংশ নেন। বিভিন্ন সঙ্গীত ঐতিহ্যের সমন্বয়ে গঠিত এই ঐক্যতান যৌথ এক শৈল্পিক অভিব্যক্তিকে তুলে ধরে, যা ব্রিক্স পরিবারের বৈচিত্র্য, সাংস্কৃতিক সমৃদ্ধি ও ঐক্যের চেতনার প্রতিফলন। অনুষ্ঠানে ব্রিক্স দেশগুলির বিভিন্ন বাদ্যযন্ত্রের ব্যবহার এবং ভারতের শাস্ত্রীয় নৃত্য ঐতিহ্যের সঙ্গে সঙ্গীতের এক অপূর্ব মেলবন্ধন দেখা যায়, বিভিন্ন দেশের সঙ্গীত সংস্কৃতির মধ্যে যা সেতুবন্ধ রচনা করে। সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যমে একযোগে উন্নত এক বিশ্ব গড়ে তোলার চেতনাকে এই সঙ্গীতানুষ্ঠানটি মূর্ত করে তোলে। সাংস্কৃতিক বৈচিত্র্যের দেশ হিসেবে ভারতের অনন্য বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে ব্রিক্স ঐক্যতান এই গোষ্ঠীভুক্ত দেশগুলির সমৃদ্ধ সংস্কৃতি ও বৈচিত্র্যময় সভ্যতাকে তুলে ধরে। তিন দিনের মুম্বাই সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ এশিয়াটিক সোসাইটিতে ষষ্ঠ অখিল রাজভাষা সম্মেলনে যোগ দেবেন। তিনি শ্রী গণেশ ধ্যানারতি শীর্ষক পাণ্ডুলিপির একটি বিশেষ প্রদর্শনীর উদ্বোধনও করবেন। পাশাপাশি এশিয়াটিক সোসাইটির পাণ্ডুলিপি সংরক্ষণের জন্য বিশেষ গবেষণাগারটিও ঘুরে দেখবেন তিনি। মন্ত্রী লালবাগচা রাজা প্রতিমাও দর্শন করবেন। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার জুনপুর উপকূলে একটি গ্রামে অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO-র এই সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, এর ফলে পশ্চিমবঙ্গের উন্নয়নের ক্ষেত্রে সুবিধা হবে। ওড়িশার চাঁদিপুর এবং অন্ধ্রপ্রদেশের প্রস্তাবিত কেন্দ্রের পর জুনপুটের এই পরীক্ষা কেন্দ্রটি হবে DRDO-র তৃতীয় প্রধান কেন্দ্র। বর্তমানে দেশে একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র রয়েছে, যা ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ নামে পরিচিত, এবং ওড়িশায় দুটি লঞ্চ কমপ্লেক্সের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষার কাজ চলে। চাঁদিপুর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত প্রস্তাবিত জুনপুট কেন্দ্রটি ওড়িশার পরীক্ষা কেন্দ্রের কাজের চাপ ভাগ করে নেবে এবং দেশের প্রতিরক্ষা সংক্রান্ত পরীক্ষার ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1386। উত্তর ও মধ্য নেপালের 8টি জেলা থেকে আরও দেহ উদ্ধার হয়েছে। নেপালের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া 104টি দেহ শনাক্ত করে সেগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এখনও 5130 জন নিখোঁজ। উদ্ধারকারী দল 13,700 বেশি মানুষকে উদ্ধার করেছে, এদের মধ্যে 339 জন চিকিৎসাধীন।
ইরাক ইরান সীমান্তবর্তী মায়াসান প্রদেশে কোনো সামরিক অভিযান চালায়নি বলে জানিয়েছে। তবে সীমান্তের সালামচি চৌকি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সৌদি আরবের ইস্ট ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলার পর তাদের এই সিদ্ধান্ত। সৌদি আরব এর আগে জানিয়েছিল ইরাক থেকে ওই পাইপলাইনের ওপর হামলা চালানো হয়, তবে তারা ইরাক সরকারকে সব

ধরনের সহায়তার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে হাউতি গোষ্ঠী দাবি করেছে, লোহিত সাগর উপকূলবর্তী অঞ্চলে গুরুত্বপূর্ণ কিছু এলাকার দখল তারা নিয়েছে। তাদের আরও দাবি, গত 48 ঘণ্টায় ইয়েমেনে সৌদি আরব 100-এরও বেশি বিমান হামলা চালিয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ গুজরাটে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। মধ্যপ্রদেশ সৌরাষ্ট্র কাছে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও অন্ধ্রপ্রদেশ উপকূল, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর পূর্ব ভারতের কয়েকটি অঞ্চলে আজ ভারী বৃষ্টি হতে পারে। বিহার, ঝাড়খণ্ড, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। দিল্লিতে আগামী 5 দিন বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে কেরালা ও মাহেতে আজ উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে। এশিয়া কাপ মহিলা টি-20 ক্রিকেটের ফাইনালে আজ দুবাইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। 7 বারের চ্যাম্পিয়ন ভারত গ্রুপ পর্বে 3টি ম্যাচ জিতে অপরাজিত থেকে শীর্ষে ছিল। সেমিফাইনালে বাংলাদেশকে 40 রানে হারিয়ে তারা ফাইনালে উঠেছে। শ্রীলঙ্কাও গ্রুপের 3টি ম্যাচেই জয় পেয়েছে এবং সেমিফাইনালে পাকিস্তানকে 4 উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। উল্লেখ্য, 2024 সালে এশিয়া কাপ ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচে ভারতকে হারিয়ে প্রথমবার এশিয়া কাপ জেতে তারা। পুরুষদের ক্রিকেটে আজ আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 আন্তর্জাতিক সিরিজ শুরু করছে ভারত। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে 7টায়। US ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসে এলেনা রিবাকিনা চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি গতকাল ফাইনালে 6-4, 5-7, 6-2 সেটে এরিনা সাবালেঙ্কাকে পরাজিত করেন। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। ব্রিক্স শীর্ষ সম্মেলনের আজ দ্বিতীয় তথা শেষ দিন। সদস্য রাষ্ট্রগুলি আজ বিশ্বের সর্বাঙ্গীন উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলাপ আলোচনা করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ মুম্বাইয়ে এশিয়াটিক সোসাইটিতে 6ষ্ঠ অখিল ভারতীয় রাজভাষা সম্মেলনে যোগ দেবেন। খবর শেষ হল, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডিনাল্লু বলেছেন, জাতীয় শিক্ষানীতি 2020 হল নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি। গতকাল মোহনপুর মহকুমার ইকফাই ইউনিভার্সিটির 21তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন। রাজ্যপাল বলেন, শিক্ষার্থীদের তাদের সামগ্রিক বিকাশ ও ভবিষ্যৎ সাফল্যের জন্য ব্যবহারিক ও দক্ষতা ভিত্তিক শিক্ষার উপর জোর দিতে হবে। তিনি ইকফাই বিশ্ববিদ্যালয়কে ব্যবহারিক শিক্ষার উপর গুরুত্ব অব্যাহত রাখার আহ্বান জানান, যাতে শিক্ষার্থীরা দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হতে পারে। রাজ্যপাল আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উন্নত ভারত গড়ার লক্ষ্যে বিকশিত ভারত 2047 ডাক দিয়েছেন। রাজ্য সরকারও বিকশিত ত্রিপুরা 2047 কর্মপরিকল্পনা রূপায়ণের মাধ্যমে বিকশিত ভারত গড়ার কাজে সামিল হয়েছে। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে মোট 1640 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এর মধ্যে রয়েছে বিজেপির 81 জন, ত্রিপুরা মাথার 1557 জন, সিপিআইএম এর একজন এবং অন্যান্য একজন। আগামী 28 সেপ্টেম্বর 587 ভিলেজ কমিটির মোট 4597 আসনের মধ্যে 2957 আসনে ভোট গ্রহণ করা হবে। নতুন দিল্লিতে আয়োজিত ব্রিক্স সম্মেলনে ব্রিক্সভুক্ত দেশগুলি সর্বসম্মতভাবে নতুন দিল্লি ঘোষণা গ্রহণ করেছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনের প্রথম দিনেই গতকাল নতুন দিল্লি ঘোষণা গ্রহণে ব্রিক্স দেশগুলি একমত হয়েছে। সম্মেলনের প্রথম দিনের অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লি ঘোষণা গ্রহণ করার প্রস্তাব করেন। সমাপ্তি ভাষণে প্রধানমন্ত্রী জানান, নতুন দিল্লি ঘোষণা সদস্য দেশগুলির যৌথ সংকল্পের জন্য একটি স্পষ্ট দিশা দিচ্ছে। তিনি আরও বলেন, এখন এই সিদ্ধান্তগুলি বাস্তবে রূপান্তরিত করা সদস্য দেশগুলির যৌথ দায়িত্ব। প্রধানমন্ত্রী আরও বলেন, আলোচনায় এটা স্পষ্ট হয়েছে যে পরিবর্তনশীল বিশ্বকে পুরনো প্রতিষ্ঠানগুলির দ্বারা পরিচালনা করা সম্ভব নয়, এবং তিনি জোর দিয়ে বলেন যে প্রতিনিধি ব্যবস্থা এবং নিয়ম তৈরি করার ক্ষেত্রে সংস্কার সাধন করা অপরিহার্য হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী আরও বলেন, ব্রিক্স নেতারা এই বিষয়ে জোর দিয়েছেন যে ভবিষ্যতের প্রযুক্তিগত পরিবর্তন এবং তা নিয়ন্ত্রিত করার ক্ষেত্রে গ্লোবাল সাউথ বা দক্ষিণ গোলার্ধের সমান অংশগ্রহণ থাকা উচিত। উল্লেখ্য, ব্রিক্স সম্মেলন আজ শেষ হচ্ছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রক্তদান সম্পর্কে যুব সমাজের মধ্যে আরও বেশি সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। গতকাল আগরতলার ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ মিশন আশ্রম আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, রক্তের কোনো ধর্ম, বর্ণ বা জাত হয় না। রক্তদান মানুষের মধ্যে এক গভীর মানবিক বন্ধন তৈরি করে। মুখ্যমন্ত্রী বলেন, রামকৃষ্ণ মিশন শুধু আধ্যাত্মিক চর্চার ক্ষেত্রে সীমাবদ্ধ নেই, শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন এবং বিভিন্ন

প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়িয়ে রামকৃষ্ণ মিশন দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজও আগরতলা শহর ও শহরতলির একাধিক রক্তদান শিবিরের উদ্বোধন করবেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, কৃষকদের আয় বাড়াতে শুধুমাত্র উৎপাদন বৃদ্ধি যথেষ্ট নয়, কৃষকদের বাজারের সঙ্গে যুক্ত করতে হবে। কৃষিপণ্যের সঠিক মূল্য নিশ্চিত করা, উৎপাদন খরচ কমানো এবং জাতীয় আন্তর্জাতিক বাজারে কৃষকদের প্রবেশাধিকার তৈরি করাও সরকারের অন্যতম লক্ষ্য। গতকাল ত্রিপুরা কলেজ অব এগ্রিকালচারের 20তম প্রতিষ্ঠা দিবস ও গ্র্যাজুয়েশন ডে 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি কথা বলেন। তিনি বলেন, কৃষি মানব সভ্যতার অন্যতম ভিত্তি এবং ভবিষ্যতের খাদ্য ও গ্রামীণ অর্থনীতির প্রধান চালিকা শক্তি। রাজ্যে অনুমোদনহীন 19টি বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ জারি করেছে স্টেট মেন্টাল হেলথ অথরিটি। গত 9 সেপ্টেম্বর জারি করা নোটিশে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে 7 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। মানসিক স্বাস্থ্যসেবা আইন 2017 অনুযায়ী বৈধ নিবন্ধন ছাড়া রিহ্যাব পরিচালনা বেআইনি, পাশাপাশি নিরাপত্তা, খাদ্যগুণ, পরিকাঠামো, প্রতিবন্ধী বান্ধব ব্যবস্থা ও বায়োমেডিক্যাল সেফটির নির্ধারিত মান না মানার অভিযোগও রয়েছে ওই প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে। ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের তত্ত্বাবধানে দক্ষিণ জেলার বকাফা পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয়ে 3 দিনের তৃতীয় সোপান টেস্টিং ক্যাম্প গতকাল শেষ হয়েছে। ক্যাম্পে কেন্দ্রীয় বিদ্যালয় শিলচরের অধীনস্থ 20টি কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নেয়। কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন শিলচর আঞ্চলিক কেন্দ্রের ডেপুটি কমিশনার অনুরাগ যাদব ক্যাম্পের সূচনা করেন। আবহাওয়া। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলা তার আশপাশে গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 0.2 মিলিমিটার। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককটমা পরিব করিশ্মা জমাতিয়া ভারত আসুং ফাং বাই ফিল চিচ আর ব্রিক্স ককমালাই মূ মিয়ানি সিমি দিল্লি কতালো চেঙ্খা ভারত মন্ডব তামিলনাড়ু নি রামেশ্বরম নি শ্রী সিটি নি রামনাথ স্বামী মতাইনক নি মাংপিলি নি লাইবুমা নি কক খুরসাউই মন্ত্রী বকরং নরেন্দ্র মোদী জুদা জুদা হাক্তর নি ফাইনাই অজারং লামসখা সালনাই নি অকমালাইমা পান্ডাও কাইচি সা আদং হাক্তর তে কুবনি কাইচি হাকতর নি আদং রক মানজাক্খা তাকলাই নি ব্রিক্স কক মালাইমা পান্ডা কতর নি কক বুপাক উংখা সয়মুং কতালকারী মূ চুবামু তৈ থিতি নি বাকি সামু দিল্লি কতাল নি ভারত মন্ডব ফিল চিচ আর ব্রিক্স কুচুক বেরাম নি পান্ডা কতর নি পুইলা সালো যতনি খাবাই খুবাই দিল্লি কতাল সাকলাই মুঙ্গসি নাজাখা ও সাকলাই মুঙ্গ জাতিসংঘ হায়ং বানিয়া মথানো খবই হায়ং বেরাম নি মথারগ্ন সাম ফিনানি সানজাখা পান্ডাও জানিজা হাক্তনি রং বাই বানিয়া খাই মূ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট হায়ং বেরাম নি রাইজাতই হায়ং নি সালগ্রা হাকতর রং নি মানজাক মূ চাথাইতেই সাকাম দিখল চুবালাইমা বাংরিনানি সাকা ফানবকসিন জাকা সাকলাই মূঙ্গ বুসকাং নই সাই নই চি সিনি বিশিও চীন উলনি ব্রিক্স পান্ডা কতর আচুকনানি খাফুর জাকা রাশিয়ানি রাষ্ট্রপক্ষক ভ্লাদিমির পুতিন চীননি রাষ্ট্রপক্ষক শ্রী সি জিনপিং সাউথ আফ্রিকানি রাষ্ট্রপক্ষক সিরিল রামাফুসা মিশরনি রাষ্ট্রপক্ষক আবেদল ফাতাহা আল সিসি ইন্ডোনেশিয়ানি রাষ্ট্রপক্ষক প্রভু সুবিয়ান্তু তাই ইরানি রাষ্ট্রপক্ষক মাসুদ পেজেস কি ইয়ান্ন খবই হায়ুং বেরামনি কুচুক বেরামনি অজারক অপান্ডা মানজাখা হাস্তিফা ইন্দ্রসেনা রেদ্দিনালু সাকা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 ইংখা কতালতে হামসাজাক ভারত খেলাই তিসানানি মিয়া ইকফাই ইউনিভার্সিটিনি কাই নৈচি সা কনভোকেশন পান্ডাও কংনার থানি ব অকক সাকা হাস্তিফা সাকা রংসৃঙাই রংনি ব্যাপক ফাইসিংতে হামক্রাই তে থিনাং হামসারুই তিসাথানি নাংকুকমানি তে গরং খেলাই তিসাথানি ফানবক্সিনানি কবকা মন্ত্রী অগ্র প্রফেসর ডাক্তার মানিক সাহা থই রেমানতই সিকলা হদানো তৈব গবাংখে হজাক খলাইনানি কবকা মেয়া আগরতলানি দলেশ্বর রামকৃষ্ণ মিশন আশ্রম বাই যুগালিজাক থই রেমা শিবির ককনার থানি ব অকক সাকা ব সাকা থই নি মূসা টংথার তৈ কাস ইয়া থই রেমা নিবিসংতৈ বরক খরকসা তৈ খরকসাবাই বায়াব খালাইমু স্নাম লায় মন্ত্রী অক্রা শাখা রামকৃষ্ণ মিশন টংথানি স্পিরিচুয়াল কক সালাইমানি সিং সিমিতনিয়া রং সাকাম স্কিল ডেভেলপমেন্ট তাই আকাবিকা দেরামুনি জরাও বরক মনুষ্য চুবাউই রামকৃষ্ণ মিশন জরা

0: কলগ্রমী সামুদাঙ্গ হাস্তে ও কিরিমা সিনচা দৈতরমানি জরা রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীতে বাই থামু চুঙ্গুই সামু তাংনাই রক চুবা লাইমা সামু তাংলাইখ্যা হুক বা মন্ত্রী রতনলাল নাথ ছাকা হুক বা অংখা বরক তং রংনানি আলাইদা ইয়াফাং তাই থিনাংনি চাথাই তে কামিনি রং থংনি যতনি স্লাই কতর চালকনাই ফান মিয়া ত্রিপুরা কলেজ অব এগ্রিকালচারনি ফিল নৈচি আচুক রিমা সাল তাই গ্রেজুয়েশন দে নৈ সাই নৈচি দক রগৈ যুগালি যাক মেইল ককনার থানী ব ককসাকা বসাকা হুক বা খেলাইনাই রংনি আজিমু বাংদিনানি বাকি থাইরমা সিমি বাংরিখে অংগলাক হুক বা খেলাইনাই রংন হাতিনী লগে গদাল রলাইনা নাংনাই হুকবানি মানে খনৈনি রংমারি স্রাই স্রাই খেলাইনানি থাইরিথানি নাংমানি রং হলিরিনানি তাই বসংতাই হায়ং বেরামনি হাতিও হুকবার খেলাইনাই রংন হাবরিনানি ন অংখা হাফাংনি নাহারমু কতর এডিসিনি ভিলেজ কমিটি চংমারিব বেবাগী খরক সা সাই ডগ্রা ব্রেজি বাজানাই বাদায়া উইন কপ্লাই অংখা বরংনি বিশিং দঙ্গ বিজেপি নি খরক চারজি সা ত্রিপুরা মুথানি খরক সা সাই বারা বাজিসনি সিপিআইএম নি খরক সা তে কুবনি খরক সা সেপ্টেম্বর তারনি বুসকাং সাল নৈচি সারো বারা চার চিসনি ভিলেজ কমিটিনি যতই ব্রী সাই বারা চুকু চিসনি আচুকথাইনি বিশিং কাই নৈ সাই চুকুরা বা চিসনি আচুকথাইও বুথ ইয়াচাক জাগানো হাক্তনি কুবনি আমসাই বাই বাক্সা হাস্তিও বোতাকলাইনি উলথাম বসং লুকু দরবা মিয়া সংসাজাক্কা ত্রিপুরা হাইকোর্ট নক খবৈ হাস্তিনি যত হাংকরতে বুকাক্সে দরবা নক বুসকাঙ্গ লুকু দরবা সংসাজাক্কা বসং লুকু দরবাও মালখুং দেরামুঙ্গ সুপুমু কাইজাকমা দরবা ব্যাংনি লাকাই সুমানক খবৈ কুবনি দরবানি কক চরি জাক্কা গুমতি হাংকরনি কেরং সেপসাপ মানথগ্রিমা তাং সংনি হাংকর সচিব রাজা গুপ্ত শাখা উদয়পুরতে অমরপুর দরবা নগ বেবাগৈ বেঞ্চ কাইবাও অলুকু দরবা সংসাজাক্কা তিনি দিবর্জনা নবার তৈবার নাইখংনি বিখাক্তি সাজাক্কা নখা কিসা মোনাকজাক টঙ্গানো তাই ফেরাং কগৈ ওয়াতৈ ওয়াইমানো হনৈ সাকলাইজাক্কা তিনি সালনি তুংমারি টঙ্গানো সাকাও 34 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তিনি আইচুক বিখাগ খামানি তুংমারি টঙ্গানি 2.7 ডিগ্রি সেলসিয়াস মিয়া ফুংনি সিমি তিনি আইচুক জরা ওয়াতৈ ওয়াকা বুক 4.2 মিলিমিটার কক বর বাই কক তোমা পরিমং তাবুনি বাকি অরণ পাইখা তিনি নি উলনি কক তোমা আওয়াইং ফিরানো সামজা দামসনি তামুই সতী ব্রেসি বাবো
1: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে অভিজ্ঞাপন।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, সুপ্রভাত। আজকের প্রভাতী অনুষ্ঠান অভিজ্ঞাপনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। সঙ্গে রয়েছি আমি অঙ্কুরিতা।
1: আর আমি সত্যজিৎ।
0: শ্রোতা বন্ধু, আজ 13ই সেপ্টেম্বর। আজ বাংলা সাহিত্যের ইতিহাসে বিরল প্রতিভার অধিকারী সৈয়দ মুজতবা আলীর জন্মদিন। 1904 খ্রিস্টাব্দে জন্ম নেয়া এই মানুষটি আপন প্রতিভার জ্যোতিতে বাংলা রম্য রচনার ধারা এবং সাহিত্যের আঙিনাকে সমৃদ্ধ করেছেন। ছিলেন একজন শিক্ষক ও বহু ভাষাবিদ। কাব্যিক উপস্থাপনা, ভাষার চমৎকারিত্ব এবং রসসৃষ্টির দক্ষতা তাকে রম্য রচনার বিরল সম্মানের অধিকারী করেছে। তার রচিত প্রথম ভ্রমণ কাহিনী দেশে বিদেশে গ্রন্থাকারে প্রকাশিত হয় 1949 সালে, যা পাঠক মহলে যথেষ্ট সমাদর লাভ করে। বহু ভাষা জ্ঞান, পৃথিবীর বিভিন্ন প্রান্তে গমনাগমন ও বহু বিচিত্র কর্মজীবনের অভিজ্ঞতা তার সাহিত্যে স্বাতন্ত্র্য এনেছিল।

0: এবং সেই সাথে আজকের এই দিনটি সত্যিকার অর্থে আমাদের প্রত্যেকের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো চলুন না আমরা এবার ফিরে তাকাই ইতিহাসের পথে আজকের দিনে। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের এক উজ্জ্বল নক্ষত্র ডক্টর প্রভা আত্রে ছিলেন ভারতের হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী, শিক্ষাবিদ এবং সঙ্গীত চিন্তক। তিনি মূলত কিরানা ঘরানার বিশিষ্ট শিল্পী হিসেবে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের জগতে অসামান্য অবদান রেখেছিলেন। 1932 সালে আজকেরই দিনে অর্থাৎ 13 সেপ্টেম্বর দিনটিতে মহারাষ্ট্রের পুনেতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি শুধুমাত্র মঞ্চের শিল্পী ছিলেন এমনটা নয়, সঙ্গীতের শিক্ষক ও গবেষক হিসেবেও তার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঙ্গীত চর্চার পাশাপাশি তিনি বহু গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেছেন। তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি 1990 সালে পদ্মশ্রী, 1991 সালে সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড এবং পরবর্তীতে 2022 সালে পদ্মবিভূষণ লাভ করেছিলেন।
1: 1929 সালে আজকের দিনে 64 দিন অনশনের ফলে মাত্র 23 বছর বয়সে বিপ্লবী যতীন্দ্রনাথ দাস লাহোরের জেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যতীন্দ্রনাথ ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনের এবং বঙ্গভাষী কলেজের ছাত্র ছিলেন। 1924 সালে দক্ষিণ কলকাতায় তরুণ সমিতি প্রতিষ্ঠা করেন। 1925 সালে একবার বিনা বিচারে ঢাকা জেলে থাকাকালীন জেল কর্তৃপক্ষের আচরণের প্রতিবাদে 23 দিন অনশন করেন। লাহোর ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি হয়ে লাহোর জেলে প্রেরিত হন। আত্মসম্মান, রাজবন্দীদের যথাযোগ্য অধিকারের দাবিতে ও জেল কর্তৃপক্ষের দুর্ব্যবহারের প্রতিবাদে রাজবন্দীদের সঙ্গে তিনিও ঐতিহাসিক অনশন ধর্মঘট শুরু করেন। শেষ পর্যন্ত এক ফোঁটা ওষুধ খেতেও অস্বীকার করেন। এই সময় তাকে জোর করে খাওয়ানোর চেষ্টা করা হলে খাদ্য শ্বাসনালীতে আটকে নিউমোনিয়া হয়ে যায় এবং 63 দিন অনশনের পর 64 দিনের মাথায় তিনি মৃত্যুবরণ করেন। তার দেহ কলকাতায় আনা হলে রেকর্ড সংখ্যক লোক মিছিলে তার অনুগামী হয়। এই আত্মত্যাগ সারা দেশকে জাগ্রত করেছিল। এই রকম ঘটনা এর আগে কখনো ঘটেনি। তার মৃত্যুর পর রাজবন্দীদের উপর অত্যাচার প্রশমিত হয়েছিল।
0: আজকের দিনে 1694 খ্রিস্টাব্দে জগন্নাথ তর্ক পঞ্চানন তিনি জন্মগ্রহণ করেন।
1: 1910 খ্রিস্টাব্দের আজকের দিনে কান্ত কবি রজনীকান্ত সেন প্রয়াত হন।
0: 1916 সালে আজকের দিনে হোমরুল লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। এবং সেই সাথে আজকের এই দিনটি আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুদের জন্মদিন, বিবাহবার্ষিকী কিংবা বিশেষ কোনো দিন, তাদের প্রত্যেককে জানাই আকাশবাণী আগরতলা পরিবারের পক্ষ থেকে আজকের দিনের অনেক অনেক অনেক শুভেচ্ছা।

শ্রোতা বন্ধুরা, এবারে লিখছি তোমায় পর্ব। আমাদের সেপ্টেম্বর মাসের প্রথমার্ধের বিষয় ছিল কে যে কি। এই বিষয়ে প্রথম যেই চিঠিটি আমার হাতে রয়েছে লিখেছেন সজল কর্মকার, শান্তিনিকেতন বীরভূম থেকে। তিনি লিখেছেন, লোকসঙ্গীতে শুনি বামুন চিনি পেইতা তার প্রমাণ, ওরে মন বামনি চিনবি কেমনে। সত্যি, বাইরের চিহ্ন দেখে যদি সহজে বোঝা যেত, তবু তো বুঝতে হয়। শোনো গল্প। বাঘ ভায়া যখন বলে, মিষ্টি বন্ধু আমার, সোনা বন্ধু আমার, ভাই আমার, দাও না খাঁচাটা একটু খোলে, আমি যে এখানে বড্ড কষ্ট পাচ্ছি, ব্যাস দুঃখের দুঃখী হতে গিয়ে চালাক বাঘ ভায়ার গ্রাসাচ্ছাদন, সর্বনাশ ডেকে আনা

কিন্তু কে বাঘ আর কে মানুষ, কে যে কি সে বুঝবে কি করে? কিন্তু বুঝতে তো হবে। মানিক বন্দ্যোপাধ্যায় বলেছেন, সমাজে মানুষ চেনা সবচেয়ে কঠিন। শুনেছি কথাশিল্পী শরৎচন্দ্র নাকি মানুষের সঙ্গে কিছুক্ষণ কথা বলেই তার ভেতরের মনটা পড়ে নিতে পারতেন। সব তো জ্ঞান বুদ্ধি ও অভিজ্ঞতার ফসল। তবে চালাকি দ্বারা কি কোনো মহৎ কাজ হয়?

তার ভেতরের মনটা পড়ে নিতে পারতেন। সব তো জ্ঞান বুদ্ধি ও অভিজ্ঞতার ফসল, তবে চালাকি দ্বারা কি কোনো মহৎ কাজ হয়? আমরা যে মানুষ, সত্যি তো মন নিয়ে যখন আমাদের বসবাস, অত জেনে বুঝে চলা সম্ভব? আর রবীন্দ্রনাথ তো বলেছেন, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো ঠকে গেলেও জীবনে ঠকানোর কথা বলেননি। সরল মানুষেরা সহজেই মানুষকে সন্দেহ করে না, জটিলতা তাদের ধাতে সয় না। তারা যে সত্য, সুন্দর ও আনন্দের আরাধনাতে ব্যস্ত, ফলে তারা সহজেই ঠকবাজদের পাল্লায় পড়ে নিত্যদিন ঠকে, সেই সঙ্গে শেখে। জীবনে অভিজ্ঞতার ধারাপাত, মুখ, চোখ, হাবভাব, চলন বলন দেখে বুঝে নিতে হয় মানুষের রহস্য। কিন্তু এটা কি চারটিখানি ব্যাপার? এই ধারাপাতে অদ্ভুত বিচিত্র সব চরিত্র, বিচিত্রতার রকম সকম, বিচিত্রতার কারিগরি। চরিত্রগুলো বুঝতে বুঝতেই যন্ত্রবৎ ছোট্ট এই জীবনটা বুঝি যায়। তবু তো উপায় নেই, খুব সাবধানে পা টিপে টিপে চলা। কখনো কখনো মনে হয় পিছিয়ে পড়ছি না তো, জীবন হয়ে পড়েছে শ্লথ, ধীর। জীবনে সংঘাত কই? জীবনের সুখ্যাতি সূক্ষ্ম অনুভূতিগুলো নিত্যদিন মেরে ফেলেছি, ফলে আমরাই হয়ে পড়েছি কিম্ভূত কিমাকার। আমরা নিজেরাই নিজেদের কাছে অচেনা, জটিল মানুষ। কেউ কেউ মানুষের নামে অযোগ্য, বন্য অসভ্য, স্বার্থপর, মুখোশধারী স্বার্থপর শয়তান। চিঠিটি লিখেছেন সজল কর্মকার, শান্তিনিকেতন, বীরভূম থেকে।

পরের চিঠিটি লিখছেন বন্ধু বর্ণালী সরকার বামুটিয়া থেকে। বন্ধু লিখছেন, প্রিয় আকাশবাণী, প্রিয় অভিজ্ঞাপন, তোমার দেয়া লিখছি তোমায় পর্বে সেপ্টেম্বর মাসের প্রথম পক্ষের বিষয় রেখেছ কে যে কি। সত্যি খুব সুন্দর বিষয়। এই জগতে মুখোশধারী মানুষের অভাব নেই। বাতাসে যেমন ধুলিকণা, ভাইরাস, জীবাণু ভেসে বেড়ায় যে আমরা দেখতে পাই না, কিন্তু একটু সুযোগ খুঁজে শরীরে প্রবেশ করার জন্য ওঁত পেতে বসে থাকে। তেমনি দৈনন্দিন জীবনে চলার পথে বহু মানুষ নিয়ে চলতে হয় যাদের, আমরা চিনতে ভুল করি যখন কিছু না কিছু হারিয়ে যায়। সৃষ্টিকর্তা জগতে কিছু মানুষ সৃষ্টি করে পাঠিয়েছেন যারা শুধু নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। কোন কায়দায় কেমন করে স্বার্থ আদায় করে কেটে পড়া যায় সেই রাস্তা তাদের ভালোই জানা রয়েছে। কিছু নেয়ার আগে কি মিষ্টি মিষ্টি কথাই না বললে, কিন্তু পেয়ে গেলে মুখোশের আড়ালে যে আসল রূপ রয়েছে তা বোঝা যায়। এমন একটি সত্যি ঘটনা বলছি, আমার কলেজের বহু বান্ধবী রয়েছে, তার মধ্যে একজন ভীষণ স্বার্থপর। সে নিতে জানে কিন্তু দিতে জানে না। প্রতিনিয়ত সে আমার থেকে মিষ্টি মিষ্টি কথা বলে পড়ার নোট নিয়ে যায়, আমিও দিতে দ্বিধা করি না, যা অনেক কষ্টে সংগ্রহ করে থাকি। কখনো কখনো নোট খাতা দিয়েও সাহায্য করেছি, কিন্তু আমি যখন একটি বিষয়ে নোট চাইলাম সে মিষ্টি ভাষায় বলে দিল, সত্যি বলছি আমার কাছে এই নোট নাই। সত্যি কে যে কি অনেকটা সময় হারিয়ে বুঝতে পারি। পরিশেষে বলবো, এই জগতে একে অপরকে ছাড়া চলা কঠিন, তেমনি নিজেকে অন্যের উপকারে নিয়ে আসতে পারলে নিজেকে ধন্য মনে করি। আজ এ পর্যন্তই। নমস্কার আন্তে, বর্ণালী সরকার, বামুটিয়া, পশ্চিম ত্রিপুরা।

এবারে চলে যাচ্ছি পরবর্তী চিঠিতে। চিঠিটি লিখেছেন দিলীপ কুমার চন্দ্র গর্বেতা পশ্চিম মেদিনীপুর থেকে। তিনি লিখেছেন, অন্তরে অনিষ্ট চিন্তা মুখেতে মিষ্টতা, তার চেয়ে ঢের ভালো প্রকাশ্যে শত্রুতা। মানব চরিত্র বিচিত্র, পরের সুখ সৌভাগ্য ও প্রতিষ্ঠায় মানুষ স্বভাবতই হয় ঈর্ষা কাতর। ঈর্ষা মানুষকে নিচে নামায়, তার অন্তরের সুচিতা নষ্ট করে। কমলবাবু মুখে ভীষণ ভীষণ মিষ্টি, তার চাতুর্য অনেক মানুষকে হার মানায়। বন্ধু বটকৃষ্ণবাবুর রাস্তার ধারে সামান্য জায়গা আছে, সেটি আত্মসাৎ করার জন্য বিভিন্ন প্রলোভনে কমলবাবু তাকে ঘরে ডাকেন, চায়ের আসর জমান, পূজা পার্বণে বিভিন্ন প্রসাদ ও উপাদেয় খাবার খাওয়ান। বটকৃষ্ণবাবু চোখ বন্ধ করে কমলবাবুকে বিশ্বাস করেন। একদিন সেই কমলবাবুই অজান্তে এক দলিলে সই করিয়ে নেন বটকৃষ্ণবাবুর এবং ঘুমের ঘোরে তার সব আঙুলের ছাপও নিয়ে নেন। পরে দলিল রেজিস্ট্রি করে নেন এক ঠকবাজ লোকের সাহায্যে। কমলবাবু একদিন সেই রাস্তার ধারে জায়গাটি দখল করে নেন এবং বটকৃষ্ণবাবুকে বলে, তুমি 2 লাখ টাকার বিনিময়ে এই জায়গা বিক্রি করেছ? বটকৃষ্ণবাবু দিশাহারা। এই সবই হয়েছে অতি বিশ্বাসের জন্য। মানব জাতির ইতিহাসে গোপন হিংসা মানব জাতির বিস্তর ক্ষতি করেছে, কিন্তু প্রকাশ্য বিরোধিতা দিয়েছে মানুষকে বাধা অতিক্রমের প্রেরণা, শক্তি, সাহস ও চিকিৎসা। তাই বন্ধু সাবধান, প্রকৃত বন্ধু চিনতে ভুল করবেন না। লিখেছেন দিলীপ কুমার চন্দ্র গর্বেতা পশ্চিম মেদিনীপুর থেকে।

পরের চিঠিটি পাঠিয়েছেন বন্ধু দেবাশিস খাঁ ঘাটাল পশ্চিম মেদিনীপুর থেকে। বন্ধু লিখছেন, প্রিয় সাথী, মানুষকে বাইরে থেকে দেখে তার প্রকৃত পরিচয় বোঝা যায় না। হাসি মুখের আড়ালে যেমন লুকিয়ে থাকতে পারে গভীর কষ্ট, তেমনি রুক্ষ ব্যবহারের আড়ালেও থাকতে পারে কোমল হৃদয়। তাই তো বলা হয়, কে যে কি কে জানে। আমাদের পাড়ায় হরিপদ কাকু নামে এক বৃদ্ধ থাকতেন। সারা দিন তার মুখ গম্ভীর, কথাবার্তাও বেশ কড়া। পাড়ার ছেলেরা তাকে দেখলেই দূরে সরে যেত। সবাই ভাবত লোকটি বুঝি ভীষণ রাগী ও হৃদয়হীন। এক বর্ষার রাতে প্রচণ্ড বৃষ্টিতে পাশের বস্তির একটি কাঁচা ঘর ভেঙে পড়ল। ঘরের ভেতরে আটকে পড়েছিল বিধবা মা ও তার ছোট্ট মেয়ে মিতু। চারিদিকে জল আর অন্ধকার। হঠাৎ টর্চ হাতে হরিপদ কাকু ছুটে এলেন। কোমর সমান জল পেরিয়ে তিনি মিতুকে কোলে নিয়ে বললেন, ভয় পাস না মা, আমি আছি, তোকে কিছু হতে দেব না। মিতুর মা কাঁদতে কাঁদতে বললেন,

0: বললেন, কাকু আমরা এখন কোথায় যাব?
1: হরিপদ কাকু দৃঢ় গলায় বললেন, আমার ঘর কি শুধু আমার জন্য? চলো আজ রাতে তোমরা আমার কাছেই থাকবে। পরদিন তিনি নিজের জমানো টাকা দিয়ে তাদের ঘর মেরামত করিয়ে দিলেন। পাড়ার লোকজন অবাক হয়ে তাঁর দিকে তাকিয়ে রইল। হরিপদ কাকু শুধু মৃদু হেসে বললেন, বিপদের দিনে মানুষের পাশে দাঁড়ানোই তো মানুষের আসল পরিচয়। সেদিন সবাই বুঝেছিল, চেহারা আর কথাবার্তা দিয়ে মানুষকে বিচার করা যায় না, মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায় তার কাজে। সত্যি কে যে কি তা জানতে হলে বাহ্যিক রূপ নয়, হৃদয় ও কর্মের দিকে তাকাতে হয়। দেবাশিষ খা, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর।

শ্রোতাবন্ধু, এবারে চলে যাচ্ছি তথ্যের দিকে। বাজি বিক্রি ও মজুত করার বিষয়ে নিয়ম নীতি এবং সচেতনতা গড়ে তুলতে আগামী 15ই সেপ্টেম্বর পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসকের কনফারেন্স হলে এক কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালা শুরু হবে সকাল 11টা থেকে। বাজি বিক্রেতা এবং বিভিন্ন বাজার কমিটিগুলোকে এই বিষয়ে সচেতন করার জন্যে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।

0: জানিয়ে দিচ্ছি আরও একটি তথ্য। সীমান্ত এলাকার জনজীবনের শান্তি ও সংহতি বজায় রাখতে সিপাহীজলা জেলার জেলাশাসক ও সমারহতা এক আদেশে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় জনসাধারণের চলাচলে কিছু বিধিনিষেধ আরোপ করেছেন। সিপাহীজলা জেলার বিশালগড় ও সোনামুড়া মহকুমার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের 500 মিটারের মধ্যে অবস্থিত এলাকায় এই বিধিনিষেধ কার্যকর হবে। আজ 13 সেপ্টেম্বর 2026 থেকে আগামী 12 ডিসেম্বর 2026 পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। এই আদেশ অনুযায়ী রাত 8টা থেকে পরদিন ভোর 5টা পর্যন্ত সাধারণ মানুষের চলাচলে বিধিনিষেধ জারি করা হয়েছে।
1: যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের 29 জেলা কার্যালয়ের উদ্যোগে আগামী 15 সেপ্টেম্বর থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত কৈলাসহরের 29 কলাক্ষেত্রে 3 দিন ব্যাপী রাজ্যভিত্তিক স্কুল স্পোর্টস থাংটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব 14, 17 এবং 19 বছর বয়সী বালক বালিকারা অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়।

0: আরও একটি তথ্য জানিয়ে দিচ্ছি, ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটির নির্বাচনে 10,938 জন প্রার্থীর পক্ষ থেকে 10,961টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। এর মধ্যে মনোনয়নপত্র পরীক্ষা নিরীক্ষার সময় 72টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। সব মিলিয়ে 10,889টি মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। মনোনয়নপত্র পরীক্ষার পর দলগত ভিত্তিতে বিজেপির 1,971টি, সিপিআইএমের 2,456টি, আইএনসির 465টি, আইপিএফটির 483টি, টিএমপির 4,361টি, সিপিআইয়ের 4টি এবং অন্যান্যদের 1,149টি মনোনয়নপত্র বৈধ হিসেবে বিবেচিত হয়েছে। রাজ্য নির্বাচন কমিশন থেকে এই তথ্য জানানো হয়েছে।
1: এবারে চলে যাচ্ছে আমাদের কর্মপ্রত্যাশী বন্ধুদের জন্য কর্মখালী বিজ্ঞপ্তিতে। ভারতীয় ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক বা জিডিএস পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। এই নিয়োগের আওতায় ত্রিপুরার আগরতলা ও ধর্মনগর বিভাগের জন্য মোট 179টি শূন্যপদ রয়েছে। এই পদগুলির মধ্যে শাখা ডাকঘরের পোস্টমাস্টার, সহকারী শাখা পোস্টমাস্টার এবং ডাক সেবক পদে নিয়োগ করা হবে। আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা দশম শ্রেণী পাশ হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট স্থানীয় ভাষায় জ্ঞান থাকা এবং কম্পিউটার সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। প্রার্থীদের বয়সসীমা 18 থেকে 40 বছরের মধ্যে, তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, শূন্যপদের তালিকা, যোগ্যতা শর্তাবলী এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে আরও জানতে তাদের ওয়েবসাইট www.indiapostgdonline.gov/in দেখতে পারেন। আবেদনের শেষ তারিখ 21 সেপ্টেম্বর 2026 বিকেল 5টা পর্যন্ত।
0: জানিয়ে দিচ্ছি আরও একটি কাজের খবর। গ্রামীণ ব্যাংকের জন্য অ্যাসিস্ট্যান্ট অফিসার শূন্যপদ 13,706। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, বয়স 18 থেকে 40 বছর। নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় রয়েছে। আগরতলা সহ সারা দেশে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে নভেম্বর মাসে। পরীক্ষার তারিখ ও সময় কল লেটারে জানানো হবে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 21 সেপ্টেম্বর 2026।
1: স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসির পক্ষ থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার বা জেই এক্সামিনেশন 2026 জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল এবং টেলিকম বিভাগে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে মোট 1,748টি শূন্যপদ রয়েছে। পদগুলি গ্রুপ বি লেভেল 6 এর অন্তর্ভুক্ত। বেতনক্রম 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত। আবেদনের জন্য সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি অথবা 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে। পদের ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা আলাদা আলাদা। সর্বোচ্চ বয়সসীমা 30 থেকে 32 বছর। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে। অনলাইনে আবেদন শুরু হয়েছে 2 সেপ্টেম্বর থেকে। আবেদন করা যাবে 22 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি 100 টাকা। মহিলা, এসসি, এসটি, পিডাব্লিউডি বেঞ্চমার্ক এবং এক্স সার্ভিসম্যান প্রার্থীদের কোনোরকম আবেদন ফি লাগবে না। প্রার্থীদের নির্বাচন করা হবে কম্পিউটার ভিত্তিক 2টি পরীক্ষার মাধ্যমে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের এসএসসির সরকারি ওয়েবসাইট ssc.gov.in এ গিয়ে এ বিষয়ে বিস্তারিত জেনে নিতে অনুরোধ জানানো হচ্ছে। আবেদনের শেষ তারিখ 22 সেপ্টেম্বর 2026।
0: শ্রোতাবন্ধু, এবারে স্বাস্থ্য বিষয়ক কিছু কথা। সার্ভাইকাল ক্যান্সার, হ্যাঁ, এই জরায়ু মুখের ক্যান্সার পৃথিবীর অন্য

0: অন্যতম প্রতিরোধযোগ্য ক্যান্সার। তবুও প্রতি বছর বহু নারী এই রোগে আক্রান্ত হন এবং অনেকেই দেরিতে রোগ ধরার পড়ার কারণে প্রাণ হারান। তবে সুখবর হলো সঠিক সচেতনতা, HPV সম্পর্কে জ্ঞান, নিয়মিত স্ক্রিনিং এবং HPV ভ্যাকসিনের মাধ্যমে এই ক্যান্সারের অধিকাংশ ক্ষেত্রই প্রতিরোধ করা সম্ভব।
1: এবারে চলে যাচ্ছি আবহাওয়ার পূর্বাভাসে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের কোথাও কোথাও। আগামী 24 ঘন্টায় সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 32.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 25.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ শতকরা পরিমাণ ছিল 98% এবং সর্বনিম্ন 60%। এ ছিল আমাদের আবহাওয়ার পূর্বাভাস এবং সেই সাথে আজকের মতো অভিজ্ঞাপন এখানেই শেষ করছি। আজকের অভিজ্ঞাপন উপস্থাপনে আপনাদের সাথে ছিলাম আমি সত্যজিৎ,
0: আমি অঙ্কুরিতা।

আকাশবাণী আগরতলা। এতক্ষণ শুনছিলেন প্রথমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মর্নিং নিউজ, এবং এরপরে শুনলেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কচি কাচাদের জন্য অনুষ্ঠান কাকলি

সুপ্রভাত ছোট্ট বন্ধুরা, রবিবারের এই সুন্দর সকালে তোমাদের সঙ্গে গল্প করতে, আমাদের ছোট্ট সোনামণিদের গান আর মজার মজার কথা শুনতে আবারও চলে এসেছি আমরা। আর তোমরা শুনছো তোমাদের প্রিয় ছোটদের অনুষ্ঠান কাকলি। তাহলে চলো আজকের সকালটাকে একটু রঙিন করে তুলি। গান, গল্প আর আনন্দের ডানায় ভর করে আমরা উড়ে যাই আমাদের কাকলির আসরে। আজকের এই সুন্দর সকালটা আমরা শুরু করব ভগবান গণেশের বন্দনা দিয়ে। শুভ কাজের শুরুতে যাকে আমরা স্মরণ করি, সেই বিঘ্নহর্তা গণেশের আশীর্বাদ নিয়ে শুরু হোক আমাদের আজকের কাকলির আসর।

0: এবারে সময় আমাদের ছোট্ট বন্ধুদের সঙ্গে একটু আলাপ করার। এইমাত্র যে তোমাদের এত সুন্দর করে গণেশ বন্দনা শোনালো, এবারে চলো তার সঙ্গে একটু গল্প হোক। বন্ধু, প্রথমে বলো কি নাম তোমার?
1: ঋতিচ্ছা দাস।
0: আচ্ছা, কোন স্কুলে পড়ো আর কোন ক্লাসে পড়ো?
1: শিশুপিয়র ক্লাস 7।
0: বেশ, লেখাপড়া করতে কেমন লাগে?
1: ভালো।
0: ভালো লাগে? আর গান?
1: আমারও অনেক ভালো লাগে।
0: আচ্ছা, লেখাপড়া আর গান ছাড়া কি আর কিছু শেখো?
1: হ্যাঁ, ড্রয়িং।
0: বেশ, লেখাপড়ার পাশাপাশি এই সবগুলোকে কিভাবে ম্যানেজ করো বলো?
1: লেখাপড়ার মাঝখানে এগুলি সামলাতে অনেক প্রবলেম হয়, কিন্তু মজা লাগে করতে।
0: বেশ, ঠিক আছে। আর পছন্দের বিষয় কোনটা, মানে কোন বইটা পড়তে তোমার খুব ভালো লাগে?
1: আমার
0: কোন সাবজেক্ট?
1: ইংলিশ অ্যান্ড সায়েন্স।
0: খুব ভালো লাগলো তোমার গানটা শুনে। এবারে তোমার কাছ থেকে আরো একটা গান শোনার খুব ইচ্ছে হচ্ছে, শোনাবে আমাদের?
1: হ্যাঁ।
0: তারপরে কোনটা শোনাবে বলো?
1: খরবাই রবীন্দ্রসঙ্গীত।
0: চলো চলো গানে যাই।

বাহ, আমাদের ছোট্ট বন্ধুর জন্য জোরে একটা করতালি হোক। আমাদের রবিবারের সকালটা যেমনভাবেই শুরু হোক না কেন, এই ছোট্ট কচি কাচাদের সঙ্গে পেয়ে কিন্তু আমাদের দিনটা একদম খুব ভালো হয়ে যায়। আর এবারে সময় হয়ে গেছে আমাদের পরবর্তী বন্ধুর কাছে যাওয়া। দেখে নিই তার ঝুলিতে কী রয়েছে।

0: বন্ধু তোমার কি নাম বলো?
1: আমার নাম সুদীপ্ত দাস।
0: আচ্ছা, আমাদের স্টুডিওতে তুমি আগেও এসেছিলে?
1: হ্যাঁ, আমি আগেও এসেছিলাম।
0: হ্যাঁ, আজকে আমাদের স্টুডিওতে এসে কেমন লাগছে বলো?
1: আজকেও আমার ভালোই লাগছে এসে স্টুডিওতে।
0: তো বলো যে তুমি আজকে আমাদের কি শোনাবে?
1: আমি আজকে একটা রবীন্দ্রসঙ্গীত শোনাবো, অশ্রু নদীর সুদূর পারে।
0: বেশ, গান শুনবো, কিন্তু তার আগে একটু গল্প হোক। বলো যে তুমি কোন ক্লাসে পড়ো আর কোন স্কুলে পড়ো?
1: আমি রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ক্লাস 7-এ পড়ি।
0: বেশ, আচ্ছা, তো গান ছাড়া কি আর কিছু শেখো?
1: আমি গান ছাড়া কোনো কিছু শিখি না।
0: ঠিক আছে, তো গান করতে ভালো লাগে?
1: হ্যাঁ।
0: আচ্ছা, পছন্দের গায়ক কিংবা গায়িকা কে বলো?
1: আমার পছন্দের গায়ক হলো অরিজিৎ সিং।
0: আচ্ছা, আর
1: জুবিন গার্গ।
0: বেশ, তাদের গান শুনতে ভালো লাগে, তাই তো?
1: হ্যাঁ।
0: ঠিক আছে, চলো তাহলে আমরাও গানে যাই।

0: বাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা বন্ধু, গান তুমি কত বছর ধরে শিখছো?
1: আমি গান ক্লাস 4 থেকে শিখছি।
0: বেশ, গান করতে তো খুব ভালো লাগে বলেছিলে, তো এই যে লেখাপড়া, গান সব কিছুতে সবচেয়ে বেশি কে সাপোর্ট করে তোমাকে?
1: সবথেকে বেশি আমার মা সাপোর্ট করে।
0: ঠিক আছে, তারপরে আমরা আরেকটা গানে যাই তাহলে।
1: তারপরে আমি নজরুল গীতি পরিবেশন করব, কে নিবি ফুল।
0: বেশ, খুব সুন্দর গান, চলো শুরু করা যাক।

0: বাহ, অপূর্ব! আমাদের ছোট্ট বন্ধুর জন্য এবারে জোরে একটা করতালি হোক। গানের সুরে এতক্ষণ আমাদের মনটা ভরে গেল, আর এবারে সেই সুরের পথ ধরেই আমরা চলে যাব যন্ত্র সঙ্গীতের জগতে। আমাদের কাকলির এই আসরে একজন ছোট্ট বন্ধু আজ তার প্রিয় বাঁশির সুর নিয়ে এসেছে আমাদের জন্যে। বাঁশির মিষ্টি সুর যে একটা অন্যরকম মায়া আছে সেটা আমরা সকলেই জানি। তাহলে এবারে আর দেরি নয়, আলাপ করে নেই আমাদের সেই ছোট্ট বাঁশিবাদক বন্ধুর সঙ্গে, জেনে নেই বাঁশির সঙ্গে তার বন্ধুত্বটা কিভাবে শুরু হয়েছিল, এবং তারপর শুনে নেব তার বাঁশির মিষ্টি মধুর সুর। প্রথমেই বলো বন্ধু, তুমি কেমন আছো?
1: ভালো আছি।
0: আমাদের স্টুডিওতে প্রথমবার এসছো তো, কেমন লাগছে বলো?
1: খুব ভালো।
0: খুব ভালো লাগছে, ঠিক আছে। বাঁশি তুমি কত দিন ধরে শিখছো?
1: ক্লাস 1 থেকে।
0: ক্লাস 1 থেকে শিখছো, ঠিক আছে। তো এছাড়া আর কি কি করো তুমি?
1: গান করি, ড্রয়িং করি।
0: ড্রয়িং করো, গান করো, আর লেখাপড়া?
1: হ্যাঁ।
0: ভালো লাগে করতে?
1: হ্যাঁ।
0: সবচাইতে বেশি পছন্দের কোনটা, বাঁশি বাজাতে ভালো লাগে নাকি গান করতে নাকি ড্রয়িং করতে নাকি লেখাপড়া, কোনটা?
1: লেখাপড়া আর বাঁশি।
0: লেখাপড়া আর বাঁশি, ঠিক আছে। তো বড় হয়ে তুমি কি হতে চাও?
1: সিভিল সার্ভিসে।
0: সিভিল সার্ভিসে যেতে চাও? কোন সাবজেক্টটা তোমার পছন্দের, কোন বইটা পড়তে ভালো লাগে?
1: ম্যাথস।
0: ম্যাথ করতে ভালো লাগে, বেশ, ঠিক আছে। চলো আমরা যাই, এবার শুনি তোমার বাঁশির সুর।

0: বাহ, খুব সুন্দর হয়েছে। তুমি বলেছিলে যে ক্লাস ওয়ান থেকে তুমি বাঁশি শিখছো, তো এখন তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস ফোরে পড়ো। আর কোন স্কুলে পড়ো?
1: শিশুবিহার।
0: আচ্ছা, এই দেখো সব কিছুর মাঝখানে তোমার নামটাই জানা হলো না, কি নাম তোমার বলো?
1: এঞ্জেল।
0: এঞ্জেল, বাহ খুব সুন্দর নাম। বাড়িতে সবাই কি ডাকে?
1: রাই।
0: রাই ডাকে, বাহ খুব ভালো। তারপরে এঞ্জেল, আমরা কোন গানে যাচ্ছি?
1: রবীন্দ্রসঙ্গীত।
0: রবীন্দ্রসঙ্গীত শোনাবে।

0: আমাদের ছোট্ট বন্ধুর কাছে বাঁশির মিষ্টি মধুর সুর শুনে আমাদের সকালটা একেবারেই অন্যরকম হয়ে গেছে। এবারে আমাদের পরবর্তী বন্ধুর কাছে যাওয়ার পালা। তার ঝুলিতে রয়েছে অনেক অনেক কবিতা, সে আজকে আমাদের আবৃত্তি শোনাবে। চলো এবারে তাহলে আমাদের এই ছোট্ট বন্ধুর সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দিই। কেমন আছো?
1: ভালো আছি।
0: আচ্ছা, কি নাম তোমার বলো?
1: দেবারতী রায়।
0: দেবারতী রায়, খুব সুন্দর। আর বাড়িতে তোমাকে কি নামে ডাকে?
1: রায়।
0: তোমাকে রায় বলে ডাকে? বাহ, ঠিক আছে। আমাদের স্টুডিওতে এসে কেমন লাগছে বলো?
1: ভালো।
0: ভালো লাগছে? নতুন নতুন বন্ধুদের পেয়েছো, ভালো লাগছে, তাই তো? ঠিক আছে। কোন স্কুলে পড়ো দেবারতী?
1: প্রণবানন্দ বিদ্যা মন্দির।
0: আচ্ছা, আর তুমি কোন ক্লাসে পড়ো?
1: ক্লাস 3।
0: ক্লাস 3-তে, বেশ। দেবারতী আমাদের তো আবৃত্তি শোনাবে আজকে, প্রথমে কোন আবৃত্তিটা দিয়ে শুরু করবে?
1: রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সমবেথী।
0: সমবেথী, চলো শুরু করা যাক।
1: নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমবেথী। যদি খোকা না হয় আমি হতেম কুকুর ছানা, তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে, তুমি করতে আমায় মানা, সত্যি করে বল আমায় করিস নেমাছল, বলতে আমায় দূর দূর দূর কোথা থেকে এলো এ কুকুর, জামা তবে জামা আমায় কোলের থেকে নামা, আমি খাবো না তোর হাতে আমি খাবো না তোর পাতে, যদি খোকা না হয় আমি হতেম তোমার টিয়ে, তবে পাছে যাই মা উড়ে আমায় রাখতে শিকল দিয়ে, সত্যি করে বল আমায় করিস নেমাছল, বলতে আমায় হতভাগা পাখি শিকল কেটে দিতে চাই রে ফাঁকি, তবে নামিয়ে দে মা আমায় ভালোবাসিস নে মা, আমি রব না তোর কোলে আমি বনেই যাব চলে, নমস্কার।
0: বেশ, খুব ভালো হয়েছে। কতদিন ধরে কবিতা শিখছো তুমি বলো?
1: 3 বছর।
0: 3 বছর ধরে শিখছো, ভালো লাগে কবিতা করতে, মানে আবৃত্তি বলতে? ঠিক আছে। আর লেখাপড়া ভালো লাগে? কোনটা বেশি পছন্দ বলো?
1: আবৃত্তি।
0: আবৃত্তি বেশি পছন্দ, ঠিক আছে। আর পছন্দের সাবজেক্ট কোনটা?
1: ইংলিশ।
0: ইংলিশ পড়তে ভালো লাগে? বেশ। বড় হয়ে তুমি কি হতে চাও বলো?
1: আইপিএস অফিসার।
0: আইপিএস অফিসার, তার জন্য তো অনেক লেখাপড়া করতে হবে, ঠিক আছে। তারপরে আমরা কোনটা শুনবো বলো?
1: সুচিকিৎসা সুকান্ত ভট্টাচার্যের লেখা,
0: চলো।
1: নমস্কার, কবি সুকান্ত ভট্টাচার্যের সুচিকিৎসা। বদ্রীনাথের সর্দি হলো কলকাতাতে গিয়ে, আচ্ছা করে জোলাপ নিল নসিনাকে দিয়ে, ডাক্তার এসে বলল কেসে বড়ই কঠিন ব্যাম, এসব কি সুচিকিৎসা আরে আরে রাম, আমার হাতে পড়লে পরে এক্স-রে করে দেখি রোগটা কেমন কঠিন কি না আসল কিংবা মেকি, থার্মোমিটার মুখে রেখে সাবধানেতে থাকুক, আইস ব্যাগটা মাথায় দিয়ে একটা দিন তো রাখুক, ইঞ্জেকশন নিতে হবে অক্সিজেনটা পরে, তারপরে তে দেখবো এ রোগ থাকে কেমন করে। পল্লিগ্রামের বদ্রীনাথ অবাক হলো ভারী, সর্দি হলে এমন তর ধন্য ডাক্তারি, নমস্কার।
0: বেশ, খুব ভালো লেগেছে, আরও শুনতে ইচ্ছে করছে। তারপরে আমার আরেকটা শোনাবে আবৃত্তি?
1: হ্যাঁ।
0: তারপরে কোনটা শোনাবে?
1: গোমতী ফুস্তাসে কর।
0: ঠিক আছে, চলো।
1: নমস্কার, কবি দিলীপ দাসে গোমতী ফুস্তাসে কর্তা। গোমতী ফুস্তাসে কর্তা, জল বাড়তাসে ঢেউ খেলতাসে পাক মারতাসে, এই সময় পারে যায় না কর্তা দেহেন সায়া, পাহাড় দিকা কেমন গইরায়া গইরায়া লাল ঢল নামতাসে, কর্তা বেহুদা সাহস কইরেন না, ইডা আপনার গণ্ডক ঘাগরা না, ইডা গদবড়ি কুশিও না, নর্মদা বিপাশা কিংবা যমুনাও না, ইডা গোমতী কর্তা গঙ্গার মধুর বইন, দেখতে শুরু কিন্তু ভিতরে ভিতরে বেজার টান কর্তা, কাছে গেলেই টের ফাইভে নাইগা কর্তা, ওই দেহেন ইয়া কত পুরান অশথের গাছ, গুড়ি সুদ্ধা ভাঙ্গা যাইতাছে, কত

পথ পার, হুমড়ি খায়া ভাঙ্গা পড়তাছে, হগল দিকে জল বাড়তাছে কর্তা, বালুর বস্তা দিয়া কেমনে আটকাইবেন, গাঙ্গের মাঝিরে দিনকাল বড় খারাপ কর্তা, ফুলাফানের লোহান দৌড় ফাইরেন না কর।

0: নমস্কার।
1: বাহ, খুব সুন্দর হয়েছে। আমাদের ছোট্ট বন্ধুর জন্য জোরে একটা করতালি হোক। তাহলে ছোট্ট বন্ধুরা, দেখতে দেখতে আমাদের আজকের কাকলির আসর শেষের পথে। আজকের এই সুন্দর সময়টুকুতে কখনো শুনলাম গান, কখনো মুগ্ধ হলাম বাঁশির সুরে, আবার কখনো কবিতার ছন্দে হারিয়ে গেলাম। আমাদের ছোট্ট বন্ধুদের প্রতিভা আর মিষ্টি কথায় আজকের রবিবারের সকালটা সত্যি হয়ে উঠল আরও বেশি সুন্দর। যে ছোট্ট বন্ধুরা আজ আমাদের গান শোনালে, বাঁশি শোনালে এবং আবৃত্তির ঝুলি নিয়ে এলে, তোমাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তাহলে কাকলির আসর আজকের মতো এখানেই শেষ করছি। আবার আগামী রবিবার ঠিক এমন একটি সুন্দর সকাল, নতুন কিছু গল্প, নতুন কিছু গান আর ছোট্ট বন্ধুদের নিয়ে আমরা ফিরব। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর মন দিয়ে লেখাপড়া করবে।

এতক্ষণ শুনছিলেন কচিকাচাদের জন্য অনুষ্ঠান কাকলি, আকাশবাণী আগরতলা। এবারে দেশাত্মবোধক গান শুনবেন। দেশ বন্দনা পর্বে

0: কোনো ধরনের দ্বিমুখী নীতি না রেখে রাষ্ট্রসংঘে তালিকাভুক্ত সব সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ব্রিকস। সংঘাত এড়াতে সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়ে বলা হয়, আলোচনার মাধ্যমে এই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। এছাড়া আন্তর্জাতিক আইন মেনে বিশ্ব বাণিজ্য, জ্বালানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সব দেশকে একসঙ্গে কাজ করার অনুরোধ জানিয়েছে সংগঠনটি। ব্রিকস শীর্ষ সম্মেলনের আজ দ্বিতীয় তথা শেষ দিন। নতুন দিল্লির ভারত মণ্ডপে গতকাল সম্মেলন শুরু হওয়ার পর গোষ্ঠীভুক্ত দেশগুলি সর্বসম্মতিক্রমে নতুন দিল্লি ঘোষণাপত্র গ্রহণ করেছে। সম্মেলনের প্রথম দিনের অধিবেশন শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘোষণাটি গ্রহণের প্রস্তাব দেন। গৃহীত নতুন দিল্লি ঘোষণাপত্রে সদস্য দেশগুলি যৌথ সংকল্পের ক্ষেত্রে একটি সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করা হয়েছে বলে প্রধানমন্ত্রী তাঁর ভাষণে উল্লেখ করেছেন।
1: চর্চা সে স্পষ্ট হ্যাঁ কি বদলতে হুয়ে বিশ্ব কা সঞ্চালন পুরানে সংস্থানো সে নহীঁ কিয়া জা সকতা। রিপ্রেজেন্টেশন, রিসপন্সিভনেস আর রুল মেকিং তিনো মে সুধার আবশ্যক হ্যাঁ। আজ অ্যাডপ্ট কিয়া গয়া নিউ দিল্লি ডিক্লেরেশন হামারে সাজা সংকল্প কো স্পষ্ট দিশা দেতা হ্যায়। আব হামারি জিম্মেদারি হ্যায় কি ইন সংকল্পো কো ঠোস পরিণামো মে বদলে।
0: ব্রিক্সের আজকের অধিবেশনে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্ব, অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক বৃদ্ধির ভবিষ্যৎ গঠন শীর্ষক আলোচনায় অংশ নিচ্ছেন সদস্য ও সহযোগী দেশগুলির নেতারা। আজকের অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজাখস্তান, ফিলিপাইন্স, মিশর, দক্ষিণ আফ্রিকা ও বুরুন্ডির রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া তিনি নাইজেরিয়া এবং উগান্ডার প্রধানদের সঙ্গে পৃথক বৈঠক করবেন। ব্রিকস শীর্ষ সম্মেলনের অবসরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং গতকাল এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। উভয় নেতাই দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কৌশলগত ও দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি বজায় রাখার উপর গুরুত্ব দিয়েছেন। গত বছরের অগস্টে তিয়েনজিনে তাদের শেষ বৈঠকের পর থেকে ভারত ও চীন দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে দুই নেতাই স্বাগত জানিয়েছেন। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই দেশের শীর্ষ নেতা জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধির অগ্রগতি পর্যালোচনা করেন। সাংস্কৃতিক বিনিময়

আমি ব্যবসায়িক সম্পর্ক এবং দুই দেশের মধ্যে যোগাযোগের সুবিধা আরও বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। 3 দিনের মুম্বাই সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এশিয়াটিক সোসাইটিতে 6ষ্ঠ অখিল ভারতীয় রাজভাষা সম্মেলনে যোগ দেবেন। তিনি শ্রী গণেশ ধ্যানারতি শীর্ষক পাণ্ডুলিপির একটি বিশেষ প্রদর্শনীরও উদ্বোধন করবেন। পাশাপাশি এশিয়াটিক সোসাইটির পাণ্ডুলিপি সংরক্ষণের জন্য বিশেষ গবেষণাগারও ঘুরে দেখবেন তিনি। মন্ত্রী লালবাগচা রাজা প্রতিমাও দর্শন করবেন। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার জুনপুট উপকূলের একটি গ্রামে অস্ত্র ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিওর এই সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন এর ফলে পশ্চিমবঙ্গের উন্নয়নের ক্ষেত্রে বিশেষ সুবিধা হবে। ওড়িশার চাঁদিপুর এবং অন্ধ্রপ্রদেশের প্রস্তাবিত কেন্দ্রের পর জুনপুটের এই পরীক্ষা কেন্দ্রটি হবে ডিআরডিও তৃতীয় প্রধান কেন্দ্র। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য নতুন প্রবেশ ও প্রস্থানপথের বিষয়ে একমত হয়েছে ইরান ও ওমান। পরবর্তী আঞ্চলিক সম্মেলনে পারস্য উপসাগরীয় অন্যান্য দেশগুলির সামনে এই পরিকল্পনা তুলে ধরা হবে। নতুন এই পরিকল্পনা অনুযায়ী উপসাগরে প্রবেশের মূল পথটি সম্পূর্ণভাবে ইরানের সামুদ্রিক সীমানার ভেতরে থাকবে, এমনকি প্রস্থান পথের একটি অংশ ইরানের নিয়ন্ত্রণে চলে যাবে। নতুন এই ব্যবস্থা চালু হলে প্রণালীর দক্ষিণ পথটি পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এদিকে ইরানি প্রশাসন জানিয়েছে চুক্তির অর্থ হরমুজ প্রণালী খুলে দেওয়া নয়। পথটি চালু করার জন্য আমেরিকার সামনে মোট 7টি শর্ত দিয়েছে ইরান। দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত সমুদ্রপথটি বন্ধই থাকবে বলে জানানো হয়েছে। নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1386। উত্তর ও মধ্য নেপালের 8টি জেলা থেকে আরও দেহ উদ্ধার হয়েছে। নেপালের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে উদ্ধার হওয়া 104টি দেহ শনাক্ত করে সেগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এখনও নিখোঁজ 5,130 জন, উদ্ধারকারী দল 13,700-এর বেশি মানুষকে উদ্ধার করেছে। এদের মধ্যে 339 জন চিকিৎসাধীন। রাজ্যের অনুমোদনহীন মাদ্রাসাগুলি বন্ধ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। এর অঙ্গ হিসেবে প্রথম দফায় রাজ্যজুড়ে 252টি মাদ্রাসা বন্ধের নোটিশ দিয়েছে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর। এই তালিকায় বেশিরভাগই খারিজি মাদ্রাসা বলে জানা গেছে। এমন আরও 100টি মাদ্রাসাকে শোকজ করেছে দপ্তর। জুলাই মাসে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে রাজ্যজুড়ে মাদ্রাসার পরিকাঠামো, শিক্ষার্থী ও তহবিলের উৎস সম্পর্কে এক বিস্তৃত সমীক্ষা চালানো হয়েছিল। এই 100টি মাদ্রাসার তথ্যে অসঙ্গতি ধরা পড়েছে বলে মন্ত্রী ক্ষুদিরাম টুডু জানিয়েছেন। জম্মু কাশ্মীরের ডোডা জেলার সেউজধরের দ্বীপসেদার অঞ্চলে গতকাল নিরাপত্তা বাহিনী জৈশ ই মোহাম্মদের সন্দেহভাজন এক জঙ্গির পচাগোলা দেহাবশেষ উদ্ধার করেছে। একটি M4 রাইফেলও উদ্ধার হয়েছে। স্থানীয়দের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মৃত ব্যক্তির পরিচয় জানার জন্য তদন্ত শুরু করে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ গুজরাটে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। মধ্যপ্রদেশ, গুজরাটের সৌরাষ্ট্র এবং কচ্ছ অঞ্চলেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া অন্ধ্রপ্রদেশ উপকূল, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর পূর্ব ভারতের কয়েকটি এলাকায় আজ ভারী বৃষ্টি হতে পারে। বিপ্লবী যতীন দাসের 98তম আত্মবলিদান দিবস উপলক্ষে আজ তাঁকে স্মরণ করা হচ্ছে। দেশকে স্বৈরাচারী ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্ত করতে বিপ্লবী যতীন দাস ঝাঁপিয়ে পড়েছিলেন স্বাধীনতা সংগ্রামে। লাহোর ষড়যন্ত্র মামলায় 1929 সালে 14 জুন গ্রেপ্তার করা হয় বিপ্লবী যতীন দাসকে। জেলবন্দীদের সঙ্গে দুর্ব্যবহার, অন্যায় আচরণের প্রতিবাদে যতীন দাস লাহোর জেলে অনশন শুরু করেন। দীর্ঘ 63 দিন অনশনের পর 24 বছর বয়সে লাহোর জেলে 13ই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন বিপ্লবী যতীন দাস। মহিলাদের এশিয়া কাপ টি-20 ক্রিকেটের ফাইনালে আজ দুবাইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে ভারত। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। 7বারের চ্যাম্পিয়ন ভারত গ্রুপ পর্বে 3টি ম্যাচ জিতে অপরাজিত থেকে শীর্ষে ছিল। সেমিফাইনালে বাংলাদেশকে 40 রানে হারিয়ে তারা ফাইনালে উঠেছে। পুরুষদের ক্রিকেটে আজ থেকে আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 আন্তর্জাতিক সিরিজ শুরু করছে ভারত। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 7টায়। দ্বিতীয় ম্যাচ মঙ্গলবার এবং তৃতীয় তথা শেষ ম্যাচটি বৃহস্পতি।

0: বুধবার একই মাঠে একই সময়ে অনুষ্ঠিত হবে। ভারতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন শ্রেয়স আয়ার সহ অধিনায়ক তিলক বার্মা। দলে রয়েছেন জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং এবং জিয়াস ঠাকুর। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলা তীব্র নিন্দা করেছে। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে দিল্লি ঘোষণাপত্রে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্স সম্মেলনের ফাঁকে পাঁচটি দেশের রাষ্ট্রপতিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য নতুন প্রবেশ ও প্রস্থানপথের বিষয়ে একমত হয়েছে ইরান ও ওমান। মহিলাদের এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে আজ দুবাইতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে ভারত। খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: এতক্ষণ শুনছিলেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আকাশবাণী আগরতলা। জানিয়ে দিচ্ছে এই মুহূর্তে সংবাদ শিরোনাম। রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি নালুবল বলেন, জাতীয় শিক্ষানীতি 2020 হল নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি। গতকাল ইকফাই ইউনিভার্সিটির 21তম সমাবর্তন অনুষ্ঠানের প্রধান অতিথির ভাষণে এই কথা বলেন তিনি। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে মোট 1640 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। এর মধ্যে রয়েছে বিজেপির 81 জন, তিপ্রামথার 1557 জন, সিপিআইএমের একজন এবং অন্যান্য একজন। নতুন দিল্লিতে ভারতের সভাপতিত্বে গতকাল থেকে শুরু হয়েছে 18তম ব্রিক্স সম্মেলন। ভারতের মণ্ডপমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের স্বাগত জানান, যেখানে পটভূমি হিসেবে ছিল তামিলনাড়ুর রামেশ্বরমের ঐতিহাসিক রামনাথ স্বামী মন্দিরের প্রতিকৃতি। নতুন দিল্লিতে আয়োজিত ব্রিক্স সম্মেলনে ব্রিক্সভুক্ত দেশগুলোর একমত হয়ে নতুন দিল্লি ঘোষণা গ্রহণ করেছে। নতুন দিল্লির ভারত মণ্ডপে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনের প্রথম দিনই গতকাল নতুন দিল্লি ঘোষণা গ্রহণে ব্রিক্স দেশগুলো একমত হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ রক্তদান সম্পর্কে যুব সমাজের মধ্যে আরও বেশি সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। গতকাল আগরতলার ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ মিশন আশ্রম আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ আহ্বান জানান। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, কৃষকের আয় বাড়াতে শুধুমাত্র উৎপাদন বৃদ্ধি যথেষ্ট নয়, কৃষকদের বাজারের সঙ্গে যুক্ত করতে হবে। কৃষি পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করা, উৎপাদন খরচ কমানো এবং জাতীয় ও আন্তর্জাতিক বাজারে কৃষকদের প্রবেশাধিকার তৈরি করাও সরকারের অন্যতম লক্ষ্য। স্কাউট ও গাইডদের জ্ঞান, দক্ষতা, শৃঙ্খলা, নেতৃত্ব গুণ এবং সেবার মনোভাব প্রদর্শন ও উন্নত করার সুযোগ দেওয়ার লক্ষ্যে ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের তত্ত্বাবধানে বকাফা পিএমশ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে তিন দিনের তৃতীয় সোপান টেস্টিং ক্যাম্প গতকাল শেষ হয়েছে। ক্যাম্পে কেন্দ্রীয় বিদ্যালয় শিলচরের অধীনস্থ 20টি কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নেয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেছেন যে জনগণের স্বাস্থ্যের সুরক্ষা জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল অন্ধ্রপ্রদেশে 10টি ক্রিটিক্যাল কেয়ার ব্লক এবং 12টি সুসংহত জনস্বাস্থ্য গবেষণাগারের উদ্বোধন করে ভাষণ দিচ্ছিলেন তিনি। সারা দেশের সঙ্গে রাজ্যেও এবছরের তৃতীয় জাতীয় লোক আদালত গতকাল অনুষ্ঠিত হয়। ত্রিপুরা হাইকোর্ট সহ রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত প্রাঙ্গণে লোক আদালত অনুষ্ঠিত হয়। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্র সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলা ও আশপাশে গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 0.2 মিলিমিটার। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রির কাছাকাছি। শুনলেন সংবাদ শিরোনাম আকাশবাণী আগরতলা। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 বাংলা আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 10টায় শুনবেন ককবরক সংযোজনায় হিন্দি ছবির গান। সকাল 11টায় বাংলা ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বেলা 12টায় বুখুরি বদল। 12:30 খানিমারি। বেলা 12:55 চাষের কথা, আজকের বিষয় শালগম চাষ। বেলা 1:05 অঙ্গনা, আজকের বিষয় সুসন্তান গড়তে মায়ের ভূমিকা, এ নিয়ে বলবেন রুম্পা দাস। দুপুর 1:40 লোকগীতি শিল্পী নীলরতন কাঞ্চিলাল। দুপুর 1:50 রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী ভবির দাস। বিকেল 5:10 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। 5:45 শুনবেন ভক্তিগীতি শিল্পী

দেবাশিস রায়। সন্ধ্যে 6:05 কল্যাণী অনুষ্ঠান, সন্ধ্যে 6:43 ঘর গৃহস্থির আসরে শুনবেন প্রবীর দত্তের সাক্ষাৎকার, বিষয় জৈব পদ্ধতিতে ফল ও সবজি চাষ। পরে লোকগীতি শুনবেন সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান, 7:45 ককবরক সংবাদ, 7:55 স্থানীয় বাংলা সংবাদ, রাত 8:05 হিন্দি ছায়াছবির গান, 8:30 রসে বসে, রাত 9:00 যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান শুনবেন লঘু সুরে গিটার শিল্পী মুকুল রায়। রাত 9:15 দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট, রাত 9:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে, রাত 10:00 অখিল ভারতীয় রবিবার্ষিক সঙ্গীত সভার অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠান পরিবর্তিত হতে পারে। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে বাংলা আধুনিক গান। আজকে প্রথম শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

গানখানি শুনছিলেন সবিতা চৌধুরীর কণ্ঠে। বাংলা আধুনিক গান শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারে পরপর দুটি গান হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আরো একদিন তামসি তমসিনি রাত্রি ঘুম ঘুম নিঝুম জীবন পথের সব যাত্রী।

গানখানি শুনছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারে পরপর দুখানি গান শ্যামল মিত্র এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে। আপনারা শুনছেন বাংলা আধুনিক গান। এবারে শিল্পী শ্যামল মিত্র।

অমর ময়নাগো বিখ্যাত গানখানি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। আপনারা শুনছেন বাংলা আধুনিক গান, এবারে শিল্পী নির্মলেন্দু চৌধুরী।

0: দর্শকরা সজাগ হন, ব্রেকিং নিউজ হওয়া থেকে যদি বাঁচতে চান তাহলে টাকা পাঠানোর সময় নাম ও টাকার অঙ্ক সর্বদা দুবার দেখে নেবেন।
1: আরবিআই একথা বলে, যে কাউকে পেমেন্ট করার সময় একটু সাবধানে।
2: যতন লামসগ হিন্দি তকে নিরে চাপুং খানানি পান্দা তাবুক ন চেঙ্গি তঙ্গ জং খানালাইনাই দাম সারমই তাবুক দামচি তামফ্রুনি সিমি দামচি সা তাম্মা জরা ফাইদি চং পুইলান ওর চাপুংনি বিশিংতেই চিনি পান্দা বিশিং হাবলাইয়ানা।

এতক্ষণ শুনছিলেন বাংলা আধুনিক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। আজকের আসরের শিল্পীরা ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, সবিতা চৌধুরী, সন্ধ্যা মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, লতা মঙ্গেশকর, নির্মলেন্দু চৌধুরী এবং পিন্টু ভট্টাচার্য। আকাশবাণী আগরতলা। এখন শুনবেন ককবরক সংযোজনায় হিন্দি ছবির গান।

0: नरगासिक जरा हिरो पान्तिनि अ पुइलानि रचापमुं खाना बायखा अ रचापमुंगो खरांनि रगुखा एबा खरांरिखा मुहित चौहान हाइदि जों देसा खाना लायफिरानो अ टकिनि नरचापमुं
1: সবার জন্য সামাজিক সুরক্ষা অটল পেনশন যোজনা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সংকল্প
2: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোগে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো
1: এই যোজনার আওতায় এখনো পর্যন্ত 7 কোটিরও বেশি সুবিধাভোগী যুক্ত হয়েছেন যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে তাহলে মাসিক অটল পেনশন যোজনার তিনটি নিশ্চিত উপকার পেতে আপনার ব্যাংক শাখার সঙ্গে যোগাযোগ করুন

খনারি জাগি টঙ্গ ইনসান ও তোকে রোজা পুরক নাইদি তাবুক রোজা পুর খালায় ও রোজা পুঙ্গ খরং রিনে রকম খা সনু নিগম বাই আলকায়গনি

পাইথাকনি অরুচাপ মঙ্গ খরং রেনাই ইংখা সনিধি চৌহান নরকনাই তংমানি ইনসান অতকেনি রচাপ মংরকন ভাইদি চং তাকতেই কেসা টকেনি রচাপ মংরকনা লাইফিরানো তাবকনি অতকেনি বুংখা ইস্ক ইন প্যারিস

এতক্ষণ ককবরক সংযোজনায় শুনছিলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1260 কিলোহার্টজে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুরু হচ্ছে বাংলা ছবির গানের অনুষ্ঠান। প্রথম শুনুন জবাবদিহি ছবির গান, গেয়েছেন মোহাম্মদ আজ।

মধুর মিলন ছবি থেকে গানখানি শুনছিলেন কুমার শানু এবং সাধনা সরগমের দ্বৈত কণ্ঠে। এবারের ছবি ভালোবাসি তোমাকে, গেয়েছেন বাবুল সুপ্রিয় এবং জোজো।

এবারের গানখানি গেয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় এবং বাবুল সুপ্রিয় দ্বৈত কণ্ঠে, ছবি ভালোবাসি তোমাকে।

শুনছেন বাংলা ছবির গান, জোর ছবির গান শুনছেন। এবারের গানখানি শুনুন মনু এবং কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে।

জোর ছবির গান শুনছিলেন মানুর কণ্ঠে। বাংলা ছবির গানের অনুষ্ঠানে এবারে শুনুন চলো লেটস গো ছবির একখানি গান, গেয়েছেন অঞ্জন দত্ত।

এতক্ষণ বাংলা ছবির গান শুনছিলেন বিভিন্ন ছবি থেকে বিভিন্ন শিল্পী কণ্ঠে। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

দীপর কাহাম, আকাশবাণী আগরতলা, তাবুক চেংজাগো চিনি তিনি দীপর জোরানি ককবরক আওয়াই পান্ডা পৈলানো খানাবাদী জ্রাইরকনি পান্ডা বখ্রি বদল তেও জ্রাইরক গাই চালিতা বারিনি তেও ও পান্ডানো কমথিং নেঙ্গা

0: tap tap ang kok tang ajan pai kha
1: kok tang khana mani ya golo sing tabu tei tang sa kotma khana lai nai sing no kotma sai khana re nai charmika
2: an kotma ni munkhe sing ho bai sin jo salsa sing ho ma sabu phang to lawo no bar sip sip thui dong mani abu phang to lawo no sin jo ma sa bini ha kor ni ankhori khai sik te sing ho ni kumbula mo ha bai rikha মনি বাকি সিংহ সিচাই থাঙ্গা তে জলি জাগি সিনজ নার না নাইকা সিনজ আফুরু বা জাগরি নাকা অ বলং নি বুবাগ্রা আং তো সিদ্ধি অমহাই খেলাইয়াবলা খাইরগী আনো মতংজাদি সাজালে সালসা আংন নুবা জুনাই সিংহ খাইরক জাগি সিনজ নাকারী রেখা তাই সিনজ বসুবা জুনাই হই সুমাই তাঙ্কা সালকিসা ওলো সিনজ সিংহ বড় খরকসা নিজাল গজাকা সিংহ দুঃখু মানই কিরিজাগৈ মানসাক সিরিখকা তাই জালনিয়গ্ন নাইখ্যা ফিয়ায়গৈ মানলিয়া আফুরু আসম সা বিকি সিং সিনজ আয়াংতৈ থাঙ্গৈ টংমা জরা ব সিংহ আকজবকলাই টংমানি নুগৈ তাই নুকমা বাইবাক সান মথাংনা বাকি সামো ফাইকা বিনি আবুয়া কুবুক কুবুক রক বাই জাল সাজুই খিবিখা তাই সিংহন মথাঙ্কা সিংহ ববি কিসিং সিনজন খা কাহামিয়া ফারৈ আরো নিকুটু লঙ্কা আন গঠমারন বাইকে হামবাই
1: বিন গঠমা বেলাই খানা তকানা
0: ই
1: অমু বাইন রক্তাম বুঝিখা
2: চিকন ব কত ন সুবাসুরি মানু
1: চিকন ব কত ন সুবাসুরি মানু না
2: ই
1: ইংকাই সিংহ জালক সাবই বিপদ নাং দমা না ইংকা আজরা ও সিংহ বাইং তৈ লাইসি চংমা জরা বনুগুরিখা যে সিংহ বিপদ নাং টংখা ইংকাই বাফরু তাম খাইকা বিনি বুয়া কপলা কপলা বাই তাম খাইকা ফ্র
2: ফিয়কা
1: ওয়ারই আ জালং কুই আ সিংহ ন ফিয়ক কথা না ইংকাই সিংহ নাই রে বসুক ফান না বত ফান যে আরনি ইয়গি মালিয়া সিনজ থাঙ্গই বিন বয়া বাই ও জাল ওয়াসুই সাসু বাই সে বন ফিয়গী মানুষ না ইংকাই চিকন ফান বুদ্ধি তংখাই ইয়গী মানো না কথমানে ইয়াগল জাবু খামারি খুব দুই তেটাং সা ককটাং খেলা লাইফিনাই
0: বুমাই চাকরাক সাকরাক সাকরাক জব বাংস

0: 买，我和他们好，我在唱了皮鞋，把三小娃、四小娃扫成一堆，我朝古藤扫我压个呀，三忙三忙我吃不呀，得不扫我擦呢，俺哥刚上班去。
1: pin kok tang belai khana to kana
2: in
1: ge narok no tabok ang phumong mong eba phemlo mong chungai do ha an narok mang khai ba sadi mai khai ba khnai tong eta ujika ge pula wang chungnai narok no asuk petha asung nai bar korma bar nai ab tam na hen
3: chakumra
1: o ge nok chakumra sa sa bai chao bisik sa khai bohok derau na aw ge দে থাইছে সং নাই খিক্রক লাঠা বখ্রক জানটা নক সাইদেমান তামাব আনরস ও আনরস না অম তৈব হেন চিনে কবর বাই শিকা গেটে থাইছে সং নাই নং ন রাজানী পুখিরি ফোন কলাইমানিয়া ও তাম
3: মকল
1: নকাই সাইদেমান আপন মকল বহিন লাইও ফিয়া নারকা বহিন লাইও সাইমাকা গে তাবুক তে থেংসে সঙ্গে আং নং ন বুমা বাথ্রেং বসা লক্ত্রেং অবতাম সাইদামান অবতাম ও রসামাই রম নং নন সিসি নি রসামাই রম তাম খায়ার আবং রক সুক চাও না মাই রক সুক লাইও না তাবুক খায়াস গরি খেনাব গমাই রক থাঙ্কা নং নক তো টং খাব তো টং বাইখ ও টং না হাইবা না আমবাই সুংনাই আছে গরি খাতা মেল মাংসে সুক লাইও হ্যাঁ দা গে তাবো আংতে থাইছে সঙ্গে নং ন সালক খুরম পুই হর বিগ্রা আবো তাম সাইদেমান সাইমিয়া দা আবো হে নক সাইমান আবো ক গিয়া ন আবো হে মাজাং কে খনাকা মাজাং মাজাং খনায় কদা মাজাং হিকে আবো ও আগিও রি রক টি সাইতন মানে থোকাই আর কাইছে জাগাও আর ইন থেবই টি সাইতন মানে আর জাগান মাজাং হেন আবো সালো হংকাই সিমি বার টি সাইতন যাব হর হাই ব টি খাই চুম যাব খেনটা হাইরকটা বুঝিকা হিকে অতে থাইছে নং ন সঙ্গে আং বহক তৈ চাকাই ফিগুং তৈ খিউ আব সাইদেমান সাইমিয়া দা ব বহক তৈ চাকাই ফিগুং তৈ খিউ আব হে রানদারি মান হেন নৌ কাঠ রানদারি ফুরো নুনুকা এই আব ন হেন হিংকাই আও চিনি থানি জরার সুকরই মসুক সঙ্গে নসং মা মতাকসে নাই হিংকাই যত্ন হামবাই দো হিংকাই সিনিয়া জরা রকম করি খাবা সিং অরণ মা বসালাইছি নাই পাইথক হাইন হাই রেডু খাই দায় খাজানি তাকুক তৈ বহুক সংরক আনি খানি হামজাক মাতাই সিবাইয়াফরই নরংনি পাল খাই রেসাব মং রেসাব মানে বিশিং তিখাই সিং জিনি পান্ডা ন অরণ মতাকি রিলাই সিনাই

0: সাক সাক কাইসা বেলাই নকুপলু নিনি হামজাক মাবাই আনো হর বসাইচিং তওনা রিয়া ইমাঙ্গ ফাইও নং আনি গানাতে ইমাঙ্গ নন ফুনুগী ইমাঙ্গ নন নুগী আং লাচিমানি লাচি ওয়ান সুকমানি কে বন সারাকলিয়া ইমাঙ্গ খেলে আনি গানও মনে নরমখে আনি লগি লগি ও গলা তৈ তৈ যাক লাচি করমা মকলি মারি ও ইমাংনি ইসিরি বুফুরু সাগ দাল ফাইনানি বুফুরু নংবা আনোর একে ফাইসিনানি
1: ইমাং নুকমানি।

আনো বস হাইয়া আনো বসংয়া কেবো বই হালো গদাল্লাংয়া সাল থাংতুই থাংতুই জরা নগবো কিফিলমা জরা জরাও অ জরাও আং নাই মালাইনা মজুং মানি আগিবো সালাইজা ককরি তাম বাকাইনানি অংখা ও কামিনি ইয়ালুক দিন বড় তনাই নাইথক দিন ও আনি খাসুক বুঝুক রগ্ন

0: খাজনিতা খুতে বুকজং সিখনা জরা বাহাইকে লাই থং তংতে তংতে তংরুর আশুক তংথরুর খনারুর রুচা মঙ্গরুরংনি খরাংবাই আশুক নুখিলে জারুর চিনি জরা গবংমা রুচাপমু খনামানি উলো পাইসি থাঙ্গুখা ফাইদিজং জরা পাইমানি উলো হাইন হাই পুইতু কলাঙ্গি থাঙ্গুয়ান কিফিলি ফাইনানি বাকে নরক খাবাই খুববাই নাসিগি দংদি খানিমারিনি ইয়াকসু উঙ্গি দংবাইদি হই আং খাও চঙ্গু তিনি আশুক জরানো চিনি খানিমারি ফাইনাই হাতি ও কিফিল ফাইয়ানো তেউসা হাইনহাই হামবাই
1: আশুক জরা খনাবাইকা খানিমারি পান্দা খানিমারি পান্দাও খনাবাইকা দিলীপ দেববর্মানি খরাংবাই রেসাবজাক রেচামুংরক তেও পান্দানো কম থিংনাইঙ্কা উষা দেববর্মা আকাশবাণী আগরতলা বিনিয়াগুলো তাবুখানা পাইদি জরিপাহাও কাইপেংনি সারিন্দা তাম্মানি খরাং

আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে চাষের কথা। আজকের প্রসঙ্গ শালগম চাষ। শালগম নাতিশীতোষ্ণ জলবায়ু উপযোগী ফসল। 15-20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটি সবচেয়ে ভালো জন্মে। গাছের দ্রুত বৃদ্ধির জন্য আলোর প্রাচুর্য প্রয়োজন। অধিকাংশ জাতি হিমাংশে বেঁচে থাকতে পারে। উচ্চ তাপমাত্রায় স্বাদ কমে যায় এবং মূল দ্রুত বেড়ে ওঠে। অধিক বৃষ্টিপাত শালগমের জন্য ক্ষতিকর। হালকা দোআঁশ মাটি শালগমের জন্য সবচেয়ে বেশি উপযোগী। বাংলাদেশ কেবল রবি মৌসুমের শালগমের চাষ সম্ভব। বৃষ্টির মৌসুম শেষ হবার পর ফসল লাগানো

উচিত। চারা কচি থাকা অবস্থায় বৃষ্টি হলে ফসল সহজে নষ্ট হয়। আশ্বিন কার্তিক অর্থাৎ নভেম্বরের প্রথম ভাগ থেকে ডিসেম্বরের শেষ ভাগ বীজ বোনার সবচেয়ে উপযুক্ত সময়। 5 থেকে 6টি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করে তৈরি করতে হয়। পৃথিবীর সব দেশেই ক্ষেতে সরাসরি বীজ বপন করে শালগমের চাষ হয়, কিন্তু অনেক সময় কৃষকরা চারা রোপণ করে শালগম জন্মিয়ে থাকেন। বেশি আগাম ফসল ব্যতীত সময় চারা রোপণ পদ্ধতি প্রয়োগ না করাই উচিত।

চাষ হয়, কিন্তু অনেক সময় কৃষকরা চারা রোপণ করে শালগম জন্মিয়ে থাকেন। বেশি আগাম ফসল ব্যতীত সময় চারা রোপণ পদ্ধতি প্রয়োগ না করাই উত্তম, কারণ রোপণের সময় প্রধান ভেঙে দিলে নিম্নাংশ শাখায়িত হবার সম্ভাবনা থেকে যায়। তাছাড়া আধুনিক কিছু কিছু বীজ বোনার 40-50 দিন পর সংগ্রহের উপযোগী হয়। সারিতে বীজ বুনলে বা চারা রোপণ করলে সারি থেকে সারি 30 সেন্টিমিটার বা 1 ফুট প্রায় 1 মাসের চারা রোপণ করা যায়। চারা রোপণের ক্ষেত্রে চারা থেকে চারা 20 সেন্টিমিটার বা 8 ইঞ্চি দূরত্বে রোপণ করতে হয়। কাটুই পোকার কীড়া চারা গাছ কেটে নষ্ট করে দেয়। এই পোকা দমনের জন্য 5-এর জলে 4 চামচের 1.5 চা চামচ পরিমাণ ডায়াজিনেন মিশিয়ে ছেটাতে হবে। জাব পোকা ও শুয়োপোকা গাছের পাতা খেয়ে ফেলে। এই পোকা দমনের জন্য 5 শতক জমিতে ম্যালাথিয়ন 57 EC কীটনাশকের 5 চা চামচ 10 সের জলের সঙ্গে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে। ক্ষেতে রাসায়নিক ঔষধ দেবার অন্তত 7 দিন পর্যন্ত ওই ক্ষেতের ফসল বিক্রি বা খাওয়া যাবে না। মাটিতে রসের ঘাটতি হলে সেচ দিতে হবে। সেচের পর মাটিতে ফেলে চটা ভেঙে দিতে হবে। চারা লাগানোর পর প্রয়োজন মতো সপ্তাহে 2টি সেচ দেওয়া হয়। পরের দিকে 7-10 দিন অন্তর সেচ দিলে চলে। সার প্রয়োগের পর সেচ দেওয়ার নিয়ম। আগাছা দমন করে জমি পরিষ্কার রাখতে হবে, তবে খুব গভীরে নিড়ানি চালিয়ে গোড়া আলগা করা চলবে না, দরকার মতো গোড়ায় মাটি তুলে দেওয়া হয়। শালগমের ফলন 1 শতকে 100-120 কেজি, একর প্রতি 10-12 টন, হেক্টর প্রতি 25-30 টন হয়ে থাকে। শুনলেন শালগম চাষ প্রসঙ্গে কিছু কথা।

0: পরিচিত ছবি। প্রথমেই যে প্রশ্নটা আপনার কাছে, ছোটদের জেদ করা কি অস্বাভাবিক?
1: না, এটা ঠিক একেবারেই না। ওরা স্বাভাবিকভাবে ওরা জেদ করে, ওদের একটা নির্দিষ্ট বয়স আছে, শিশুরা তখন নিজেদের ওদের ইচ্ছা কিংবা অনিচ্ছা এটা প্রকাশ করতে শেখে তখনই, তাই তখন ওরা নিজেদের ইচ্ছা কিংবা অনিচ্ছাকে প্রকাশ করার জন্য তখন ওরা জেদ করে যে আমার এটা চাই। ও ঠিকভাবে বলতে পারছে না, তখন এটা জেদের মাধ্যমে বলছে যে না আমার এটাই চাই। এটাকে আমি অস্বাভাবিক বলবো না, এটা স্বাভাবিকই বলবো
0: অবশ্যই, কিন্তু সে মুখ ফুটে বলতে শিখছে যে আমার এই প্রয়োজন বা আমার এটা দরকার, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে সেটা জেদের বশবর্তী হয়ে যায়।
1: এটা যদি নিয়মিত করতে থাকে যে অনবরত সে জেদ করে ও নিজের প্রকাশটা করছে, নিজের চাহিদাটা বলছে যে হ্যাঁ আমার এটা লাগবে, এটা অনবরত বলতেই থাকে, নিয়মিত বলছে, তখন কিন্তু এটা অস্বাভাবিকই বলবো আমি।
0: মানে সেক্ষেত্রে কিন্তু তার প্রকাশের ভঙ্গিটাকে পরিবর্তন করতে শেখাতে হবে আমাদের,
1: তখন করতেই হবে,
0: আর সেটা অবশ্যই ধৈর্যের সঙ্গে কিন্তু সেটা করতে হবে। কি কি পদক্ষেপ আমরা নিতে পারি, আর জেদ করার মূল কারণগুলো কি, আমাদের প্রথমত কোন বিষয়গুলোর প্রতি নজর দিতে হবে?
1: বাচ্চারা যে জেদ করে, এটা তো প্রথমেই বললাম যে ওরা নিজেদের ইচ্ছা কিংবা অনিচ্ছা কিংবা চাহিদাকে প্রকাশ করার জন্য, প্রকাশ করার একটা মাধ্যমেই আমি বলবো জেদ করা। এটা যে মূল কারণগুলো, সেগুলো হচ্ছে ওরা নিজেদের মতামত প্রকাশের চেষ্টা করছে, আবার যে অতিরিক্ত আদর কিংবা অতিরিক্ত শাসনের জন্য ওরা জেদ করছে, অতিরিক্ত আদর পেলেও তখন আল্লাদের জন্য ওরা জেদ করছে, কিংবা শাসনের জন্য, শাসন থেকে বাঁচার জন্য জেদ করছে, কিংবা কারোর মনোযোগ আকর্ষণ করার জন্য ও জেদ করছে। হ্যাঁ, আবার যখন ওর খিদে পাচ্ছে কিংবা ওর টায়ার্ড হয়ে যাচ্ছে কিংবা ঘুম পাচ্ছে, তখনও কিন্তু বাচ্চা জেদ করছে, ঠিক আছে। আবার যে অন্য বাচ্চাদের সাথে তুলনা করছে যে ও এটা করছে আমি এটা করতে পারছি না, হ্যাঁ ওই আরেকটা বাচ্চাকে দেখে সেই তুলনাটার জন্য কিন্তু বাচ্চা তখন জেদ করছে।
0: সেটা কিন্তু একেবারে একটা বড় মানে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা কিন্তু প্রায়শই আমরা লক্ষ্য করে থাকি, কিন্তু আমরা কিন্তু মায়েরা বরাবরই ভুলে যাই, আমরা কিন্তু সেটা করি, সেটা কিন্তু বাচ্চাদের জেদের একটা মূল কারণ।
1: একদম। তাছাড়া আরো আছে যেমন মোবাইল কিংবা টিভি, ওরা অতিরিক্ত দেখছে। আজকাল দেখা যায় বাচ্চা খাচ্ছে না, তখন কি করছে আমরা মায়েরাই কি করছি, একটা মোবাইল দিয়ে বসিয়ে দিচ্ছি, মোবাইল দেখে দেখে ওরা খাচ্ছে, খাওয়াতে হচ্ছে কি তার মোবাইলের প্রতি তার আসক্তিটা বেড়ে যাচ্ছে, তখন পরের বার যখন আমি ওকে খাবারটা দিচ্ছি কিংবা মা যখন খাবারটা দিচ্ছে, তখন সে মোবাইলটা যখন পাচ্ছে না তখন সে খাচ্ছে না, তখন জেদ করছে সেই মোবাইলটার জন্য,
0: ঠিক
1: সে জেদ করছে। এটা এখানেও আমাদের করণীয় আছে যে ওকে মোবাইল না দিয়ে কোনো গল্পের মাধ্যমে, কথার ছলে, খেলার ছলে ওকে খাওয়ানো, এটা আমাদের মায়েদেরই করতে হবে। কারণ একটা বাচ্চা কিন্তু মায়ের সাথেই বেশিরভাগ সময়টা থাকে, বাচ্চাটা সেই মায়ের থেকেই সব কিছু শিখছে,
0: ঠিক।
1: তার জন্য আমি বলবো যে এখানে মায়েদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ,
0: গুরুত্বপূর্ণ। যুগ বদলেছে, যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু আমাদের ব্যস্ততাও অনেক অনেক গুণ বেড়ে গেছে। একটা সময় যেখানে দাঁড়িয়ে আমরা বাচ্চাদের কিন্তু সময় ঠিক মতো দিতে পারছি না, আমরা কিন্তু মোবাইল নির্ভর করে তুলছি তাদেরকে আমরা নিজের হাতেই। বাচ্চাটি যখন একেবারে ছোট তখন থেকেই কিন্তু তাকে মানে আমাদের নিজেদের সময় বাঁচাতে গিয়ে তাকে কিন্তু এই অভ্যাসটা আমরা গড়ে তুলছি তার কাছে।
1: তো মোবাইলের আসক্তিটাই আমাদের বন্ধ করতে হবে বাচ্চার।
0: আর অবশ্যই কিন্তু জেদের কারণগুলো আমাদের খতিয়ে দেখতে হবে, যেমন খিদে, ঘুম নাকি অ্যাটেনশন, কোনটা তার প্রয়োজন। অবশ্যই কিন্তু ঠান্ডা মাথায় তাকে তার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলা, অবশ্যই সে যখন রেগে গেল তাকে কিন্তু সেক্ষেত্রে যদি মারধর করা হয় সেক্ষেত্রে কি হিতে বিপরীত হতে পারবে,
1: তখন মারধর করলে হয় বাচ্চারা আরো বেশি জেদ করে, যে মার খেয়ে কিন্তু সে কোনো শাসন কিংবা বাচ্চাকে রাগ করে, বাচ্চার উপর রাগ করে কিংবা মেরে কোনো বাচ্চাকে ঠিক করা যায় না, তাকে আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, বুঝিয়ে। বাচ্চা তো আর সারাক্ষণ জেদ করে না, তাই না? বাচ্চা একটা সময়ে যখন ওর সেই চাহিদাটা প্রকাশ করে তখনই ও জেদটা করছে, তো সে তো আর সারাদিন জেদ করছে না। যখন সে ভালো মুডে থাকে তখন মায়ের করণীয় হলো যে মা তখন বোঝানো, ওর সাথে যদি মা একটু সময় দেয়। আজকাল মায়েরা খুব ব্যস্ত থাকে, বাইরে ঘরে সব জায়গায় মায়েরা এখন ব্যস্ত থাকে, তার মধ্যেও আমি বলবো বাচ্চাকে মানুষ করতে হলে মায়েদের একটু সময় দিতে হবে, একটু হলেও সময় দিতে হবে।
0: অনেক মা বলে থাকেন যে সন্তান জেদ করলে তারাও নাকি রেগে যান, এটা কি কতটা ঠিক?
1: আমার মনে হয় একদমই ঠিক নয়, কারণ মা যদি রেগে যায় সন্তানের উপর তাহলে তো সন্তান কি শিখবে, সন্তান উল্টা জেদ করবে মায়ের সাথে। তার জন্য মাকে একদম উত্তেজিত হলে হবে না, মাকে তখন সেখানে পেশেন্স রাখতে হবে, মাকে ঠান্ডা মাথায় কাজ করতে হবে। বাচ্চা যখন জেদ করে তখন উচিত বাচ্চাকে বুঝিয়ে কেন সে জেদ করছে।
0: অনেক ক্ষেত্রে দেখা যায়

0: যেমন কোন দোকানের বাইরে বা শপিং মলের বাইরে খুব রাগ করছে যে আমাকে ওই জিনিসটা দিতে হবে, গড়াগড়ি
1: দেখা যায়। হ্যাঁ, অনেক বাচ্চাকে আমি এও দেখেছি রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, কেন আমার সেই জিনিসটা চাই, সেই খেলনাটা আমার চাই, এরকম করছে।
0: সেক্ষেত্রে কিন্তু মা বিপর্যস্ত হয়ে পড়েন এবং লোকলজ্জার ভয়ে
1: হয়তো কিনে দিচ্ছে, কিন্তু সেখানেই আমি বলবো তখন কিনে দেওয়াটা ঠিক নাই। প্রথম যেদিন সে বাচ্চা জেদ করবে যে আমার বাইরে গিয়ে কোনো দোকানে বাজারে গিয়ে বলবে যে আমার এটা চাই, যখন জেদ করবে, চাই তো ঠিক আছে বাচ্চারা অনেক কিছু চাইতে পারে, কিন্তু জেদ করে যখন বলবে, মায়ের যদি সাধ্য না হয় যে সেই জিনিসটা এখন কেনা যাবে না কিংবা এটা দেওয়া ঠিক নয়, তখন মাই বুঝবে যে এটা এখন দেবো কি দেবো না। তখন প্রথম দিন যখন বাচ্চা জেদ করবে সেই জিনিসটার জন্য, তখনই সেখানে আটকে দিতে হবে।
0: তখন সেক্ষেত্রে আমরা যদি তাকে অপশন দেই যে মানে এটা তো দেবো না, এর এটার বদলে তুমি এটা খাও বা ওইটা খাও, যেমন সে কোল্ড ড্রিঙ্ক চাইলো, আমি সাপোজ বলছি যে কোল্ড ড্রিঙ্ক তো তোমাকে কিছুতেই আমি দিতে পারবো না, তুমি লেমন জুস খাও বা এটা খাও, এ কোনটা কোন অপশনটা তুমি বেছে নেবে,
1: অপশন দিতে হবে ওর মতো করে, ওকে অপশন দিতে হবে যে ও কি ভালোবাসে, যে ওই জিনিসটার জন্য ও চাইছে, আমি তখন ওই জিনিসটা না দিয়ে মানে আরেকটা জিনিস ভালোবাসে কিন্তু ভালো জিনিসটা, সেই জিনিসটাকে আমি বলবো যে তুমি তোমাকে তাহলে আমি ওইটা দেবো, এটার জন্য জেদ করো না। তখন অটোমেটিক বাচ্চা প্রথম দিন আটকে দিলে প্রথম দিনই
0: সেক্ষেত্রে কিন্তু মানে তার উপর খুব রেগে গিয়ে মানে খুব বকা ঝকা করে, না এটা খাওয়া ভালো নয়, এটা তোকে দেব না, আমরা এটা করে
1: করলে তো গড়াগড়ি খাচ্ছে,
0: এটা না করে যে এটা তো দেওয়া সম্ভব হচ্ছে না, এক্ষুনি তোমাকে আমি এটার বদলে এটা নেবে না এটা নেবে, তাকে যখন সেই অপশনটা দিলাম তৎক্ষণাৎ হয়তো সে তার যে জেদটা সেখান থেকে কিন্তু সে ডাইভার্ট হয়ে গেল, এসে ও ভাবতে বসলো না এটা না ওইটা, সেইভাবে কিন্তু আস্তে আস্তে প্রথম থেকেই যদি সেটা কন্ট্রোলে আনা যায়,
1: যখন বাধা পাবে যে মা আমাকে দেয়নি, দ্বিতীয় দিনও যখন জেদ করবে একবার দুবার তিনবারের সময় বাচ্চা বুঝে যাবে যে না মা তো আমাকে দেবে না, আমি যতই কান্নাকাটি করি বুঝেই আমাকে দেবে, তখন কিন্তু সে আর জেদ করবে না। আমরা যদি তখন লোকলজ্জার ভয়ে বাচ্চা যেদিন জেদ করলো সেদিনই যদি কিছু দিয়ে দেয়, বাচ্চা কিন্তু তখনই পেয়ে বসে যে আরে আমি তো একটু কান্নাকাটি করলে মা আমাকে দিয়ে দেবে।
0: অবশ্যই সেই ক্ষেত্রে শিশুর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কতটা কার্যকরী ভূমিকা নেবে,
1: খুব মায়ের তো একটা বাচ্চার সাথে বন্ধুত্বপূর্ণ হতেই হবে, কারণ মা বাচ্চার সাথে যখন বন্ধু করবে, ফ্রেন্ডশিপ করবে বাচ্চার সাথে, তখন বাচ্চার মনের প্রত্যেকটা কথা সে জানতে পারবে, বাচ্চা কি চাইছে, কোন জিনিসটা ওর চাই, ও বাচ্চাটা তখন মায়ের সাথে
0: মানে যদি সে একটা ভুলও করে, সে যদি মায়ের কাছে বিষয়টা খুলে বলে, মানে বাচ্চাটাকে সেই সৎসাহসটুকু দিতে হবে যে ভুল হলেও কিন্তু আমি মায়ের কাছে কথাটা বলবো, তাহলে কিন্তু মা সেটা সামলে নেবেন এবং আমাকে সঠিক পথ দেখাবেন, সেই বিশ্বাসটা কিন্তু তাকে
1: জাগিয়ে তুলতে হবে, সেই জিনিসটা জাগিয়ে তুলতে হবে। আর বাচ্চা যদি ভয় পায় যে ভাববে আমি যদি এখন মাকে বলি মা তো আমাকে বকবে কিংবা মারবে, তখন কিন্তু বাচ্চা ভয়ও বলবে না মাকে যে ও একটা ভুল কাজ করেছে কিংবা এমন একটা কাজ করেছে যে মাকে বললে এখন মা আমাকে বকবে, এও কিন্তু চেপে যাবে কথাটা। তার জন্য মাকে সবসময় বাচ্চার সাথে বন্ধুত্বপূর্ণ হয়ে থাকতে হবে, বন্ধুর মতো হয়ে থাকতে হবে, যাতে বাচ্চা একদম ফ্রিলি মায়ের সাথে সব কথা শেয়ার করতে পারে।
0: অবশ্যই শাস্তি দিয়ে কিন্তু কোনোভাবেই জেদ কমানো সম্ভব নয়। আর শিশুর ভালো আচরণ গড়ে তুলতে গেলে প্রশংসার ভূমিকা কত,
1: এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। বাচ্চা একটা খুব সুন্দর কথা বললো কিংবা কারোর সাথে বললো গুড মর্নিং, উঠেই বললো গুড মর্নিং, তো বললো বাহ তুমি তো উঠে খুব সুন্দর করে বললে গুড মর্নিং, কিংবা কারোর সাথে কথা বললো যে হ্যাঁ তুমি আজকে খুব সুন্দর করে কথা বলেছো, কিংবা একটা কিছু কবিতাই বললো কিংবা একটা গানই করলো, ওকে প্রশংসা করে বা তুমি তো খুব ভালো গান করতে পারো, তুমি তো খুব ভালো কবিতা বলতে পারো, তাহলে হয় কি বাচ্চাটা খুব এনকারেজ হয়, খুব খুশি হয়ে যায়, তখন আরেকটাই সে শোনাতে থাকে।
0: অবশ্যই তার গুড ম্যানার্স গুলোর জন্য আমরা অবশ্যই কিন্তু তাকে
1: প্রশংসা করতে হবে। যেমন ঘরের কাজের ক্ষেত্র বাচ্চাকে যদি বলি তুমি এই যে কাপটা নিয়ে ওই সাইডে রেখে দাও, ও রেখে দিল প্রথম দিন, ও রেখে দিল, বললো বাহ তুমি তো খুব ভালো কাজ করতে পারো, এই যে প্রশংসাটা শুনেছে পরের বার ও করবে কি
0: এনকারেজড হবে,
1: বলতে লাগবে না, ও তখন জায়গা জিনিসটা জায়গায় রাখবে,
0: এইভাবে কিন্তু তার সু অভ্যাস গড়ে তোলা কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। অবশ্যই তাকে ভালোবাসা দিয়ে বকা ঝকা কিন্তু নয়, যুগ বদলেছে এর সাথে কিন্তু তাল মিলিয়ে বাচ্চাদের ইমোশন বা রাগ অনেকটাই কিন্তু পরিবর্তন হয়েছে, তারা কথায় কথায় রেগে যায়। এখন একেবারে ছোট বাচ্চাদের মধ্যে এনজাইটি ডিপ্রেশন এই কথাগুলো কিন্তু তারা নিজেরাই জানে, এগুলো বলতে দেখা যায়। এর কারণ কি, মানে ইঁদুর দৌড়ে আমরা কিন্তু তাদেরকে ঠেলে দিয়েছি, তারাও কিন্তু এখন বড় বেশি ব্যস্ত,
1: প্রচন্ড ব্যস্ত এখনকার বাচ্চারা, যে আমরা মায়েরা কি করছি সব জায়গায় নিয়ে যাচ্ছি বাচ্চাকে, বাচ্চা কোনটাতে ইন্টারেস্ট বেশি, যেরকম স্কুলে আমার বাচ্চা ফার্স্ট হতে হবে, একশোতে একশো পেতে হবে, এক নাম্বার কম পেলে কেন পেলি, এমন অনেক বাচ্চাই আমি দেখেছি জাস্ট টু মার্কস কম পেয়েছে ম্যাথসে, বাবা গিয়ে সবার সামনে গিয়ে চর মেরেছে, এটা রিসেন্ট ঘটনা।
0: এটা কিন্তু একেবারে একটা পরিচিত ছবি আমরা দেখতে পাচ্ছি, শুধু স্কুলের নম্বর কম নয়, এই

0: সাংস্কৃতিক অঙ্গন, যেখানে তাদের মানে ভালোবাসা দিয়ে তাদেরকে মানে একেবারে গড়ে তোলা সম্ভব, তাদের ভালোবাসার জায়গাটাকে গড়ে তোলা সম্ভব, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে অভিভাবকরা গিয়ে কিন্তু
1: তাদের পেলেই অভিভাবকরা খুব রেগে যাচ্ছে বাচ্চাটার উপর, কি করলি তুই।
0: আর যেখানে বাচ্চাটা সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছে অন্যান্য বন্ধুদের সামনে, হয়তো সে ভুলে গেল, একে তো মানে বাচ্চারা কিন্তু অত্যন্ত সেন্সিটিভ, তারা নিজেরাই নিজেদের ভালো মন্দটা বোঝে, তারা নিজেরাই জানে যে আমাকে ভালো করতে হবে, ওখানে গিয়ে আমাকে সবার থেকে ভালো করতে হবে, আমাকে ফার্স্ট হতে হবে, তারা কিন্তু জানে। এর মধ্যে যদি আমরা অভিভাবকরা গিয়ে তাকে তার প্রতি এরকম বিরূপ আচরণ করি, তুই পারলি না, তুই ভুলে গেলি, অমুক বন্ধু তো খুব ভালো বললো, ও তো প্রতিবার ফার্স্ট হচ্ছে, তুই তো একটি বারও প্রাইজ পাচ্ছিস না।
1: এটা আমাদের অভিভাবকদের বুঝতে হবে যে সবাই তো আর ফার্স্ট হবে না, সবাই তো সেকেন্ড হবে না, কেউ না কেউ থার্ড হবে, কেউ না কেউ টেন্থ হবে। এটা আমরা ভুলে যাই যে আমরা সবাই চাই যে আমার বাচ্চাই ফার্স্ট হোক, আমার বাচ্চাই কম্পিটিশনে গিয়ে ফার্স্ট হোক, আমার বাচ্চাই একটা গানের কম্পিটিশনে গান করে ফার্স্ট হোক। কিন্তু এটাই আমাদের ভুললে চলবে না, বাচ্চাটা তার বেস্ট পারফরমেন্স কিংবা একাডেমিক ইয়ারে বেস্ট যেটা দিল সেটাই আমাদের মেনে নিতে হবে। ওকে এটাকেই বলা হয় ইঁদুর দৌড়। যখন আমরা ওকে সব জায়গায় বলবো না তোর এখানে ফার্স্ট হতে হবে, ও যখন পারবে না তখনই বাচ্চাটা ডিপ্রেশনে চলে যাচ্ছে, তখনই ডিপ্রেশনে। এখন দেখা যাচ্ছে বাচ্চাদের মধ্যে সুইসাইড কেস, পারছে না সুইসাইড করে নিচ্ছে, মা আমি চিঠি লিখে যাচ্ছে, মা আমি তোমাদের আশা পূর্ণ করতে পারিনি। এই এই জিনিসটার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যে বাচ্চাকে ফার্স্ট নয়, বাচ্চাকে ভালো মানুষ হতে হবে। যে আমি তুমি ভালো রেজাল্ট করবে ঠিক আছে, কিন্তু তার জন্য তোমার একদম 100% পেতে হবে না, তুমি একটা 100% মানুষ হয়ে
0: কিন্তু তাকে সেই আশ্বস্ত করতে হবে যে আমাদের কাছে তুমিই সেরা, ফার্স্ট হওয়াটাই কিন্তু সবচেয়ে বড় কথা।
1: এটা বোঝাতে হবে আমাদের অভিভাবকদের, এটাই আমাদের কাজ যে বাচ্চাকে সবসময় বোঝাতে হবে যে তুমি ভালো রেজাল্ট করো, তার জন্য আমি এটা বলবো না তোমার একদম 100% পেতে হবে, তুমি তোমার বেস্ট দাও।
0: ঠিক,
1: হ্যাঁ, তুমি বেস্ট দিয়ে যেটা পাও আমরা তাতেই গ্রহণ করব, এবং অনেক রাস্তা খোলা আছে।
0: অবশ্যই অবশ্যই। এবার যদি বলি যে যে এখন মোবাইলের প্রভাব তো একেবারেই মানে
1: অনেকটা অনেকটা, মোবাইল এমন একটা জিনিস, একটা জিরো টু মানে কি বলবো, সদ্য জন্ম হয়েছে ওই বাচ্চারও এখন মোবাইল জানে,
0: কথা বলতে শিখে নিশো, একটু আদু আদু কথায় বলছে যে আমাকে একটা আইফোন দিতে হবে,
1: মোবাইল ওরে বাবা, মানে মোবাইল নিয়ে তো কি বলবো,
0: পরিস্থিতি কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে,
1: এত আসক্ত হয়েছে, এত আসক্ত হয়েছে বাচ্চারা মোবাইল না পেলে কিছুই করে না। ছ মাসের বাচ্চা সে কি বোঝে,
0: তার জন্য দায়ী নিশ্চয়ই আমরাই, মা বাবারা
1: আমরাই দায়ী, কারণ আমরা ওই নিজের কাজে ব্যস্ততার জন্য আমরা মায়েরা কিংবা বাবারা করি কি, যে নিজের কাজের ব্যস্ততার জন্য বাচ্চাটাকে মোবাইলটা দিয়ে
0: সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে,
1: সেই ক্ষেত্রে মোবাইলটা না দিয়ে ওকে আমরা গল্প বলতে পারি কিংবা কোনো গল্প শোনাতে পারি। আমি নিজে পারছি না, আমি টিভিতে এরকম এখন ইউটিউব চ্যানেল আছে, ভালো ভালো গল্প শোনা যায়, গল্প বলে, তো ওইটা চালিয়ে দাও, বাংলা ইংরেজি রাইমস আছে এগুলি চালিয়ে দাও, বাচ্চা এটা শুনবে। কিন্তু বাচ্চার হাতে যখন মোবাইলটা থাকছে তখন কিন্তু সে নিজের মতো করে স্ক্রল করছে, এই যে বারে বারে যে স্ক্রল করছে এটা কিন্তু বাচ্চার ব্রেনে প্রচন্ড এফেক্ট হচ্ছে। আর সেই জায়গায় আমি বলবো টিভিতে যদি আমরা কোনো কবিতা কিংবা কোনো গান কিংবা কোনো গল্প, এই যে কার্টুনের আকারে যে গল্পগুলি থাকে, শিক্ষণীয় যে থাকে বাচ্চাদের জন্য যেগুলি থাকে, এগুলি চালিয়ে দিলেও আমার মনে হয় মোবাইল থেকে সে একটু দূরেই থাকবে। আর ওকে বই পড়ে গল্প শোনানোর ছোটর থেকেই অভ্যাস করতে হবে। হ্যাঁ, যে বই পড়ে গল্প শোনানো হচ্ছে তার চোখের সামনে তখন সেই
0: ফোকাসটা কিন্তু মানে একেবারেই মানে ওইটাতে কিন্তু মানে থাকবে, বইয়ের ভেতর থাকবে, বা গল্পটা কিন্তু সে নিজে পড়তে পড়তে যে ভিজুয়ালাইজ করার যে বিষয়টা সেটা কিন্তু
1: সেই শক্তিটা, ওর কল্পনা শক্তি আমার বাচ্চা দেখছে যে আমার মাই তো মোবাইল নিয়ে বসে থাকছে, এবার আমি একটু বসি, হয়তো বাচ্চা আমার সাথেই এসে দেখছে আমি কি দেখছি, ওরও অভ্যাস হয়ে যাচ্ছে, তখন ও গিয়ে আমি যখন থাকবো না মোবাইলটা রেখে আমি আমার কাজে যাব, তখন ও কিন্তু মোবাইলটা দেখবে
0: অবশ্যই।
1: তখন আমার কি করা, যে আমি তখন ওর সামনে থাকলে কাজ ছাড়া আমি মোবাইল ধরবো না, এটা খুব টাফ ব্যাপার, কিন্তু এটা
0: আমাদের ছোট থেকে ওকে বোঝাতে হবে যে এটা একটা কাজের জিনিস, এটা প্রয়োজন মোতাবেক কিন্তু সেটা আমরা গ্রহণ করব, এটা কোনো এন্টারটেইনের কোনো বিষয় নয়।
1: সেই জায়গায় বাচ্চাদের হাতে আমার মনে হয় গল্পের বই কবিতার বই তুলে দাও, ওরা পড়ুক, এটা আগে অভিভাবকদের নিজের পড়তে হবে, যে পড়ে পড়ে শোনাতে হবে, তখন তার মধ্যে একটা ইন্টারেস্ট জাগবে, ও নিজেও পড়া শিখবে। এখনকার প্রায় শোনা যায় আমার বাচ্চা বাংলা জানে না, আমার বাচ্চা বাংলা পড়তে চায় না, কেন চায় না, কারণ আমরা বই পড়াই না, তাই না, আমরা বই পড়াচ্ছি না, এখন বেশিরভাগ ইংলিশ মিডিয়ামে পড়ছে বাচ্চারা, তো ইংলিশটা ওদের আয়ত্তে থাকে, কিন্তু বাংলাটা আমরা কখন শিখবো, যখন সে গল্পের বইগুলি পড়বে, নিজের থেকে পড়বে, তখনই সে শিখবে, কিন্তু আমরা পড়াচ্ছি না।
0: অবশ্যই আমাদের কিন্তু এই বিষয়গুলো বিবেচনার সঙ্গে দেখতে হবে, বিবেচনার রাখতে হবে অবশ্যই।

0: প্রতিদিনে যা এখন সময় বদলাচ্ছে দেখা যাচ্ছে বাচ্চারা প্রচন্ড জেদি হয়ে যাচ্ছে, তো সেই জন্য কিন্তু অবশ্যই অভিভাবকদের সেই বিষয়টা আবারও কিন্তু নতুন করে চিন্তা ভাবনা করতে হবে। একটা সন্তান জন্মের পর থেকেই কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের দায়িত্ব কিন্তু অনেক গুণ বেড়ে যায়। সেক্ষেত্রে আর কোন কোন বিষয়গুলোর প্রতি আমরা দৃষ্টি দিতে পারি যাতে করে বাচ্চাদেরকে আমরা মানে জেদি করব না? আমাদের অবশ্যই কিন্তু বাচ্চাদের জেদ সামলাতে তাদের সঙ্গে নমনীয় আচরণ করতে হবে, তাদের মানসিকতাকে সেইভাবে গড়ে তুলতে হবে।
1: একদম, প্রথম কথা হলো আমাদের সময় দিতে হবে বাচ্চাকে,
0: ঠিক
1: যতটা মানে যতটা পারা যায় সম্ভব ততটা সময় বাচ্চাকে দিতে হবে। বাচ্চাকে নিয়ে পার্কে ঘোরা কিংবা ঘরের মধ্যে খেলা, গল্প বলা, এগুলি করতে হবে। বাচ্চার মনের ভাব তখনই আমি বুঝতে পারবো। তো বাচ্চাকে সময় না দিলে আমি বাচ্চার মনের ব্যাপার বুঝতে পারবো না, বাচ্চাও আমার সাথে দূরত্ব বজায় রাখবে। এটা আগে করতে হবে যে আমরা সবসময় বাচ্চাদেরকে সময় দেব এবং বাচ্চাকে অবশ্যই ভালো কাজের জন্য প্রশংসা আমরা করবো, বাচ্চাকে বলবো যে তুমি এই কাজটা করেছো, বাহ খুব ভালো করেছো, ও তাতেও এনকারেজ হয়, এটাও করতে হবে। প্লাস এই যে মোবাইল থেকে ওদেরকে দূরে রাখতে হবে, যে মোবাইল পেলে হচ্ছে কি মোবাইলের মধ্যে ওদের এমনও জিনিস আসছে যে ওরা খুব মজা পাচ্ছে কিন্তু এটা ওদের জন্য নয়, এসব জিনিস দেখেও। আর যে আমরা যে স্ক্রলিং যে হচ্ছে মোবাইলের, স্ক্রলিংটা কিন্তু বাচ্চাদের খুব এফেক্ট করে, ব্রেনে প্রচন্ড এফেক্ট করে। দেখা যায় যে বাচ্চা একটা জিনিস দেখছে, স্থির থাকছে না, আরেকটা দেখছে, এটা তো স্থির থাকছে না, মানে কয়েক সেকেন্ডের মধ্যে ও অনেকগুলি 10-12 জিনিস স্ক্রল করে ফেলছে। এই যে স্ক্রল করাটা এটাও খুব খারাপ ব্রেনের জন্য বিষয়।
0: আর অবশ্যই বাড়ির পরিবেশটা কিন্তু আমাদের সেরকম একটা সুস্থ পরিবেশ বজায় রাখতে হবে অবশ্যই, মানে যেমন বাচ্চার জেদ আমরা একেবারে শান্তভাবে শান্ত গলায় তাকে সামলাবো, আমরা কিন্তু বকাঝকা করব না, তাতে করে কিন্তু তার জেদ আরো বেড়ে যাবে। আর শুরুতেই যে কথাটা আপনি বলছিলেন যে আমাদের অপশন দিতে হবে, যে তুমি এক্ষুনি এই জিনিসটা বললে সেটা তো তোমাকে দেওয়া সম্ভব নয়, তুমি এটা নেবে না ওইটা নেবে, এরকম ভাবে কিন্তু তার কাছে আমাদের প্রেজেন্ট করতে হবে। সেই ক্ষেত্রে অবশ্যই ঘরের পরিবেশটা সুন্দর করতে হবে, আমাদের
1: সুন্দর করতে হবে। অনেকের ঘরে জয়েন্ট ফ্যামিলি, দাদা দিদা ওরাও থাকছে, তো ওদের সাথে সময় কাটালে বাচ্চারা আরো অনেক কিছু শেখে, তার জন্য মানে ওদের নিয়ম অনুসারে ডিসিপ্লিনে থাকবে তখন, যে তুমি এই সময়টা দাদুর সাথে গিয়ে গল্প করো, ওই সময়টাতে এই কাজটা করবে। তাহলে আমি যদি সময়টা বেঁধে দেই ওকে যে তোমার এতটা থেকে এতটা তুমি খেলা করবে, দাদুর সাথে খেলবে কিংবা দিদার সাথে পার্কে যাবে, এই কাজটা করবে, তাহলে কিন্তু বাচ্চারা ডিসিপ্লিন হয়ে যায়।
0: অবশ্যই
1: সেই ঘরে একটা সেরকম পরিবেশ বানিয়ে রাখতে হবে যে তাহলে বাচ্চারা আরো জেদ করা কমে যাবে। না হলে বাচ্চা একা থাকলে কারো সাথে যখন কথা বলবে না সে তখন জেদ করবেই
0: অবশ্যই, কিন্তু আমরাও যখন তাকে প্রেশার দেব যে তোমার পড়া করতে হবে, তোমার বন্ধু এত মার্কস পাচ্ছে, ও এত ভালো কবিতা বলছে, এটা না করে কিন্তু তাকে কিন্তু আমরা প্রশংসা করব। যেমন তুমি স্কুলে ফার্স্ট হওনি তো কি হয়েছে, তুমি তো তোমার মন দিয়ে তোমার কাজ করছো, তুমি তো ভালো গান গাইতে পারো, তুমি তোমার মতো করে অনেক ভালো, আর তুমি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর যে শিক্ষাটা সেটা কিন্তু ছোটবেলা থেকে আমাদের তাকে
1: দিতে হবে।
0: অবশ্যই এই বিষয়গুলোর প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে। একটা সময়ে তারপরেও যদি দেখা যায় যে বাচ্চা প্রচুর এগ্রেসিভ, খুবই মানে কথায় কথায় জেদ করছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই পরামর্শ নিতে হবে চিকিৎসকের কাছে, কিন্তু
1: যেতে হবে আমাদের যে কেন বাচ্চা এত জেদ করছে, যা যা করণীয় তা করার পরেও যদি দেখা যায় যে বাচ্চা তাতেও জেদ করছে, জেদ কমানোই যাচ্ছে না, তখন
0: সেক্ষেত্রে যদি বলি যে মানে কোন লক্ষণ দেখলে আমরা বিশেষজ্ঞের পরামর্শ নেব।
1: যখন দেখবো বাচ্চা ঠিক টাইমে খাচ্ছে না, শুধু কথায় কথায় রাগারাগি করছে, এটা চাই ওইটা চাই এসব করছে, যখন দেখবো আমার নিয়মের বাইরে গিয়ে যে আমি ওকে বোঝানোর চেষ্টা করছি, বুঝিয়েছি কিন্তু সে বুঝতে চাইছে না, তার সে তার মতো করে চলছে, তখনই কিন্তু আমার বিশেষজ্ঞের একটা পরামর্শের দরকার হয়ে যায় আর কি, এবং যেতে হবে তখন। পরামর্শ নিলে আমার মনে হয় তখন অনেকটা ঠিক,
0: কিন্তু মানে বিষয়টা কিন্তু বিশেষজ্ঞ তাকে যখন একেবারেই তার সমস্যাগুলো ধরে ধরে তার বিচার বিবেচনা করবে, তাকে বুঝিয়ে বলবে, তাতে কিন্তু সে অনেকটা কনফিডেন্স পাবে। অনেক সময় কিন্তু মা বাবার দ্বারা সেটা সম্ভব হয় না, অনেক সময় আমাদেরকে শুনতে চায় না, যে একঘেয়েমি যে তোমরা তো এই কথা বলবেই।
1: হ্যাঁ, তো এটা একটা হয় বলে যে তোমরা কি জানো, এরকম বলে দেয় বাচ্চারা যে হ্যাঁ যে জানো, ও যে এই তুলনা বাচ্চারা তখনই আসে, আমরা যখন ছোটবেলা বলি দেখ ও পড়ছে কি সুন্দর, কিংবা ও রেজাল্ট ভালো করছে, ও কবিতা ভালো বলছে, ও গান ভালো বলছে, তুই কি করছিস, তুই কিছুই করছিস না, ও কিন্তু তখনই তুলনাটা শেখে, তখনই ও মা বাবাদেরকে তুলনা করে যে দেখো ওর মা কি করছে, ওর মা কত পোলাইট আর তুমি আমার সাথে শুধু রাগারাগি করো।
0: অবশ্যই কিন্তু আমরা এই বিষয়গুলো করব না, তার আগে বাচ্চার জেদ সামলাতে গেলে কিন্তু আমাদের মা বাবাকে কিন্তু অনেকটা ধৈর্য বাড়াতে হবে, আমাদের নিজেদের কনসেন্ট্রেট করতে হবে বাচ্চাটা কেন জেদ করছে। আপনি প্রথমেই বললেন যে আগে দেখতে হবে তার খিদে পেয়েছে কিনা, তার কোনো শারীরিক সমস্যা হচ্ছে কিনা।

0: বিষয়গুলো কিন্তু আমাদের গুরুত্বের সঙ্গে আগে দেখতে হবে,
1: আমাদের
0: দেখতে হবে তার জেদের কারণ কি, সেটা কিন্তু আমাদের অবশ্যই খুঁটিয়ে দেখতে হবে। আর অনেক বিষয় যেমন তার কিন্তু তাদেরও কিন্তু এখন খুব স্ট্রেস থাকে, তাদের কিন্তু
1: স্ট্রেস থাকে
0: ঠিক, আর তারা কিন্তু অনেকটা সচেতন, যুগের পরিবর্তন হয়েছে, তারাও কিন্তু পড়াশুনো নিয়ে বা তার পারিপার্শ্বিক বিষয় নিয়ে তারা নিজেরাই কিন্তু অনেকটা সচেতন। তারা কিন্তু ছোট বলে আমরা অনেক সময় বলে থাকি যে সে ছোট, কিন্তু সেও কিন্তু অনেকটা বোঝে,
1: অনেক অনেক, এখনকার বাচ্চাদের সাথে তুলনাই করা যায় না, ওরা সব কিছুতে পারদর্শী, ওরা করতে চায়
0: ঠিক,
1: এখনকার বাচ্চারা কিন্তু সব কিছু করতে চায়,
0: আমাদের কিন্তু সঠিক পথ দেখাতে হবে,
1: হ্যাঁ ওরা অনেক কিছু করতে চায়, সেই জায়গায় করতে দেওয়া উচিত। আমার মনে হয় বাচ্চারা যেটা চাইবে, যদি সেরকম ভালো জিনিস চায় আমাদের এটা মানতে হবে, অযথা যেটা না মেনে আমাদের ভালো জিনিসটা ওদেরকে, ওরা যদি বলে হ্যাঁ যে আমি এটা করতে চাই, আমি এই পড়াটা পড়বো কিংবা আমি এই গানটা করতে চাইছি, নাচটা করতে চাইছি, কবিতা বলতে চাইছি, করতে দেওয়া উচিত।
0: তার কথাগুলোকে কিন্তু যুক্তি সহকারে আমাদের বিবেচনা করতে হবে, গুরুত্ব দিতে হবে। অবশ্যই ঘড়ির কাঁটা বলছে আজকের মতো কিন্তু আসর থেকে বিদায় নিতেই হবে। সবশেষে এই কথাটাই বলবো যে বাচ্চা জেদ করলে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সে খারাপ হয়ে যায়নি, সে শুধু বোঝাতে চায় যে আমাকে বোঝো,
1: হ্যাঁ
0: অবশ্যই আমাদের কিন্তু বুঝতে হবে তাকে। তাই পরের বার যখন বাচ্চা জেদ করবে, আজকের আসর থেকে সেটাই আমরা মানে প্রতিজ্ঞা করি যে জেদ করবে, আমাদের কিন্তু একটা লম্বা শ্বাস নিতে হবে, তার চোখের দিকে তাকিয়ে আমাদের বলতে হবে যে আমি আছি তোর পাশে।
1: হ্যাঁ একদম।
0: যাই হোক, তাহলে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বললাম, এটা প্রায় ঘরে ঘরেই এই বিষয়টা কিন্তু আমরা লক্ষ্য করে থাকি। অবশ্যই বাচ্চা জেদ করবে সেটা স্বাভাবিক, এবং আমাদের অভিভাবকদের কিন্তু সেটা গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে, তাকে কিন্তু আমাদের বুঝতে হবে। শেষ করছি আজকের মতো আসর, আসর শেষ করার আগে অঙ্গনার আসর থেকে সমস্ত মায়েদের প্রতি আমার এটাই আবেদন থাকবে, আমরা পারি, কারণ আমরা মা, সব মাকেই অঙ্গনার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। শেষ করছি আজকের মতো এই আলোচনা, বাচ্চাদের জেদ সামলাতে মায়েদের ভূমিকা, এ নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ এই আলোচনায় এতক্ষণ যিনি অংশ নিয়েছিলেন রুম্পা দাস, রুম্পাকে সমস্ত শ্রোতা বন্ধুদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো আসর থেকে। কথা হবে আগামী আসরে, আপনারা সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।
2: অঙ্গনায় এতক্ষণ শুনছিলেন আলোচনা, সুসন্তান গড়তে মায়েদের ভূমিকা, এই প্রসঙ্গে আলোচনায় অংশগ্রহণ করলেন রুম্পা দাস, আর অনুষ্ঠান সংযোজনায় ছিলেন স্মিতা ভট্টাচার্য। অঙ্গনা অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অতিমারী জলবায়ু পরিবর্তনের মতো ঘটনাগুলি প্রমাণ করেছে আন্তর্জাতিক বিশ্বব্যবস্থায় কোনো সমস্যাই নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে না। ব্রিক্স শিখর সম্মেলনের শেষ দিনে প্রকাশ্য অধিবেশনে তিনি বলেন, সংক্রামক রোগ প্রতিরোধ মোকাবিলায় আগাম সতর্কতা নেওয়ার ব্যাপারে ঐকমত্য হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ব্রিক্স শিখর সম্মেলনের নতুন দিল্লি ঘোষণাপত্রের প্রশংসা করেছে। শুষ্কভূমি অঞ্চলে সুষ্ঠু কৃষি ব্যবস্থা গড়ে তুলতে নতুন দিল্লিতে তিন দিনের কৃষি বিষয়ক সম্মেলন ড্রাইল্যান্ড কংগ্রেস 2026 আজ শেষ হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আজ। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারত আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। পুরুষদের তিন ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে আজ। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অতিমারী জলবায়ু পরিবর্তনের মতো ঘটনাগুলি প্রমাণ করেছে আন্তর্জাতিক বিশ্বব্যবস্থায় কোনো সমস্যাই নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে না। নতুন দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের দ্বিতীয় তথা শেষ দিনে প্রকাশ্য অধিবেশনে তিনি বলেন, এই সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি তাদের সহনশীলতা

0: বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। তিনি বলেন, উদ্ভাবন এবং সহযোগিতার ভিত্তিতেই আগামী দিনগুলিতে ব্রিক্সের দেশগুলি বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করবে। এই অধিবেশনে সেগুলি চিহ্নিত করে তাৎক্ষণিক পদক্ষেপের ওপর জোর দেন তিনি। সংক্রামক রোগ প্রতিরোধ মোকাবিলায় ব্রিক্স আগাম সতর্কতা নেওয়ার ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছেছে। প্রধানমন্ত্রী বলেন, ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি প্রযুক্তি গ্রহণের ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। এর পাশাপাশি ক্ষুদ্র উদ্যোগগুলিও বিশেষ গুরুত্ব পাবে। তার জন্য বিশেষ পোর্টাল প্রতিষ্ঠারও প্রস্তাব দেওয়া হয়েছে।
1: মহামারী, ক্লাইমেট ডিজাস্টার্স আর সাপ্লাই চেইন ডিসরাপশন নে দেখায়া হ্যাঁ আজকে ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ড মে কই ভি সংকট এক ক্ষেত্র তক সীমিত নহি রহতা। ইসলিয়ে হমনে ব্রিক্স সমূহ মে রিজিলিয়েন্স বড়াণে পর বিশেষ বল দিয়া হ্যায়। চুনৌতিও কো সময় রতে পহচাননা আর তুরন্ত কার্যবাহি করনা ভি উতনা হি আবশ্যক হ্যায়।
0: প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন শহরের মধ্যে সুষ্ঠু পরিবহন ব্যবস্থা গড়ে তোলার জন্য ব্রিক্স আরবান মোবিলিটি হাব স্থাপনেরও প্রস্তাব করা হয়েছে।
1: আরবান মোবিলিটি হাব কি স্থাপনা কি গই হ্যায়। ভারতীয় সভ্যতা মে প্রকৃতি কো মা কা দর্জা দিয়া গয়া হ্যায়। সদিও সে হমারি মান্যতা রহি হ্যায় কি বিকাশ আর পর্যাবরণ এক দূসরে কে বিকল্প নহি পূরক হ্যায়। ব্রিক্স মে ভি হমনে মানব বিকাশ আর পর্যাবরণ কে বীচ সন্তুলন পর বল দিয়া হ্যায়। ইহি সাস্টেনেবিলিটি কা আধার হ্যায়। ইয়ে ভাবি পিঢ়িও কে প্রতি হমারা দায়িত্ব ভি হ্যায়। ইস দিশা মে হমনে কই পহলুও পর প্রগতি কি হ্যায়।
0: প্রধানমন্ত্রী তার বক্তব্যে ব্রিক্স লজিস্টিক সাপ্লাই চেইন সহযোগিতা কাঠামো আরও নির্ভরযোগ্য করে তোলার পরামর্শ দিয়েছেন। বলেছেন, এর ফলে উদ্ভাবনের ক্ষেত্রে একে অপরের সঙ্গে ব্রিক্স দেশগুলির সম্পর্ক যুক্ত হতে পারবে। প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে স্টার্ট আপ ইনোভেশন ফান্ড গঠনের প্রস্তাব দেন। ডিজিটাল কৃষি বিষয়ক ব্রিক্স কার্যক্রম কৃষকদের সামনে নতুন সুযোগ এনে দেবে বলে উল্লেখ করেন। এ প্রসঙ্গে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসঙ্গ তোলেন। স্বচ্ছ ও স্বাভাবিক পরিবেশ এবং কাজে পরিচ্ছন্নতা আসলে সামগ্রিকভাবে দেশের পরিকাঠামোগত উন্নতি সম্ভব।
1: স্মার্ট গ্রিডস আর এনার্জি স্টোরেজ কে লিয়ে হমনে ব্রিক্স ডিজিটাল সেন্টার অফ এক্সেলেন্স বানায়া হ্যায়। ইয়ে হমারে ক্লিন এনার্জি সিস্টেমস কো অধিক রিলায়েবল এফিশিয়েন্ট আর অ্যাক্সেসিবল বানানে মে মদদ করেগা। এগ্রো ইকোলজি আর রিজেনারেটিভ এগ্রিকালচার কে সেন্টার অফ এক্সেলেন্স পারম্পরিক জ্ঞান কো মডার্ন সায়েন্স সে জোড়েঙ্গে।
0: এর আগে প্রধানমন্ত্রী ব্রিক্স অংশীদার দেশগুলির নেতাদের স্বাগত জানান। এদের মধ্যে ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, ভিয়েতনামের প্রধানমন্ত্রী লি মিন হুং, সৌদি আরবের বিদেশমন্ত্রী ফয়জাল বিন ফারহান এবং রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস। নেতাদের সঙ্গে যৌথ ছবি তোলার পর তারা সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্ব বিষয়ক অধিবেশনে অংশ নেন। ব্রিক্সের দশটি সহযোগী দেশ এই অধিবেশনে যোগ দেয়। অধিবেশন শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজাখস্তানের রাষ্ট্রপতি, ফিলিপিন্সের রাষ্ট্রপতি, মিশরের রাষ্ট্রপতি, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি এবং বুরুন্ডির রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বসবেন। উল্লেখ্য, ভারতের নেতৃত্বে এই শীর্ষ সম্মেলনের এবারের মূল ভাবনা প্রাণবন্ত উদ্ভাবনী সহযোগিতামূলক এক পরিবেশে সুস্থায়ী উন্নয়ন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ব্রিক্স শীর্ষ সম্মেলন 2026 সময় ব্রিক্স দেশগুলির গৃহীত নতুন দিল্লি ঘোষণাপত্রের প্রশংসা করেছে। একটি সামাজিক মাধ্যমের পোস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহানির্দেশক টেড্রোস আধানম ঘেব্রেইয়াসুস সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার প্রতি অঙ্গীকার, স্থিতিস্থাপক স্বাস্থ্য ব্যবস্থা এবং অতিমারী মোকাবিলায় স্বাস্থ্য সুবিধা সকলের কাছে পৌঁছে দেওয়া সংক্রান্ত বিষয়ের উপর আলোচনার সফল সমাপ্তির প্রশংসা করেছেন। তিন দিনের মুম্বাই সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ এশিয়াটিক সোসাইটিতে ষষ্ঠ অখিল ভারতীয় রাজভাষা সম্মেলনে যোগ দেবেন। তিনি শ্রী গণেশ ধ্যানারতি শীর্ষক পাণ্ডুলিপির একটি বিশেষ প্রদর্শনীর উদ্বোধনও করবেন। পাশাপাশি এশিয়াটিক সোসাইটির পাণ্ডুলিপি সংরক্ষণের জন্য বিশেষ গবেষণাগারটিও ঘুরে দেখবেন তিনি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। শুষ্কভূমি অঞ্চলে সুষ্ঠু কৃষি ব্যবস্থা গড়ে তুলতে দক্ষিণ দক্ষিণ সহযোগিতার আহ্বান জানানোর মধ্যে দিয়ে নতুন দিল্লিতে তিন দিনের কৃষি বিষয়ক সম্মেলন ড্রাইল্যান্ড কংগ্রেস 2026 শেষ হয়েছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, এই সম্মেলনে শুষ্কভূমি বিষয়ক দিল্লি ঘোষণাপত্র গৃহীত হয়েছে। এই ঘোষণাপত্রে শুষ্কভূমিকে কৃষি জমিতে পরিণত করার জন্য একটি অভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এখানে পারস্পরিক সহযোগিতা, উদ্ভাবন এবং সংগঠিত উদ্যোগের মাধ্যমে সামগ্রিক পরিস্থিতি মোকাবিলা করা হবে। কৃষি গবেষণা ও শিক্ষা দপ্তরের সচিব এবং আইসিএআর এর মহানির্দেশক ডক্টর এম এল জাট শুষ্ক অঞ্চলের কৃষি ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলার জন্য জোরালো তথ্যের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। বিপ্লবী যতীন দাসের 98তম আত্মবলিদান দিবস উপলক্ষে আজ তাঁকে স্মরণ করা হচ্ছে।

0: দেশকে স্বৈরাচারী ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্ত করতে বিপ্লবী যতীন দাস ঝাঁপিয়ে পড়েছিলেন স্বাধীনতা সংগ্রামে। লাহোর ষড়যন্ত্র মামলায় 1929 সালের 14 জুন গ্রেপ্তার করা হয় বিপ্লবী যতীন দাসকে। জেলবন্দীদের সঙ্গে দুর্ব্যবহার, অন্যায় আচরণের প্রতিবাদে যতীন দাস লাহোর জেলে অনশন শুরু করেন। দীর্ঘ 63 দিন অনশনের পর 24 বছর বয়সে লাহোর জেলে 13ই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন বিপ্লবী যতীন দাস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ দাসের আত্মবলিদান দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। নেপালের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এবং মৃত ব্যক্তিদের শনাক্তকরণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র অতিরিক্ত 10 লক্ষ মার্কিন ডলার অনুমোদন করেছে। এর ফলে নেপালের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের মোট সহায়তার পরিমাণ বৃদ্ধি পেয়ে 50 লক্ষ ডলারে পৌঁছেছে। ডিএনএ নির্ণয় সহ অন্যান্য জরুরি প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্র নেপাল পুলিশের সঙ্গে একসঙ্গে কাজ করছে। ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্য, আশ্রয় ও ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে ভারতসহ একাধিক দেশ এগিয়ে এসেছে। এদিকে নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 1386 হয়েছে। ক্ষতিগ্রস্ত 8টি জেলা থেকে এখনও মৃতদেহ উদ্ধার করা হচ্ছে। ভারতের আবহাওয়া বিভাগ IMD আজ গুজরাটের জন্য রেড অ্যালার্ট জারি করেছে এবং রাজ্যের বিভিন্ন অংশে বিশেষ করে দক্ষিণ গুজরাটে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে রাজ্য জুড়ে গত 24 ঘণ্টায় তুমুল বৃষ্টি চলছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে তাপি জেলার উকাই অঞ্চলে। আজ সকাল 6টা পর্যন্ত সেখানে 11 ইঞ্চিরও বেশি বৃষ্টিপাত হয়। পাশাপাশি আবহাওয়া বিভাগ মধ্যপ্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ এবং সৌরাষ্ট্র ও কচ্ছ অঞ্চলে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এছাড়া উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। মহিলাদের এশিয়া কাপ টি-20 ক্রিকেটের ফাইনালে আজ দুবাইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। সাতবারের চ্যাম্পিয়ন ভারত গ্রুপ পর্বে 3টি ম্যাচ জিতে অপরাজিত থেকে শীর্ষে ছিল। শ্রীলঙ্কাও গ্রুপের 3টি ম্যাচেই জয় পেয়েছে এবং সেমিফাইনালে পাকিস্তানকে 4 উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছয়। পুরুষদের ক্রিকেটে আজ থেকে আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 আন্তর্জাতিক সিরিজ শুরু করছে ভারত। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 7টায়। টেনিসে US ওপেন 2026-এর পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ রাতে নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে মুখোমুখি হবেন আমেরিকার বেন শেল্টন এবং জার্মানির শীর্ষ বাছাই আলেকজান্ডার জেভরভ। ভারতীয় সময় রাত 11:30টায় এই ফাইনাল ম্যাচটি শুরু হওয়ার কথা। জেভরভ ও শেল্টন সর্বশেষ ইতালির তুরিনে অনুষ্ঠিত 2025-এর ATP ফাইনালে মুখোমুখি হয়েছিলেন। সেখানে রাউন্ড রবিন পর্যায়ের ম্যাচে জেভরভ 6-3, 7-6 সেটে জয়ী হয়েছিলেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অতিমারী জলবায়ু পরিবর্তনের মতো ঘটনাগুলি প্রমাণ করেছে আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থায় কোনো সমস্যাই নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে না। ব্রিক্স শিখর সম্মেলনের শেষ দিনে প্রকাশ্য অধিবেশনে তিনি বলেন, সংক্রামক রোগ প্রতিরোধ মোকাবিলায় আগাম সতর্কতা নেওয়ার ব্যাপারে ঐক্যমত্য হয়েছে। শুষ্ক ভূমি অঞ্চলে সুষ্ঠু কৃষি ব্যবস্থা গড়ে তুলতে নতুন দিল্লিতে 3 দিনের কৃষি বিষয়ক সম্মেলন ড্রাইল্যান্ড কংগ্রেস 2026 আজ শেষ হয়েছে। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারত আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি, শিল্পী নীলরতন কাঞ্জিলাল।

এতক্ষণ লোকগীতি শুনছিলেন নীলরতন কাঞ্জিলালের কণ্ঠে। আমাদের পরবর্তী লোকগীতি অনুষ্ঠান সন্ধে 6:50। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ভবেশ দাস।

রাত 9:30 শুনবেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে রাত 10:00। শুনবেন সেতার শিল্পী সুমিত সিং পদম। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা, আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5:00। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:23 হয়ে 10 সেকেন্ড।

আকাশবাণী আগরতলা, শুরু হলো আমাদের দ্বিতীয় অধিবেশন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটার অর্থাৎ 1270 কিলোহার্টজে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে ইংরেজি এবং পরে হিন্দি সংবাদ।

0: the 17th minute to help India secure the victory. With this triumph, India completed a hat-trick of Junior Asia Cup titles, having also won the championship in 2023 and 24. In the Women's T20 Asia Cup Cricket Final, India will face defending champion Sri Lanka in Dubai today. The match will begin at 8 p.m. Indian Standard Time. Both India and Sri Lanka have reached the final unbeaten. India are the most successful team in Women's Asia Cup history with 7 titles. And with that, we end this news bulletin.
1: আকাশ বাণী আগরতলা। এখন শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি।
2: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদিজির সংকল্প।
3: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गर्व के साथ बिता सको।
2: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন। সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদিজির সংকল্প।
3: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गर्व के साथ बिता सको।
2: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন। সকলের
4: Modern design, advanced tech. Explore Korun Maruti Suzuki Alto Caton. Jate ache mileage of 24.90 km per liter. Smart Play Studio, 15 plus safety features, including 6 airbags. Next Gen K-Series 1.0 liter dual jet, dual VVT engine, our spacious interiors. Pan benefits up to ₹52,500. Offer stock thaka porjonto.
5: Aaj ashun kacher Maruti dealership e shorto porjonto.
4: Discover Korun driving perfection Maruti Suzuki Wagoner er shonge jate ache a true tall boy design, strong look, robust design, advanced K series engine, ideal start stop technology, our safety features jemon 6 airbags, ABS with AVD, pan benefits up to ₹52,500. Offer stock thaka porjonto.
5: Aaj ashun kacher Maruti dealership e shorto porjonto.
6: Do you play for the rush or do you play it smooth? Lead every play with the new Brezza, now available with the exciting turbo booster jet, refined K15C engine and underbody SCNG. With 5-star safety rating, superior performance and features like ventilated seats, new 10.1-inch infotainment screen with premium audio, every road is your playground. The new Brezza, now available at an introductory starting price of ₹7.39 lakh. Book a test drive today at your nearest Maruti Suzuki Arena showroom.
1: হিন্দি ছবির গানের অনুষ্ঠানে এখন শুনুন বরসাত ছবির কিছু গান। প্রথম গানটির শিল্পী লতা মঙ্গেশকর।

0: पतली कमर है तिरछी नजर है, पतली कमर है तिरछी नजर है।
1: চিত্রগীতি অনুষ্ঠানে আপনারা শুনছেন বরসাত ছবির গান, এবারে গানটির শিল্পী মোহাম্মদ রফি।

আপনারা শুনছেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। এই গানখানি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে বরসাত ছবি থেকে। এবারে শুনুন আওয়ারা ছবির গান, শিল্পী মুকেশ।

মোহাম্মদ রফি এবং সহশিল্পীদের কণ্ঠে অবারা ছবির এই গানটির মধ্য দিয়ে শেষ হলো হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা আপনার এই অনুষ্ঠান শুনছেন। 236.4 মিটার অর্থাৎ 1,269 কিলো হার্জে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আর কিছুক্ষণের মধ্যেই জানিয়ে দেব আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

ಆಕಾಶವಾಣಿ ಆಗುತ್ತಲ್ಲ. এখন শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান। অনুষ্ঠানের শিল্পী দেবাশিস রায়।

0: এতক্ষণ শুনলেন ভক্তিগীতি। অনুষ্ঠানের শিল্পী ছিলেন দেবাশিস রায়। আকাশবাণী আগরতলার কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।
1: কার আকাশবাণী।

0: ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে অনুষ্ঠান কল্যাণী।
2: নমস্কার শ্রোতা বন্ধু, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কল্যাণী। আজকের আলোচনায় নারীর ক্ষমতায়নে স্কিল ট্রেনিং এবং কর্মসংস্থানের ভূমিকা এবং তৎসঙ্গে নারীদের বিরুদ্ধে বুলিং বা হয়রানি মোকাবেলায় সম্মিলিত প্রতিরোধের শক্তি বিষয় নিয়ে আমাদের আজকে সামগ্রিক আলোচনা থাকছে। একদিকে দক্ষতার মাধ্যমে অর্থনৈতিক স্বাধীনতা, অন্যদিকে সমাজের সমর্থন এবং ঐক্যের শক্তি, এই দুই মিলে একজন নারী শুধু নিজের জীবনই বদলে দিতে পারেন, সমাজের দৃষ্টিভঙ্গিও। এই বাস্তবতা, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়েই আজ আমরা কল্যাণীর এই পর্বে কথা বলছি এবং আমাদের সঙ্গে আজকে এই আলোচনায় বিশেষজ্ঞ হিসেবে সঙ্গে রয়েছেন শিক্ষিকা তথা সমাজকর্মী শ্রীমতী শাশ্বতী দাস। নমস্কার মহাশয়া, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের আজকের কল্যাণীর এই পর্বে।
3: নমস্কার এবং ধন্যবাদ।
2: প্রথমেই যেহেতু আজকে নারীর ক্ষমতায়ন নিয়েও খানিকটা কথা বলছি, তাছাড়া বর্তমান সমাজে যে একটা দিক আমরা দেখতে পাচ্ছি সেটা হলো সাইবার বুলিং বা বলতে পারেন যেই কোনো ধরনের হ্যারাসমেন্ট, এই বিষয় নিয়েও আমরা খানিকটা আলোকপাত করব। তো প্রথমে একটু জানতে চাই যে বর্তমান সময়ে নারীর ক্ষমতায়নের, দক্ষতা উন্নয়ন বা স্কিল ট্রেনিং যেটাকে আমরা বলছি, সেটা কতটা দরকার?
3: বর্তমান সময়ে নারীর অর্থনৈতিকভাবে স্বনির্ভর হওয়াটা খুব জরুরি হয়ে পড়েছে। কারণ আগেকার সময়ে আমরা দেখতাম যে কর্মে বিভাজন ছিল, যে পুরুষ বাইরের দিকটা দেখবে, অর্থ উপার্জন করে আনবে, আর নারীর ঘরের ম্যানেজমেন্টটা দেখবে, এবং এই ক্ষেত্রে খুব ভালোই তালমেল চলছিল। কিন্তু বর্তমান সময়ে দেখা গেছে যে নারীকে তার মর্যাদা দেওয়া হয় সে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট কি না সেটার উপরে, এবং যত ধরনের হ্যারাসমেন্ট, ডোমেস্টিক ভায়োলেন্স সব কিছুর মূলে ওই একটাই কারণ যে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট না নারীরা, মানে মূলত এই কারণটা থাকে, অন্যান্য কারণ তো আছেই। তো সেই ক্ষেত্রে নারীর স্বনির্ভর হওয়াটা খুব দরকার, এবং এই স্বনির্ভর হওয়ার পথে স্কিল ট্রেনিংটা একটা অনবদ্য ভূমিকা রাখে। কারণ সব নারীরা তো সেই রকম পারিবারিক গাইডেন্স পায় না যে মানে পড়াশোনার দিক দিয়ে এগিয়ে যাবে। তো যে জীবনের যে কোনো সময়েই যে নারী যে বিষয়ে ন্যাক আছে তার, সেই স্কিলটা সে নিয়ে কিছু একটা করতে পারে, যে কোনো বয়সেই সেটা হতে পারে।
2: একদম একদম, তার মানে যে কোনো বিষয়ের উপরই আমার দক্ষতাটা খুবই দরকার।
3: নিশ্চয়ই।
2: আর এরপরেই একটু আসতে চাই যে আমরা শহরের এলাকা নিয়ে সবসময় কথা বলি, সবসময় আমাদের চোখের সামনে আসে, আমরা দেখি যে হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রেনিং হচ্ছে, আমরা বিভিন্নভাবে দেখতে পাই যে বিভিন্ন স্বসহায়ক দলও গঠিত হচ্ছে। সেক্ষেত্রে একটু গ্রামীণ চিত্রটা আপনার থেকে জানতে চাই যে গ্রামীণ এলাকাতেও কি একই ধরনের ট্রেনিং হচ্ছে, মানে সমানভাবে কি সুযোগ পাচ্ছে, নাকি কোথাও বঞ্চনা রয়েছে এখনও?
3: আমাদের সংগঠনের তরফ থেকে আমরা গ্রামে কাজ করার আমাদের সৌভাগ্য হয়েছে, এবং সেক্ষেত্রেও আমরা উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়েই কাজ করেছি দু তিনটে প্রজেক্টের উপর। তখন দেখেছি যে আমরা যে গ্রামে কাজ করেছি ওখানে অলরেডি গভর্নমেন্টের তরফ থেকে বিভিন্ন গ্রামে এরকম ধরনের প্রজেক্ট করেছেন তারা। তাতে বুঝলাম যে না, শহর না শুধু, গ্রামেও সেই ধরনের প্রজেক্টগুলি পৌঁছাচ্ছে, তো এটা একটা ভালো দিক।
2: একদম। আর আমরাও যদি আরো বেশি করে ওই গ্রামীণ এলাকাগুলিতে আমরা যেতে পারি, কাজ করতে পারি, তাহলে সুদূর ভবিষ্যতে আরো
3: নিশ্চয়ই
2: উন্নতি আমরা দেখতে পারব। তাছাড়া আরো একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে খুব ইচ্ছে করছে, যেহেতু আপনি প্রথমেই বললেন যে নারীদের একটা আর্থিকভাবে স্বাধীনতা খুব দরকার, সেক্ষেত্রে নারীর আর্থিক স্বাধীনতা পরিবার বা সমাজের যে একটা দৃষ্টিভঙ্গি সেটা কিভাবে বদলে দিতে পারে,
3: আমূল পরিবর্তন আনতে পারে? যখন এগুলো মানে সাকসেসফুল যারা হয়েছে সেই নারীদের মুখের কথাই যে যখন সে আনএমপ্লয়েড ছিল কিন্তু ডিভোটেড ওয়াইফ ছিল, যে খুব ভালো করে স্বামী সন্তান পরিবার প্রতিপালন করেছে, তখন তাকে যে সম্মানটা দেয়া হতো, তারপর যখন সে কোনো একটা কাজে, যেখান থেকে এমন একটা কাজ, ওইটাও কাজ ছিল কিন্তু এমন একটা কাজ যখন করছে যেখান থেকে অর্থ উপার্জন হচ্ছে, সেক্ষেত্রে তার পারিবারিক মর্যাদা, সামাজিক সম্মান অনেকাংশে বৃদ্ধি পায়। তো এখানে কোনো দ্বিমত নেই যে এই ইকোনমিকভাবে ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা নারীদের সামাজিক ক্ষেত্রে তার মর্যাদা বৃদ্ধিতে অনেক সহায়ক।
2: একদম। অনেক নারী রয়েছে, বর্তমানেও আমাদের এটা দেখতে হয়, সেটাই আমাদের দুর্ভাগ্য, যে পরিবার বা সামাজিক চাপের কারণে কোনো প্রশিক্ষণ, কোনো স্পেশাল ট্রেনিং এগুলো নিতে পারে না। এই সব যে বাধা এখনো সমাজের বুকে রয়েছে

0: তার পেছনে কি কারণ থাকতে পারে আর সেটা আমরা কিভাবে সমাধান করতে পারি সেটা যদি একটু ব্যাখ্যা করেন।
1: কারণ তো অনেকগুলো থাকতে পারে, যারাই পরিবারের অংশ আছে তাদের মাইন্ডসেটের উপর অনেকটা নির্ভর করে যে তারা তাদের পরিবারে যে নারী আছেন তাদের তাকে কোথায় দেখতে চান, তাকে কি এগিয়ে দিতে চান না তাকে আরও পিছনের দিকে ঠেলতে চান। তো এটা একটা মাইন্ডসেট তো কাজ করেই, কোনো কোনো প্রোগ্রেসিভ যে ফ্যামিলিগুলো থাকে সেখানে অনেক বেশি সাপোর্টিভ হাজব্যান্ড বা প্যারেন্টস থাকে, তো সেক্ষেত্রে নারীদের অনেক ইজি হয়। আর এরকম যদি একটু পুরনো যুগের মানসিকতা থাকে যে নারী মানে ঘরেই থাকবে, ঘরের কাজ করবে, স্বামী সন্তান নিয়ে থাকবে এবং মা বাবার সেবা শুশ্রূষা করবে, এই তার জীবন, মানে কিচেনের বাইরে কোনো লাইফ হতে পারে না, তো সেই সব ফ্যামিলির থেকে ফাইট করে কোনো একটা জায়গায় যাওয়া সেটা চ্যালেঞ্জিং। তবে আজকালকার যুগে অনেক উদাহরণ এমন আছে যে এই ধরনের রিগ্রেসিভ ফ্যামিলি থেকেও উঠে আসছেন অনেক নারীরা, তো ইম্পসিবল বলে কিছু নেই, উইল পাওয়ার থাকলে সবটাই সম্ভব।
0: একদম, আর সেটা সার্বিকভাবে যদি পরিবারের সহমত নাও থাকে সেই ক্ষেত্রে আমাদেরই হয়তো কাজটা আর একটু বেশি
1: আরো জোর দিয়ে করতে হবে।
0: তারপরে একটু আপনার থেকে জানবো যে ভবিষ্যতে নারীর কর্মসংস্থান বাড়াতে মানে আমরা কোন ধরনের নতুন দক্ষতা তাদের সাথে পরিচিত করাতে পারি বর্তমান সমাজের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে।
1: আসলে কাজের তো কোনো শেষ নেই, যেই যেই কাজগুলোতে এতদিন নারীদের হাত পড়েনি, পুরুষরাই করছিল, তো সেই সবগুলোই আমরা দেখতে পেয়েছি যে নারীরাও মানে একই রকমভাবে স্কিলভাবে করতে পারে। যেমন আগেকার দিন দেখা যেত যে শুধু ক্যাটারিং সার্ভিসটা শুধু পুরুষরাই দিচ্ছে, মানে খাবার দেওয়ার ব্যাপারটা, কিন্তু এখন এক দুটো সংস্থা এরকম গড়ে উঠছে বিভিন্ন জায়গায় এবং দেখা যাচ্ছে পুরুষদের থেকে এই কাজটা নারীরা আরও ভালোভাবে করতে পারছে, কারণ তারা তো সবসময় এই কাজটা তাদের বাড়িতে করে আসছে এবং জিরো ওয়েস্টে। যখন পুরুষ একজন খাবার দিচ্ছে অনেক খাবার পড়ছে, ওয়েস্টেজ হচ্ছে, কিন্তু নারী যখন দিচ্ছে গুছিয়ে খাবার দেওয়ার ব্যাপারটা, তো দেখেছি আমরা যে এটা আরও ভালোভাবে করতে পারছে, তো এটা একটা অনেক বড় ফিল্ড হতে পারে। তারপরে যানবাহন চালানোর যে ব্যাপারটা, সেটা যুগ যুগ ধরে দেখা যাচ্ছে পুরুষরাই করছে, কিন্তু আজকাল কিছু কিছু নারীরাও এগিয়ে আসছে। যেমন আমাদের আগরতলা শহরেই আছে একজন দিদি, আছে একজন কি অনেকজনই আছে যারা এরকম অটো চালান, তো এই নারী অটো চালাতে পারেন, তারা টমটম চালাতে পারেন, তারা বাস চালাতে পারেন, কারণ নারী যদি প্লেন চালাতে পারে তাহলে সবই চালাতে পারে। তো এই সমস্ত সেক্টরগুলোতেই নারীদের যথেষ্ট উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।
0: আরেকটা বিষয় একটু জানবো আপনার থেকে, যেহেতু আপনি বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত, আপনি সমাজকর্মী, বিভিন্ন জায়গায় আপনি ভিজিট করেন, কাজ করেন, সেক্ষেত্রে সরকার বা বিভিন্ন সংস্থা নারীদের এমপ্লয়মেন্টের জন্য কিন্তু বিভিন্ন স্কিম চালু রেখেছে, কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই যে এইসব স্কিম চলই ঠিকই কিন্তু তার সঠিক বাস্তবায়ন আমরা খুব কম দেখি, তো আপনার বাস্তব অভিজ্ঞতা একটু জানবো যে আপনি কতটা মনে করেন যে এই স্কিমগুলো কাজ হচ্ছে।
1: স্কিমগুলো খুব সুপরিকল্পিতভাবে নেওয়া, যারাই প্ল্যান করে তারা খুব ভালোভাবে এগুলো ডিজাইন করা থাকে, সেখানে কোনো খুঁত নেই, কিন্তু প্রবলেম একটা জায়গায় যে আমি তো স্কিলটা দিলাম কিন্তু এরপর স্কিলটা নেওয়ার পরে আর আমরা মনিটরিং করি না, এইখানেই সমস্যা। যে স্কিলটা নেওয়ার পরে ওই মহিলাটি সেটাকে কাজে লাগাতে পারলো কি না, তার কোনখানে অসুবিধা হচ্ছে, তাকে হেল্প করে এগিয়ে নিয়ে যাওয়া যে হ্যাঁ ওই সমস্যার দূর করে তাকে কীভাবে এমপ্লয়মেন্ট নিয়ে যাওয়া, তো লাস্ট কাজটা অর্ধেক হয় যে শুধুমাত্র স্কিল দেওয়া, কিন্তু না, কাজটা কমপ্লিট হবে তখনই যে স্কিল দেওয়ার পরে এমপ্লয়মেন্ট অবধি তাকে হাত ধরে নিয়ে যাওয়া, তাহলে হবে পূর্ণ, আমাদের যে মোটোটা ফুলফিল হবে, তো এখানেই একটা গ্যাপ আছে।
0: ওই গ্যাপটা যদি আমরা পূরণ করতে চাই সেই ক্ষেত্রে আমাদের কি পদক্ষেপ হওয়া দরকার?
1: হ্যাঁ, যেটা আমাদের সংগঠন আমরা করি, আমরা প্রথমেই আমরা এটা নিয়ে রিসার্চ করেছি যে অনেক সংগঠন এরকম গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করেছে এরকম স্কিল ডেভেলপমেন্টের অনেক প্রজেক্ট করেছে এবং তাদের স্কিল দিয়েছে, স্কিল ট্রেনিং, কিন্তু এরপরে দেখা গেল স্কিলটা নিয়ে তারা বাড়িতেই বসে রইল, কিছুই করলো না, তাদের সাথে কথাগুলো জানতে পেরেছে কি সমস্যা, বলছে হ্যাঁ আমরা শিখার সময় তো শিখেছি উৎসাহ নিয়ে, কিন্তু এরপরে আমরা জানি না যে কোথায় কার কাছে যেতে হবে, কি কীভাবে আমরা রোজগারটা কীভাবে করবো সেটা জানি না, তো রোজগারের দিশাটা দেখা হয়নি। কিন্তু আমাদের সংগঠন আমরা যতজনকেই এখন অবধি ট্রেনিং দিয়েছি, আমরা শুধুমাত্র ট্রেনিং দিয়েই তার হাত ছেড়ে দিই না, আমরা মানে একদম এমপ্লয়মেন্ট অবধি কাজটা করি, এবং এটাই আমার সবার উদ্দেশ্যে এই কথাটাই থাকবে যে যারাই এই বিষয়ে কাজ করে তারা যেন একদম শেষ অবধি তার হাতটা না ছাড়ে এবং তাকে রোজ যতক্ষণ না অবধি তার রোজগার শুরু হচ্ছে ততক্ষণ যেন তার সাথে।
0: আর এই বার্তাটাই বোধ হয় সর্বতোভাবে ছড়িয়ে পড়লে আমরা আরও বেশি এই যে উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলি তার অনেক বেশি আমরা সফল বাস্তবায়ন দেখব সমাজের বুকে। এর পরবর্তীতে একটু আসছি হয়রানি বা বুলিং বা হ্যারাসমেন্ট যেটাকে আমরা বলছি সেই বিষয়টা নিয়ে। এই যে নারীর বিরুদ্ধে বুলিং বা হয়রানি হচ্ছে, এই দুই অপরাধকে সামাজিকভাবে আপনি কি মনে করেন কতটা গুরুত্ব দেওয়া

0: গুরুত্ব তো অবশ্যই দেওয়া হচ্ছে, কিন্তু এই সমস্যার রুটসটা অনেক আগে। পারিবারিক মানে আমাদের এই যে নারী পুরুষ, আমরা সবসময় নারীদেরকে শেখাতে ব্যস্ত, কিন্তু নারীদেরকে শেখানোর আগেও আমাদের মেল চাইল্ডদের আগে শেখানো দরকার। কারণ এই বুলিংয়ের শিকার যাদের, মানে ভিকটিমদেরকে আমরা শেখাবো তো অবশ্যই, হ্যাঁ কীভাবে বাঁচতে হবে, কী করতে হবে, এরকম হলে পরে কোথায় যেতে হবে, সেইগুলো তো হচ্ছে কি ঘটনা ঘটে যাওয়ার পরের কথা। কিন্তু ঘটনা যদি ঘটতেই না দেওয়া হয়, তো এর আগের প্রিকোশনটা হবে যদি আমরা আমাদের মেল কাউন্টার পার্ট যারা আছে, এবং বাচ্চা বয়স থেকে, একদম একটা বাচ্চা যখন, একদম আমার তো এখন মনে হয় যে একজন মেয়ের মার যতটুকু না সচেতন হওয়া দরকার, একজন ছেলের মার অনেক বেশি সচেতন হওয়া দরকার। এবং ছোটবেলার থেকে যদি একজন বয় চাইল্ডকে সেই রকমভাবে গঠন করা হয় যে সে বড় হয়ে বুলি তো করা প্রশ্নই উঠে না, প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা পদক্ষেপে এবং প্রত্যেকটা স্টেপে স্টেপে নারীকে মর্যাদা দেবে, তাকে রেসপেক্ট করবে এবং তাকে সঙ্গে নিয়ে চলবে, সেই শিক্ষা, পারিবারিক শিক্ষাটা যদি ছেলেরা একদম শুরু থেকে পায়, তাহলে তো এই বিষয়ে আমাদের কথা বলার দরকারই পড়ে না। আর এই ধরনের ঘটনা যখন হয়ে যায়, তখন এটার যেটা সলিউশন থাকে, এটা হচ্ছে আমাদের সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট আছে, তো মেজর কিছু যদি সমস্যা হয় তখন এগুলোর সব স্ক্রিনশট, যা যা কথা হয়েছে এগুলো স্ক্রিনশট এবং যে প্রোফাইল থেকে করা হয়েছে সেই প্রোফাইলের ডিটেলস, এগুলো সব জমা দিতে হয় এবং একটা এফআইআর করতে হয় আর কি। এবং তারপর সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট নিজের মতো কাজ করে, এরকম এক দুটো কেস আমরাও ডিল করেছি।
1: আচ্ছা, আপনি যেহেতু এগুলো ডিল করেছেন তাই আপনার বাস্তব অভিজ্ঞতাটা অনেক বেশি। একজন নারী, বা বলতে পারি নারী না, একটা মেয়ে, একটা কিশোরী মেয়ে যদি কোনো না কোনোভাবে বুলিংয়ের শিকার হয় এবং হয়তো প্রথম ধাপে সে বুঝতেও পারলো না সে বুলিংয়ের শিকার হচ্ছে, পরবর্তী সময়ে ও দেখছে যে না ওর হয়রানিটা দিন দিন বাড়ছে, ওর প্রাথমিক প্রতিরোধকমূলক কি কর্মসূচি ও গ্রহণ করতে পারে সেটা একটু আপনার থেকে জানবো।
0: হ্যাঁ, প্রথমে তো যখন রিয়েলাইজেশনটা হবে যে এরকম কিছু একটা হচ্ছে ওর সাথে, প্রথমেই প্যারেন্টসদেরকে জানানোটা খুব দরকার। অনেক কেস এরকম দেখেছি যে নিজের মধ্যে রাখে, নিজের বয়সী ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে, যেটা কারণ ওদের ম্যাচিউরিটি লেভেল তো ওর মতোই, তো ওরা আর কী ভালো সাজেশন দিতে পারবে। তো প্রথমেই এটাই, এখানে এই কথাটা উঠে আসছে যে প্যারেন্টসরা যেন বন্ধুর মতো আচরণ করে, যেন এই স্পেসটা তাকে সবসময় সব প্যারেন্টসরা দেয় যে তার যে কোনো জীবনের সমস্যায় সে যেন প্রথম বলবে তার অন্য কোনো বন্ধুকে না, তার মা বা বাবাকে সে বলবে। সেই স্পেসটা যদি প্যারেন্টসরা দিতে পারে, তাহলে যখনই এরকম কোনো বুলিংয়ের শিকার হবে সে গিয়ে তার মা বা বাবাকে বলবে, এবং তারাই তখন এরপরে কর্মসূচি যা নেওয়ার নেবে পুলিশকে জানাবে। বা প্রথমত যে প্রাথমিকভাবে হচ্ছে যার থেকে হচ্ছে, যদি সে যদি নন সার্কেলের মধ্যে কেউ হয়, তাহলে তার গার্ডিয়ানকে সাথে ডিরেক্ট কল করে কথা বলা, বা ওই ছেলেটা বা যেই করছে তার সাথে ডিরেক্ট কথা বলা। তো কথা বলার মাধ্যমে জিনিসটা যদি না মিটে, তখন আমরা আইনি পদক্ষেপ নিতে পারি।
1: একদম। আর পরবর্তীতেই আমরা বর্তমানে আসলে অনেক শব্দ শুনি, সেই শব্দগুলির আর সঠিক বাস্তবায়ন আমরা অনেক সময় জানি না। একটা শব্দ আছে যে কালেকটিভ অ্যাকশন, মানে একসঙ্গে দাঁড়িয়ে যে প্রতিরোধ করা, সেটা এই ক্ষেত্রে কতটা কার্যকরী হতে পারে বলে আপনার মনে হয়?
0: কালেকটিভ অ্যাকশন তো আমাদের একটা নেশনের যে কোনো কাজের ক্ষেত্রেই, মানে সামাজিক জীবনে যে আমরা ভেবে নিয়ে যে একজনের প্রবলেম হয়েছে আমার, এই যে ব্যাপারটা, এই ক্ষেত্রে কিন্তু সমস্ত ধ্বংসের মূল এই চিন্তাধারাটা। যখন আমরা ভাববো যে আমাদের পুরো ওয়ার্ল্ডটাই একটাই ফ্যামিলি এবং এই ফ্যামিলির কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানে আমি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছি, তখন অন্যের সমস্যাটা আর তখন অন্যের সমস্যা থাকে না, তখন আমার নিজের সমস্যা হয়ে দাঁড়ায়, এবং তখনই কালেকটিভ কনসাসনেস জেগে ওঠে এবং কালেকটিভ অ্যাকশনে পরিণত হয়। তো এই বুলিংয়ের কথাতে আমার একটা মনে হলো, একটা ছোট্ট, আজকাল অনেক ইন্সপিরেশনাল মোটিভেশনাল ভিডিওস ছোট ছোট এগুলো বের হয়, একটা কিছুদিন আগেই দেখছিলাম যে একজন প্রিন্সিপালের কাছে একজন গার্ডিয়ান গেছে, গিয়ে কমপ্লেন করছে যে আমি দেখছি যে এই মেয়েটিকে ক্লাস এইটের, এই মেয়েটি হয়তো সিক্সে পড়ে, এই ক্লাস এইটের তিন চারজন ছেলে, একজনের নাম বললো যে এ এবং এর কতগুলো ফ্রেন্ডসরা কন্টিনিউয়াসলি বুলি করছে, তাকে বিভিন্ন ধরনের টন্ট করছে এবং তাকে উত্ত্যক্ত করছে। তো এবং মেয়েটির সাথে কথা বলে আমি জানতে পেরেছি যে এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। তখন প্রিন্সিপাল বলল ঠিক আছে, ওই ছেলেটাকে আমি এক্ষুনি ডাকাচ্ছি তার ফ্রেন্ডসদের সাথে। তো ছেলেটা আসলো, আসার পরে ভেবেছে, এক মহিলাকে দেখে ভেবেছে হয়তো বা মেয়েটির মা এসে, তো সরি আন্টি বলতে গেছিল, যেই মহিলা ফিরে তাকালো দেখলো ওর নিজের মা। তো সেই, এটা একটা অনেক বড় মেসেজ যে যে ভুল করছে তার নিজের প্যারেন্টসরা যখন সোচ্চার হচ্ছে যে আমার ছেলে ভুল করছে তো আমি নিজে তাকে আগে পানিশমেন্ট দেব, তো তাহলে আর অন্যের, মানে যে ভিকটিম তার ফ্যামিলির অনেকটা ভার লাঘব হয়ে যায় এবং ভিকটিম কেউ হবেই না সেই ক্ষেত্রে।
1: আর এই চিন্তাধারাটাই হয়তো আমাদের সমাজে আরো অনেকটা বেশি ছড়িয়ে পড়তে হবে।

0: আরেকটা বিষয়, যেহেতু আপনি পরিবারের কথাই আসলেন, পরিবার বা সহকর্মী বলতে পারেন, কারণ অনেক সময় নারীরা বিভিন্ন কর্মক্ষেত্রেও হয়রানির শিকার হয়, বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার হয়, সেক্ষেত্রে পরিবার এবং সহকর্মী দুই দিকটাই একটু জানতে চাই যে তাদের সমর্থনটা একজন ভিকটিমের জন্য কতটা জরুরি।
1: সবচেয়ে বেশি জরুরি হচ্ছে পরিবার এবং এই যে কাছের মানুষগুলো সমর্থন, কারণ যখন কেউ কোনো একটা বিষয়ে অত্যাচারিত হয়, সেটা ভার্বাল অ্যাবিউস হতে পারে, ফিজিক্যাল হতে পারে, মেন্টাল যে কোনো ধরনের হতে পারে, কিন্তু তখন সবচেয়ে বেশি তার কাছের মানুষ হতে পারে পরিবার, হতে পারে কলিগস, হতে পারে ফ্রেন্ড সার্কেল, তাদের সাপোর্টটাই সবচেয়ে বেশি তারতপূর্ণ হয়ে দাঁড়ায়। কারণ তখন যতটা না সে অন্য মানে ফিজিক্যালি যতটা না বেশি উইক ফিল করে, মেন্টালি খুব উইক ফিল করে, তখন তার মোটিভেশন দরকার, মানে এখানে জীবনটা শেষ না, যে কেউ তোমাকে খারাপ কথা বলেছে বা তোমার সাথে কিছু খারাপ হয়েছে, এইখানে জীবন শেষ না, এবং তোমার ভুল না, ভুলটা যে করেছে সে শাস্তি পাবে বা লজ্জাটা তার, সেই সাহস এবং সেই সহযোগিতাটা দরকার, এবং এইটা যারা পায় তারাই অন্যায়ের বিরুদ্ধে হয়তো প্রতিবাদটা করে উঠতে পারে।
0: আরেকটা বিষয় একটু জানতে চাইছি যে বর্তমানে আমরা জানি যে আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে সবাই খুব অ্যাক্টিভ, সোশ্যাল মিডিয়াতে আমরা নিজেদের দেখাতে, নিজেদের একটা পারফেক্ট লাইফ দেখাতে আমরা সবাই খুব পছন্দ করি, আর এইগুলি দিয়ে সবচেয়ে বেশি প্রভাবিত হয় যে আমাদের যে টিনএজাররা রয়েছে, ছেলে কিংবা মেয়ে। তো বর্তমানে দেখা যায় এই যে ছেলে মেয়েদের মধ্যে যারা একদম টিনএজ বয়সে রয়েছে, 14 থেকে 18 রয়েছে, তারা যখন নতুন নতুন হাতে মোবাইল পায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়া পায়, তারা তখন ওই ঝাঁ চকচকে জীবনটাই দেখাতে চায়। কিন্তু আমরা সবাই জানি আমরা ভেতর থেকে কেউই ঝাঁ চকচকে না, কেউই আমরা পারফেক্ট না। তো সেই ক্ষেত্রে তারা একটা মানসিক চাপের শিকার হয়, হয়তো কেউ ভাবছে আমি বেশি মোটা হয়ে যাচ্ছি, আমি বেশি কালো, আমি সুন্দর না, এইসব একটা ধারণা তাদের মধ্যে চলে আসে এবং তার ফলে মানসিক অবসাদ। সেই বিষয়টাকে কিভাবে ডিল করা যায়?
1: এই ধরনের সমস্যা যেগুলোই আছে আমাদের সমাজ জীবনে, এর একটা সলিউশন, ওয়ান স্টপ সলিউশন হতে পারে স্পিরিচুয়াল কনসাসনেস, কারণ এইটা দিয়ে আমরা অনেকগুলো প্রবলেম একসাথে সলভ করে দিতে পারি। আমাদের ভারতবর্ষের আদর্শ হচ্ছে গিয়ে যে আমরা প্রত্যেকেই, প্রত্যেকের মধ্যেই গড আছে, এবং আমার মধ্যে যে তার মধ্যে সে, তো এখানে কোনো বিভেদ নেই, তো একটা সেন্স অফ ওয়াননেস কাজ করে আমাদের ফিলোসফির মতো। তো আমরা যখন ঈশ্বর ভাবটা আরো বেশি বেশি করে এই টিনেজারদের মধ্যে যদি ঢুকাতে পারি, স্পিরিচুয়াল অ্যাওয়ারনেসটা, যেটা আমাদের ভারতবর্ষের আত্মা বলা হয়, সেটা যখন ঢুকাতে পারবো, তখন এইসব পেটি জিনিসগুলো, যে মাইনর ইস্যুগুলো, তাদের কোনো এফেক্টই করবে না। তখন তারা ভাববে যে এগুলো খুব মিন, এগুলো নিয়ে ভাবার সময় আমার নেই, কারণ আমার কাছে তো অনেক বড় একটা আনন্দ রস আছে। মানে আমি যখনই আমার ঈশ্বরের কথা ভাবি বা আমার যখন একটা গ্রেটার ওয়ার্ল্ডের কথা ভাবি, একটা বড় ওয়ার্ল্ড আছে, ওই ওয়ার্ল্ডটাকে আমাকে সার্ভ করতে হবে এবং তাদের সাথে মিলে এক পরিবার হয়ে থাকতে হবে, এবং অনেকগুলো মানুষ এই পৃথিবীতে আছে যারা আমাকে ভালোবাসে। এই ধরনের বিষয়গুলো যখন একটা টিনেজারের মাথায় ঘুরতে থাকবে, তখন সে ইনস্টাগ্রামে কি হলো, ফেসবুকে কি হলো, এই পারফেক্ট দেখাতে পারলো কি পারলো না, তার জন্য এটা কোনো ম্যাটারই করবে না। তখন তার কাছে ম্যাটার করবে যে আমার ভারতবর্ষ এগুলো কিনা, আমার ভারতবর্ষ আজকে একটা মিসাইল লঞ্চ করেছে, সেটা নিয়ে সে উন্মাদনায় থাকবে, সেটা নিয়ে সে সেলিব্রেট করবে, ভারতের সমস্ত অ্যাচিভমেন্ট, ওয়ার্ল্ডের সমস্ত বড় বড় অ্যাচিভমেন্ট নিয়ে, সে মানবতার জয়টাই তার জন্য তখন হ্যাপিনেসের কারণ হয়ে দাঁড়াবে। তখন ব্যক্তিগত ছোটখাটো বিষয়গুলো তার কাছে কোনো ম্যাটারই করবে না, যেটা আমরা যাদেরই, আমরা, আমার এবং আমার আশেপাশে যাদেরকেই দেখি যারা খুব নিজ হ্যাপি থাকে, এই হ্যাপিয়েস্ট পারসনটা বিলিভ করা এটা অনেকটা টাফ। এটা তখনই বিলিভ হবে যখন আমি এই সমস্ত মাইনর জিনিসগুলো ঊর্ধ্বে উঠে একটা বৃহত্তর স্বার্থে নিজেকে যোগ করতে পারবো এবং বৃহত্তর স্বার্থের জন্য বাঁচবো। তো প্রত্যেকটা মানুষকে যদি একটা কজ দেওয়া যায়, যে কজের জন্য সে তার জীবন মানে জীবনপাত করতে পারে, যেমন আমাদের স্বাধীনতা সংগ্রাম, যখন আমাদের স্বাধীনতা সংগ্রামীরা চালাচ্ছিল, তখন তাদের কাছে কি একটাই গোল ছিল, কালেকটিভ গোল, যে দেশকে স্বাধীন করতে হবে। তো তখন কেউ খেলো কি না, কার রোগ হলো, কিচ্ছু ম্যাটার করে না, একটাই গোল যে যা কিছু হয়ে যাক দেশকে স্বাধীন করতে হবে। তো এখনও তো আমাদের দেশের মধ্যে অনেক ধরনের সমস্যা আছে, তো এই সমস্যাগুলো যদি এই সব টিনএজার বা ইউথ যারা আছে তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া যায় যে তোমার জীবনের গোল হচ্ছে কি দেশকে এই সমস্যার সমাধান এনে দেওয়া, তখন তো তার সে তখন এই মানে ব্যক্তিগত ছোটোখাটো বিষয়ের ঊর্ধ্বে গিয়ে একটা কালেকটিভ বিষয় নিয়ে সে তখন ভাবতে শুরু করবে এবং অনেক বেশি হ্যাপি থাকবে।
0: একদম, আর সেক্ষেত্রে দায়িত্বটা নিতে হবে আমাদেরকে, সমাজে আমরা যারা বসবাস করছি তাদেরকেই। আর সময় বলছে আজকের মতো এখানেই আমাদের থামতে হচ্ছে। আমরা আজকের আলোচনায় এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন শিক্ষিকা তথা সমাজকর্মী শ্রীমতী শাশ্বতী দাস, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের আজকের এই আলোচনায় সঙ্গে থাকার জন্য। এবং একটাই শেষে কথা বলা, নারীর শক্তি তার দক্ষতায়,

0: আর নিরাপত্তা আমাদের সম্মিলিত দায়িত্বে। এই সচেতনতাই হোক আমাদের পথ চলার অঙ্গীকার। এই শুভবার্তা নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে আবারও কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনোভাবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।
1: নমস্কার।
2: শুনলেন অনুষ্ঠান কল্যাণী, আকাশবাণী আগরতলা। এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধ্যে 6:30 শুনবেন ঘর গৃহস্থের আসর। আসরে জৈব পদ্ধতিতে ফল ও সবজি চাষ নিয়ে সাক্ষাৎকার শুনবেন প্রবীর দত্তের। পরে শুনবেন লোকগীতি, শিল্পী সাবিনা ইয়াসমিন। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান, 7:45 ককবরক সংবাদ, 7:55 স্থানীয় বাংলা সংবাদ, 8:05 অনুষ্ঠান জানা অজানা, 8:15 হিন্দি ছায়াছবির গান শুনবেন, 8:30 অনুষ্ঠান রসে বসে, 9:00 শুনবেন যন্ত্রসঙ্গীত, শিল্পী মুকুল রায়। 9:15 স্পটলাইট, 9:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 10:00 অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলি করে শোনানো হবে। জানিয়ে দিলাম আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি আজকের আবহাওয়ার বিজ্ঞপ্তি। আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের কিছু কিছু অঞ্চলে। আর দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 34.34 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজকে দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় যথাক্রমে 34.6 ডিগ্রি সেলসিয়াস এবং 25.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 96% সর্বোচ্চ এবং সর্বনিম্ন 62%। একটি সতর্কবার্তায় বলা হয়েছে রাজ্যের সবকটি জেলার কিছু কিছু অঞ্চলে বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। জানিয়ে দিলাম আবহাওয়ার বিজ্ঞপ্তি, আকাশবাণী আগরতলা।

এই অনুষ্ঠান আপনারা শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে 236.4 মিটার অর্থাৎ 1,269 কিলোহার্টজে। আর কিছুক্ষণের মধ্যে জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: আকাশবাণী আগরতলা।
1: আমি এখানে।
2: দিদি তোকে নয় এটাকে, মোবাইলটা চার্জ করতাম।
1: বুদ্ধিতে চার্জ দে।
3: এরকম পাবলিক পোর্টে ফোন চার্জ করলে তোর পার্সোনাল ডেটা পাবলিক হয়ে যাবে।
1: দেখলি?
2: বাবা দাঁড়াও আমি পে করছি, সিগন্যালই নেই।
3: এবার কি করবে?
2: আছে তো ফ্রি ওয়াইফাই।
1: বোকা শুধরে যা।
3: পেমেন্ট করার জন্য নো ওপেন ওয়াইফাই,
2: মানে জালিয়াতিকে বলো বাই বাই।
3: আরবিআই এ কথা বলে,
4: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।

0: জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
1: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गौरव के साथ बिता सको।
0: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
2: আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে ঘর গৃহস্থের আসর।

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, ঘর গৃহস্থির আসরে আপনাদের সবাইকে স্বাগত। শ্রোতা বন্ধুরা, আজকের ঘর গৃহস্থির আসরে আমরা আলোচনা করব জৈব পদ্ধতিতে ফল ও সবজি চাষ এ প্রসঙ্গ নিয়ে। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি রয়েছেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সেক্টর অফিসার প্রবীর দত্ত। নমস্কার প্রবীরবাবু।
1: নমস্কার
0: প্রবীরবাবু। আমরা জানি আমাদের কৃষক বন্ধুরা এতদিন কিন্তু চিরাচরিত প্রথাতেই চাষাবাদ করতেন। আমরা দেখেছি জমিগুলোতে জৈব সার ব্যবহার কম করে রাসায়নিক সার ব্যবহার করতে শুরু করলেন। ফসল উৎপাদন বাড়তে বাড়তে একটা সময় গিয়ে কিন্তু জমি বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ সেখানে ফসল জমিতে কিন্তু ফসল আর হচ্ছে না। কৃষকদের মাথা হাত হলো, এখন আমরা দেখতে পাচ্ছি কৃষকরা কিন্তু সেই ভুলটাকে বুঝে বর্তমানে জৈব পদ্ধতিতে চাষাবাদের প্রতি মনোযোগী হয়েছেন এবং ওনাদের জমির স্বাস্থ্যটাকে ফিরিয়ে আনার জন্য জৈব চাষটাকেই তার জমিতে করছেন। আপনার কাছ থেকে জানব, আমাদের রাজ্যে যে জলবায়ু বা মাটি যেটা রয়েছে, আমরা জানি আমাদের রাজ্যে বৃষ্টিপাত একটু বেশি হয় বলে কিন্তু এখানে অম্লত্বের ভাগ বেশি মাটিতে, সেই ক্ষেত্রে আমাদের কৃষক বন্ধুরা জৈব চাষ পদ্ধতিতে যদি ফল ও সবজি চাষ করতে যান, তারা প্রাথমিকভাবে কিভাবে তার মূল জমিটাকে তৈরি করবেন?
1: অ্যাকচুয়ালি আমাদের যে প্রথম যে বিষয়টা নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান কৃষক ভাইদের আমরা বলতে যাচ্ছি, এটা ওনাদের কাছে কোনো নতুন বিষয় নয়, ওনারা এটা জানেন, অলরেডি জানেন। আমাদের যখন আমরা কৃষির পুরনো ইতিহাসের দিকে ধীরে ধীরে যাব, পিছন দিকে যাব, 1960 আগে, 60-এর দশকের আগে আমাদের কিন্তু রাসায়নিক সার রাসায়নিক ওষুধ এগুলো ছিল না। তার সাথে এটাও মাথায় রাখতে হবে জনসংখ্যাও তত ছিল না, কিন্তু 60-এর দশকে আমাদের ধীরে ধীরে কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার উপলব্ধি করতে লাগলো যে খাদ্য অভাব দেখা দিচ্ছে, ধীরে ধীরে সেই পরিমাণ উৎপাদন হচ্ছে না, আর বাইরের দেশ থেকে যদি আমাদের আনতে হয় বৈদেশিক মুদ্রা সেভাবে চলে যাচ্ছে।
0: মানে অর্থাৎ বাইরের দেশ থেকে যদি আমাদের খাদ্যশস্য আনতে হয় তাহলে কিন্তু আমাদের দেশের যে
1: অর্থনীতিটা সেটা ব্যাঘাত হচ্ছে,
0: বেড়ে যাচ্ছে।
1: তো সে বিষয়তে মাথায় রেখে গভর্নমেন্ট দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় একটা মানে উদ্যোগ নিয়েছিল যে কৃষির উৎপাদনটা আমাদের মানে দেশে কিভাবে বাড়ানো যায়। তো ওই সময় যে উৎপাদনটা বাড়ানোর যে প্রধান উদ্দেশ্যটা ছিল সেটা ছিল আমাদের রাজ্যের বা দেশের কৃষি উৎপাদন জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কৃষি উৎপাদনটাকে বাড়ানো ওই লক্ষ্যে ছিল। তো আমরা জানি যিনি এই সবুজ বিপ্লব কৃষি বিপ্লবের সাথে জড়িত ছিলেন ডক্টর স্বামীনাথন, উনি দেহত্যাগ করেছেন চেন্নাইতে, ওনার একটা ভালো অবদান ছিল এই সবুজ বিপ্লবের পিছনে। ওনাকে বলা হয় সবুজ বিপ্লবের জনক ভারতবর্ষে, কিন্তু তার সাথে সাথে একটা বড় একটা টিম ওইটার পিছনে কাজ করেছিল, নয়াদিল্লিস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ যে এগ্রিকালচার রিসার্চ আছে ওইখানকার একটা, ওইখান থেকেই মেইন শুরু হয়েছিল। তো তখন যে পরিবেশ ছিল, যে পরিমাণ আমাদের রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করা হতো, সেই সাথে ধীরে ধীরে ধীরে ধীরে এখন দেখা যাচ্ছে যে দিন দিন সেই পরিমাণটা বেড়ে যাচ্ছে। যদি আমরা ধরি যে সবুজ বিপ্লবের যে কুফল হিসেবে যদি আমরা ধরি, সেটার প্রধান দেখা যায় আমাদের পাঞ্জাব যে খাদ্যশস্যের ভাণ্ডার, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, এগুলো সব জায়গাতে দেখা যাচ্ছে ধীরে ধীরে জল খারাপ হয়ে যাচ্ছে, মাটি খারাপ হয়ে যাচ্ছে, মানুষের মধ্যে ক্যান্সার ছড়িয়ে পড়ছে। পাঞ্জাবে একটা ট্রেন চলে, সেই ট্রেনটার নামই ক্যান্সার ট্রেন, এটা পাঞ্জাব থেকে এটা রাজস্থানের একটা হসপিটালে যায়, নামই ক্যান্সার ট্রেন এটার। তো এইভাবে মানে ধীরে ধীরে মানে পরিবেশ খারাপ হচ্ছে। তো নর্থ ইস্ট সে বিষয়ে আমরা এখনও অনেকটা সেফ প্যান ইন্ডিয়া থেকে, আদার ইন্ডিয়ার থেকে। তো আপনি যেটা কোশ্চেন ছিল যে আমাদের রাজ্যে কিভাবে কাজটা শুরু করতে হয়, অ্যাকচুয়ালি সরকার
0: মানে অর্থাৎ আমরা পরিকল্পনা নিচ্ছি আমরা জৈব চাষ করবো, যদি আপনি বলেছেন যে

0: আমাদের কৃষক বন্ধুর কাছে এটা নতুন বিষয়
1: নয়, নতুন বিষয় নয়,
0: জানেন ওরা, এবং ওরা প্র্যাকটিক্যালি ওরা নিজেরাই কিন্তু হাতে কলমে বুঝতে পারছেন যে আমরা এত বেশি সার দিয়েছি যে আমার জমিতে কিন্তু এখন কোনো ফসলই আর সেইভাবে
1: এফেক্ট হচ্ছে, সেটা ওনারাও বুঝতে পারছেন।
0: আরও একটা বিষয় ছিল তখন কিন্তু পরিমাপের ব্যাপারটা ছিল,
1: পরিমাপের ব্যাপারটা ছিল,
0: মৃত্তিকা পরীক্ষা অর্থাৎ মাটি পরীক্ষা করিয়ে নিয়ে তাতে কতটা অনুখাদ্যের অভাব রয়েছে সেটাও দেখতো না, আমার এখানে কোন রাসায়নিক সারটা বেশি দরকার, কোনটা কম দরকার, কী পরিমাণ দরকার, সেটাও কৃষক বন্ধুদের মধ্যে কিন্তু আগে জ্ঞান ছিল। আমরা কিন্তু দিকে দিকে সে বিষয়ে কিন্তু আমরা অবগত হয়েছি, এবং আমরা কিন্তু এখন বর্তমানে সবাই অলমোস্ট বলবো প্রত্যেক সচেতন কৃষক কিন্তু তার জমিতে চাষাবাদের আগে কিন্তু মাটি পরীক্ষা
1: করে নিচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে আমাদের রাজ্যের যে পরিকল্পনাটা নেওয়া হয়েছে সেটা প্রথম ছিল পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা, তারপরে মিশন অর্গানিক স্কিম। এতে করে কি হয়েছে, এখানে প্রথম জমিতরি থেকে শুরু করে অর্গানিক কাল্টিভেশনে যেতে গেলে আমাকে প্রথম জমিতরি থেকে শুরু করে একদম মানে ফসল তোলা পর্যন্ত পুরো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। কারণ আমরা যে পরিমাণ জিনিসটাকে খারাপ করেছি পরিবেশের, বা যতটুকু আমরা এখন এফেক্টেড হয়ে গেছি
0: জমি এবং
1: পরিবেশ দুটোই এফেক্ট হয়ে গেছে, এখন ফিরতে একটু কষ্ট হবে, বাট পসিবল ইম্পসিবল কিছু না, সব পসিবল।
0: একটা কিন্তু জীবনচক্র ছিল, সেটা কিন্তু এখন নষ্ট হয়ে গেছে। আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই বিষাক্ত কীটনাশক খেয়ে কিন্তু বা পোকামাকড় খেয়ে অনেক পাখি মানে তাদের জেনারেশন
1: নষ্ট হয়ে গেছে
0: দেখতে পাচ্ছি।
1: এটার একটাই কারণ, এটার কারণটা কি, আজকে সাপোজ একটা কেমিক্যাল পেস্টিসাইড যদি আমি জমিতে দিই, সেটা যতটুকু পরিমাণ আমি দিলাম, যতটুকু আমি এখানে একটা মানে ওদের যে প্যাস্টটাকে ক্ষতি করলাম, একটা পোকা মাজরা পোকাই ধরুন ধানের ক্ষতি করলাম মানে সব ধ্বংস করলাম, ওখান থেকে একটা মাজরা পোকা যদি সার্ভাইভ করে ওর পরবর্তী জেনারেশনে ওই পরিমাণ ডোজটা কাজ করবে না। সাপোজ 3 ml দিলাম, পরবর্তী জেনারেশনকে 5 ml, কারণ ও রেজিস্ট্যান্ট হয়ে গেছে 3 ml এর সাথে, ওর আর কাজ করবে না 5 ml। তারপর সেটা হবে 7 ml, 10 ml, এইভাবে বাড়তে বাড়তে বাড়তে বাড়তে তো একটা সময় পরে ওর উপরে ওই কেমিক্যালই কাজ করবে। আর কেমিক্যাল কোম্পানিগুলো কী করে, ওরা ওই ওদের যে মলিকুলার বায়োলজিতে ওই ওদের মলিকুলটা চেঞ্জ করে আবার নতুন কেমিক্যাল অ্যাডজাস্ট করছে, তো এইভাবে পরিবেশটাকে শেষ হয়ে গেল।
0: আমরা দেখতে পেলাম কিন্তু আমাদের যে জীবনচক্র ছিল সেই জমির পোকামাকড় খাওয়ার জন্য কিন্তু আমাদের ব্যাঙ থাকতো জমিতে, তাই না? আবার এই ব্যাঙকে খাওয়ার জন্য কিন্তু সাপ
1: থাকতো,
0: তাই তো? এইভাবে জীবনচক্র চলছে,
1: জীবনচক্র চলছে,
0: এবং সেই পোকামাকড়গুলি খাওয়ার জন্য কিন্তু পাখিও থাকতো, তার উপর নির্ভর করেই ওরা
1: বাঁচতে।
0: এখন সেটা কম দেখতে পাচ্ছি, তো আমরা কিন্তু সচেতন হয়ে গেছি যে হ্যাঁ আমরা যতটা ক্ষতি করেছি আমাদের সমাজের, আমাদের মাটি যে মায়ের মতো প্রতিনিয়ত আমাদের ফসল উৎপাদন করে দিচ্ছে, আমাদের বেঁচে থাকার জন্য খাদ্য সরবরাহ করছে, তাকেও আমরা অনেক ক্ষতি করেছি।
1: এর
0: মধ্যে এবার আমরা কী করে ফিরবো? আমি একে একে আপনার কাছ থেকে জানবো, প্রথমে জানবো আমরা ফল ও সবজি নিয়ে। ফল চাষ করতে গিয়ে আমরা মূল জমিটাকে কিভাবে সেই পুরো বায়বীয় অর্থাৎ জৈবিক পদ্ধতিতে আমরা কনভার্ট করে নেব সেটা
1: দেখুন। এখন আমাদের প্রথমত মাটি, যে কোনো ফসল, ফল বা সবজি দুটোটাই বলে দিচ্ছি, দুটোটাতেই প্রথম মাটি পরীক্ষাটা তো জরুরি, সেটা সরকার থেকে ফ্রিতে করানো হয়। মাটি পরীক্ষাটা জানার পরে প্রথমত আমাদের কাছে সবচেয়ে বেশি যেটা অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে গোবর সার, যেটা এবং ফার্মিয়ার্ড ম্যানিউর, যেটা মানে আমাদের ফার্মেই কৃষকের বাড়িতেই পাওয়া যায়। একটা গ্রামীণ বাড়ি কিন্তু একটা ফার্ম, ওইখানে সব কিছুই থাকে। তার সাথে থাকে আমাদের কেঁচু সার, জৈব সার, তারপর আমাদের এই যে স্টেট গভর্নমেন্টের তরফ থেকে যে মানে বিভিন্ন যে বায়ো ফার্টিলাইজার, জৈব সার, যেটা যে বিভিন্ন স্ট্রেইন আছে আমাদের, PSB আছে, অ্যাজোটোভেক্টর আছে, এগুলো দেওয়া হয়, তারপর গোবর সার, এগুলো দেওয়া হয়। তো এইগুলো দিয়ে প্রথমে মাটিটাকে তৈরি করতে হবে। তারপর আমাদের যে এখন অনেকে কোশ্চেন করতেই পারে এখানে, যে আমাদের যে পরিমাণ ইউরি যে মাটি থেকে যে মানে গাছের যে খাদ্যের প্রয়োজন সেটা কি এগুলো দিয়ে সম্ভব কিনা, বা কতটুকু পরিমাণ লাগবে,
0: অনুখাদ্যের অভাব
1: থাকতে পারে। সেটার জন্য আমি দেখেছি পার্সোনালি অনেক কৃষকের জমিতে ওনারা দেখেছি, ওনারা আমাদের থেকেও এক একটা কৃষক কিন্তু এক একটা বিজ্ঞানীর মতো, ওনারা জানে। ওনারা কী করেছে, ওনারা এভাবে অনেক পরিমাণ এই যে পোলট্রি ফার্ম আছে, পোলট্রি ফার্মের থেকে ওই যে এক্সক্রিটাটা আছে ওইটাকে নিয়ে ওনারা জমির পাশে রেখে দেন অনেক দিন, যাতে ওনার থেকে গ্যাসটা বেরিয়ে যায় বা ক্ষতিকারকগুলো বেরিয়ে যায়।
0: ওটা মানে জমির কোনাতে একটা গর্ত করে রেখে দিচ্ছে,
1: সেখানে খৈল বা গোবর এগুলো মিশিয়ে একটা খাদ্য তৈরি করলো। তো গ্রামীণ ভাষাকে ওটাকে ওনারা মানে ওনাদের এক এক জায়গাতে বিশাল করে একটা ভাষা বলে, সাউথে একটা ভাষা, বিভিন্ন জায়গাতে বিভিন্ন, হস্তিপুরের বিভিন্ন জায়গাতে, বামুটিয়াতে একটা ভাষা বলে, ওইগুলো ওরা সবজি খেতে দিচ্ছে। দেখা যাচ্ছে সেখানে ইউরিয়া বা অন্যান্য জায়গার থেকে যে ফলনটা ওনার কৃষকের যে এক্সপিরিয়েন্স, আমাদের বামুটিয়ার দিকে একটা মানে অর্গানিক্যালি মানে এটাকে বলে কেমিক্যাল ফ্রি কাল্টিভেশন, NPM নন পেস্টিসাইডাল ম্যানেজমেন্ট কাল্টিভেশন, বামুটিয়া এবং আমাদের যে মোহনপুর ব্লক ওই সাইডে হয়েছিল, ওইখানে দেখা গেছে যে যেই একজন কৃষক উনি লাউ চাষ করছেন, সবজি ক্ষেত করছেন, বা একজন কৃষক আছে ওখানে, ওনার কাছে প্রায় মুসাম্বি বাগান আছে, ওনারা বলছেন যে যেই রাসায়নিক পদ্ধতিতে চাষ করে যে লাউটা 3 মাস পর্যন্ত ওনাদেরকে ফলন দিত, কিন্তু জৈব পদ্ধতিতে ব্যবহার করে সেটাকে ফলনটা মিনিমাম 5 মাস 6 মাস হয়ে যাচ্ছে। তা আমরা জিজ্ঞেস করলাম কীভাবে, তো ওইটার জন্য একটা চক্রের মধ্যে দিয়ে যেতে হবে মাটি তৈরির ক্ষেত্রে। তারপর আমাদের বিভিন্ন মানে মাটি তৈরিতে এই যে গোবর সার, জীবাণু সার,

0: জৈব সার, খৈল বা এক্সক্রিটা, বিভিন্ন মুরগি হাঁস মুরগির যে বিষটা, এগুলো ইউজ করতে পারি। তারপর অনেক কিছু এখন আমাদের কাছে তৈরি করতে হবে, এর মধ্যে আছে জীবামৃত, পঞ্চগব্য, তারপরে বীজামৃত, এগুলো। তো জীবামৃতটা কীভাবে তৈরি করবে কৃষক? সেটা তৈরি করবে, গোবর লাগবে, গোমূত্র লাগবে, একটু খাওয়ার গুড় লাগবে যেটা আমরা খাই, সঙ্গে একটু বেসন বা আটা, সঙ্গে একটু লাগবে আমাদের এই মাটি, জঙ্গলের একটু মাটি। তো এগুলোকে ভালোভাবে আপনার পরিমাণ মতো, এক একটা খেতে এক এক পরিমাণ থাকে। যেমন তখন সাপোজ ধরুন দশ লিটার জলে, দশ লিটার জলে 5 কেজি গোবর, 5 কেজি গোমূত্র, তারপরে 500 গ্রাম গুড় এবং 250 গ্রাম বেসন মিশিয়ে ভালোভাবে নেড়ে সেটাকে 7 দিন ধরে নাড়তে হবে। প্রতিদিন একবার করে নেড়ে দিতে হবে, 7 দিন থাকবে, 7 দিন পরে সেটাকে আমি মূল জমিতে দিতে পারি। সেটা ধানের ক্ষেত্রে হতে পারে, সবজির ক্ষেত্রে হতে পারে, যে কোনো কিছুর ক্ষেত্রে হতে পারে। তো এই বিষয়গুলো নিকটবর্তী কৃষক যে গ্রাম সেবক কেন্দ্র বা সেক্টর অফিস বা আমাদের সুপারিনটেন্ডেন্ট এগ্রিকালচার অফিস, এগুলোতে অ্যাভেলেবেল আছে, অনেক কৃষক ব্যবহারও করছে। আরও সচেতনতা প্রয়োজন, এগুলোকে আরও বেশি পরিমাণে মাঠে পাঠানো প্রয়োজন, যাতে মাটি, যে আপনি যে একটু আগে বললেন যে ত্রিপুরার মাটিটা অম্লত্ব বা এই যে মাটিতে কেঁচু নেই, এইগুলো ফিরে আসবে ধীরে ধীরে ধীরে ধীরে, এই জৈব সার, মানে তরল সার বা জৈব সার এগুলো ব্যবহার করার ফলে ফিরে আসবে।
1: আচ্ছা,
0: তো এগুলো দেওয়ার পরে আমি মাটিতে একটা ব্যালেন্স আমি মেনটেন করতে পারবো। তো এই যে এইগুলো মানে যদি আমি মাটিতে দিই, মাটির স্বাস্থ্যটা যদি ফিরে আসে, তাহলে আমার প্রোডাকশনটা মানে উৎপাদনটা একটা সময় পরে একটা সাস্টেনেবল ওয়েতে আসবে। এমন নয় যে আমি রাতারাতি অর্গানিক করে ফেলতে পারবো, আমি চাইলাম আজকে থেকে সার দেওয়া বন্ধ করে দিলাম, না, আমার হঠাৎ করে প্রোডাকশন কমবে। আমি শ্রীলঙ্কাতে যে পরিস্থিতি ফেস করেছি আমরা, সেটা আমাদের এখানেও হতে পারে। ধীরে ধীরে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ মিনিমাম 5 to 10 years একটা স্কিম, মানে আমাদের লক্ষ্যমাত্রা পরিকল্পনা নিয়ে আমাদের ধীরে ধীরে ধীরে সেটাকে কমিয়ে আনতে হবে।
1: অর্থাৎ আপনি আজকে আমাদের অনুষ্ঠান যারা শুনছেন, আপনি কৃষক বন্ধুদের, আপনি এটাই বলতে চাইছেন যে আপনি কিন্তু প্রথমেই মানে শক্ত মনোভাব নিয়ে যে আমি আজকে থেকে কেমিক্যাল সার ব্যবহার করবো না, শুধু অর্গানিক সার ব্যবহার করব, তা করে কিন্তু আপনি যে উৎপাদন করছেন ফসল, সেটা কিন্তু প্রাথমিকভাবে কিন্তু আপনি সঠিক উৎপাদন পাবেন না,
0: আঘাত হতে পারে,
1: আঘাত আসতেই
0: পারে, আসতেই পারে।
1: সেই ক্ষেত্রে আপনি বললেন আমাদের কৃষক বন্ধুরা ধাপে ধাপে সেটাকে কমিয়ে এনে কনভার্ট করা,
0: কনভার্ট করা,
1: অর্থাৎ ধীরে ধীরে আমি রাসায়নিক সারটাকে কমিয়ে দেব,
0: কমিয়ে দেব,
1: আর জৈব সারের পরিমাণ বাড়াতে শুরু
0: করব।
1: তাতে কি হবে, আমার যে মূল জমিটা, সেই জমি কিন্তু তার স্বাস্থ্যটাকে পুনরুদ্ধার করতে পারবে, এবং আমার ফসলের যে উৎপাদন তাতে কিন্তু একটা সামঞ্জস্য থেকে যাবে,
0: থেকে যাবে। মানে দেখুন, এবারের যে আমন ধানটা সিজনটা গেল আমাদের রাজ্যে, রাজ্য বিধানসভা আমার একটা ইয়ে দিয়েছিলেন, মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম,
1: আচ্ছা,
0: ওটাতে কৃষকদের, ধান চাষিদের বিশেষ করে, এবার আমন ধান চাষিদের আর্থিক সাহায্য করা হবে, বিভিন্ন স্কিমেটিক প্রভিশন ছিল। ওইখানে দেখা গেছে যে আমরা বিভিন্নভাবে বিভিন্ন ওয়ার্কশপ মিনিমাম 3 times কৃষিমন্ত্রী রিভিউ করেছেন এটা, ওইখানে আমরা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দেখেছি ধান চাষে কিন্তু এবারে সারের ব্যবহারটা কমেছে,
1: আচ্ছা,
0: একটু কমেছে, ট্যাকফুলি ডিপার্টমেন্ট সেটা করেছে। তো কৃষকরা সাথে আমাদেরকে সাহায্য করেছেন যে না কমেছে, সেই তুলনায় আমরা কৃষকদের উৎসাহ দেওয়ার জন্য অর্গানিক ম্যানিউর বা FOIM যেটা ফার্মিয়ার্ড ম্যানিউর বা অর্গানিক জৈব এনি জৈব সারের ব্যাপারে ওইখানে একটা আর্থিক সাহায্য রেখেছে কৃষকদের জন্য, কানি প্রতি 600 টাকা, যে আপনি যদি জৈব সার ব্যবহার করেন, আপনার VLW বা সেক্টর অফিসার সেটাকে রিভিউ করে দেবে আপনি করেছেন কিনা, তাকে আমরা আর্থিক সাহায্য করব। তো এইভাবে ধীরে ধীরে ধীরে ধীরে এখন গ্রাম লেভেলে সচেতনতা বাড়ছে,
1: অর্থাৎ এই জৈব সারটা কেনার জন্য কিন্তু সেই 600 টাকা কিন্তু
0: পেয়ে গেল
1: অনুদান
0: পেয়ে গেল। সেই তুলনায় ও খুশি হয়ে কি করলো, ও ধীরে ধীরে প্রথম আমাদের যে জমি তৈরির সময় এটা বেসাল্ট রুশ হিসাবে SSP এবং MOP পটাশ এবং যে সিঙ্গেল সুপার ফসফেট দিতে হয়, সেটা অনেক ক্ষেত্রে কৃষকরা এবার অর্গানিকালি সেটা ম্যানেজ করেছে।
1: আচ্ছা,
0: তো এটা একদিনে তো হবে না, সময় লাগবে, যেহেতু আমাদের অনেকটা মানে ডেস্ট্রয় হয়ে গেছে পরিবেশ থেকে, সেটাকে ধীরে ধীরে ফিরিয়ে আনতে গেলে আমাদের সেটা করতে হবে।
1: প্রবীরবাবু, একটা বিষয় আজকে যারা শুনছেন তাদেরকে আমরা একটু বুঝিয়ে দিতে চাই, তাহলে এই যে SSP অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট, আপনার যেটা বলতেন ইউরিয়ার বিকল্প কি, এই ধরনের কিছু বিকল্প যদি আমরা ওদেরকে স্মরণ করিয়ে দিই, তাহলে ওরা কিন্তু চিন্তা ভাবনা করবে একটু বলবেন।
0: যেমন ধরুন ইউরিয়ার বিকল্প বলতে, আমাদের কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারও কৃষকদের জন্য এখন নিম কোটেড ইউরিয়া শুরু করেছে,
1: আচ্ছা,
0: নিম কেক আমরা শুরু করেছেন, দিচ্ছি, তারপরে কৃষকরা নিজেরাও এখন অনেক ক্ষেত্রে ইউজ করছেন, নিজেরাও ইউজ করছেন সেটা। আর অ্যাকচুয়ালি কী হয়েছে, আমাদের একটা মিথ, একটা ধারণা তৈরি হয়ে গেছে যে সার না দিলে চাষ হয় না, কিন্তু আপনারা দেখবেন আমাদের গ্রামাঞ্চলের যে বাড়িঘরগুলো আছে ওগুলো এক একটাকে, আমি ব্যক্তিগত ওদেরকে এক একটাকে ফার্ম বলি, একটা গ্রামের বাড়িতে আমি দেখেছি ওখানে নেই বাজারের থেকে কিনার কিছু থাকে না, অনেক কিছু ওখানে থাকে। ওনারাও ওই গ্রামের যে সেলফ হেল্প স্বসহায়ক দলের যে মহিলা দিদিরা আছেন, ওনারা কিন্তু কোনো প্রকারই রাসায়নিক সার বা কেমিক্যালের সম্বন্ধে ওনাদের কোনো আইডিয়াই নেই, ওরা জানেনই না, ছোটো ছোটো বাড়িতে সবজি খেত, বাড়ির পিছনে একটু ফুল বাগান, ধান খেত, এগুলো করছেন, ওইখানে ওরা উদাউট কেমিক্যালই করছে।
1: আচ্ছা,
0: তো ওইখানে যদি প্রোডাকশনটা আমার ঠিক থাকে বা মেনটেন থাকে, জমিটাকে যদি আমি একটা সাইক্লিক পরিবর্তনের মধ্যে দিয়ে রাখি, যেমন ধরুন ইউরিয়ার বিকল্প, আমি এই সিজনে ধানটা করলাম, সামনে বড় সিজন আসছে, যেখানে সুযোগ হয় সেখানে যদি আমি একটু ডাল জাতীয় শস্য করি আমার মাটি

0: উর্বরতাটা ফিরে আসছে।
1: হুম,
0: তারপরে আমি ওইখানে যদি ডালেতে শস্যের পরে যদি আবার যদি আমি জলসেচের সুযোগ থাকে, একটা ছোট 3 মাসে বা 2 মাসের একটা ফসল তুলে সেখানে আমি আবার যদি একটু তৈলবীজ, যেমন আমাদের যে সরিষা জাতীয় শস্য বা এগুলো করি, আবার মাটির উর্বরতাটা ফিরিয়ে আসছে। তো প্রথমে আমি যেটা বলেছিলাম, কৃষকদের কাছে এগুলো হয়তো সায়েন্টিফিক বুকের আকারে ওনাদের ধারণা নেই, কিন্তু আমাদের যারা পূর্বপুরুষ ছিল ওনারা ঠিকই জানতেন যে কোন কোন ফসলের পরে কোন ফসলটা লাগাতে হয়। কেন হয়তো ওনাদের হয়তো এত সায়েন্টিফিক নলেজ আবিষ্কার ছিল না। আমরা কৃষি বিজ্ঞানের উন্নতির সাথে সাথে জানতে পেরেছি যে লিগুমিনাস ক্রপ লাগালে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ে। তো এগুলো কিন্তু ওনারা একসময় প্র্যাকটিসে ছিল, বিজ্ঞান ভারতের যে পরম্পরাগত কৃষি সেটা একসময় ছিল, আর সেটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে গেছে। সেটার পিছনে অনেক কারণ আছে। তো আমাদের যে খাদ্যের যে চাহিদা, সেই সাথে আমাদের যে ওপেন মার্কেট, যে 1992 যে মার্কেট ইন্ডিয়া ওপেন মার্কেট হয়ে গেলো, সেটার জন্য কম্পিটিশন, অনেক কিছুর কারণে কৃষি এফেক্টেড হয়েছে। তারপরে ধীরে ধীরে মাটির জলধারণ ক্ষমতা কমে গেছে। এখন একটা গবেষণায় দেখা গেছে যে আগে ইউরিয়ার ইনটেক ক্যাপাসিটি মাটিতে যতটুকু ছিল, এখন সেটা 30% এসে গেছে। ইউরিয়া নিতে পারছে না, মাটি বলছে আমি আর চাই না ইউরিয়া। তো এগুলোর জন্য এখন আমাদের মানে প্রয়োজন মতো জৈব সার, একটু প্রয়োজন মতো রাসায়নিক সারও ধীরে ধীরে কমিয়ে কমিয়ে ব্যবহার, সাথে আমাদের জীবামৃত, পঞ্চগব্য, গরু গোমূত্র, এগুলোকে পচিয়ে একটা সার তৈরি করে ব্যবহার, বা বিভিন্ন যে প্রাণীজ বর্জ্য পদার্থ ওগুলোকে তৈরি করে ব্যবহার, সঙ্গে দপ্তর থেকে সহায়তার যে জৈব সারগুলো দেওয়া হয় সেগুলো, তো এগুলো নিয়ে আমাদের ধীরে ধীরে মাটিটাকে আগে প্রথমে তৈরি করতে হবে।
1: তাহলে এই যে আমরা বিভিন্ন রকম পঞ্চগব্য দিচ্ছি, তারপরে আমরা জৈব সার দিচ্ছি, সেই ক্ষেত্রে মাটিতে কিন্তু বিভিন্ন রকম সংক্রামক ব্যাধি, অর্থাৎ আমরা যে বলি সেটা গোড়া পচা রোগ ফসলে হওয়ার সম্ভাবনা থেকে যায়, বা পাতা পচা এই ধরনের বিভিন্ন রোগের সংক্রমণ থেকে যায়। সেই ক্ষেত্রে মাটিটাকে শোধন আমরা কী করে করবো?
0: মাটিটা শোধন প্রথমত হচ্ছে আমাদের যে এই যে গোমূত্র দিয়ে যে জৈব জীবামৃতটা তৈরি করা হয়, এটা কিন্তু মাটির উর্বরতা বৃদ্ধি কীভাবে করে সেটাকে আগে বুঝতে হবে। মাটিতে আমাদের অনেক প্রয়োজনীয় এবং উপকারী জীবাণু আছে, ওনাদের খাদ্য হিসাবে এই জীবামৃতটা কিন্তু আমরা দিচ্ছি, জীবাণুদের খাদ্য হিসাবে। জীবাণুদের যে জীবনচক্রের যে ক্রিয়া বিক্রিয়া, ওটা ওই ওই ক্রিয়া বিক্রিয়াতেই মাটির উর্বরতাটা বৃদ্ধি পাচ্ছে
1: পাচ্ছে।
0: আর মাটি শোধনের জন্য এই যে নিম কেক বা নিম পাতাকে পচিয়ে জমিতে দেওয়া, বা নিম কেক ইউজ করা মাটিতে ব্যবহার করা, বা ধনচা, একটা আমাদের একটা লিগুমিনাস ক্রপ আছে যেটাকে আমরা
1: নাইট্রোজেন ধরে রেখে মাটিতে নাইট্রোজেনের পরিমাণটা
0: বাড়িয়ে দিচ্ছে,
1: যাতে করে আমাদের ইউরিয়াটা কম দিলেও
0: চলছে। সেই সাথে আমাদের যে নিম কেকটা দিলে মাটিটা শোধন হচ্ছে। তো কোনো কোনো ক্ষেত্রে এগুলো দিয়ে আমরা মাটিটাকে মানে পরিশোধন করতে পারি, সাথে
1: আমাদের
0: জৈবিক পদ্ধতিতে। তো জৈবিক পদ্ধতিতে কিন্তু এটা পসিবল, এটা সম্ভব দীর্ঘদিন মানে আপনার। আর তারপরে মাটি শোধনে আরও কিছু প্রক্রিয়া কৃষকরা এখনও ফলো করে, সেটা হচ্ছে কি যে দেখবেন যে প্রচণ্ড রোদে কৃষকরা জমিটাকে একটা চাষ দিয়ে রেখে দিল, এটা সানড্রাইং, মানে মাটির সূর্য নিজেই মানে ওখানকার অপ্রয়োজন জীবাণুগুলোকে ক্ষতি করছে,
1: প্রখরতাপে
0: নষ্ট হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আমাদের মানে বিভিন্ন মানে তথাগত পদ্ধতি, চিরাচরিত পদ্ধতিতে কিন্তু এগুলো সম্ভব।
1: এবার আসবো আমরা এই যে রবিখন্দেও চাষবাস করছি বা বর্ষাকালে আমরা চাষবাস করছি, সেই ক্ষেত্রে সবজি চাষের ক্ষেত্রে এই যে জৈবিক চাষ পদ্ধতি কতটা উপযোগী?
0: দেখুন, সবজি চাষে তো জৈবিক চাষ পদ্ধতি আমাদের এখন গ্রহণ করা খুবই জরুরি, কারণ এই যে কেমিক্যালটা, আমরা এতটুকু অসচেতন বা এতটুকু জিনিস আমাদের মধ্যে এখনও ধারণা নেই। সবাই জানি যে শরীরের ক্ষতি করছে, নর্মাল মালকে বাজারে সবাই বলে যে সারের জিনিস বা কেমিক্যালের পেস্টিসাইডের জিনিস সবাই জানি, তারপর আমরা এতটুকু সচেতন নই বা আমাদের কাছে কোনো মেকানিজম নেই যে কবে এই পেস্টিসাইডটা ব্যবহার করা হয়েছিল ফসলের মধ্যে। সাপোজ আমি যদি ফুলকপি ধরি, সামনে শীতের সিজন আসছে, ফুলকপিতে আমি কবে পেস্টিসাইডটা দিলাম আর আমি কবে বাজারজাত করলাম, এটা কিন্তু কৃষকের মাথায় থাকছে না। পেস্টিসাইড দেওয়ার কতদিন পরে আমি বাজারজাত করতে পারবো সেটা থাকে না। আজকে পেস্টিসাইড দিল, 3 দিনের মাথায় আমি বাজারে নিয়ে চলে গেলাম, তো কী পরিমাণ বিষ আমাদের শরীরে যাচ্ছে। তো এটা করতে গেলে সবজি প্রথমত আমাদের যে রাসায়নিক যে মুক্ত করতে হবে মাটিতে। আমি প্রথমে বলছি, আবারও বলছি কৃষক ভাইদের জন্য, মাটিতে একদিনে সব কিছু জৈব না দিয়ে, এবার গোবর, আমি কথার কথা সাপোজ একখানে জমিতে আমি গোবর দিলাম কথার কথা 100 কেজি, ইউরিয়া যেখানে আমার 6 কেজি লাগতো সেখানে আমি দিলাম 3 কেজি, এককানিতে আমি সব মানে পটাশ ধানের জমিতে পটাশ মানে SSP যেটা মানে সরি MOP যেটা পটাশ সেটা 2 কেজি হিসাবে ধরি আমরা, সেটাকে কমিয়ে দিলাম, SSPটাকেও কমিয়ে দিলাম। তো ধীরে ধীরে মাটিটা আমি ধীরে ধীরে ঠিক করে নিতে পারবো।
1: বিকল্প কি দিব, তাদের পরিবর্তে আমরা কি দেবো?
0: বিভিন্ন জৈব সারগুলো আমি দিচ্ছি, গোবর দিচ্ছি, তারপরে কেঁচু সার দিচ্ছি, তারপরে আমাদের অ্যাজোটোভেক্টর যেগুলো আমাদের কৃষি জীবাণুগুলো দিচ্ছি, জীবাণু সার দিচ্ছি, তারপরে আমাদের জীবামৃত, পঞ্চগব্য এগুলো দিচ্ছি, নিম পাতা দিচ্ছি, ধীরে ধীরে মাটিটাকে ঠিক করা যায়। কিন্তু প্রধান সমস্যা কেমিক্যাল, আমাদের মানে যে পেস্টিসাইড সেটা ডাইরেক্ট আমরা কনজিউম করছি, খাচ্ছি
1: শরীরে। তাহলে অনেক কৃষক বন্ধু ভাবতে পারেন যে দেখুন হঠাৎ করে আমার ফসলে রোগ আক্রমণ হলো, সেই ক্ষেত্রে আমি যদি কেমিক্যাল

0: রাসায়নিক, অর্থাৎ সেই রাসায়নিকটা ব্যবহার করলেই কিন্তু তাৎক্ষণিক আমি মুক্তি পেতে পারি। তাহলে আমরা সেই জৈব পদ্ধতিতে কোন ধরনের, তার পরিবর্তে কোন ধরনের আমরা কীটনাশক দেব?
1: কীটনাশক দেখুন, এই যে বলছি যে কেমিক্যালটাকে ধীরে ধীরে কমানো, আমি প্রথম থেকে বলছি, কিছু রাসায়নিক পদ্ধতিতে চাষ করতে গেলে কিছু মেকানিজম বা কিছু পদ্ধতির মধ্যে দিয়ে আসতে হবে। সাপোজ আমি একটা ফসল নিলাম, সামনে রবি সিজন, আমি কিছু সবজি নিলাম, ফুলকপি নিলাম, বাঁধাকপি নিলাম, মরিচ নিলাম, বেগুন নিলাম, টমেটো নিলাম, যেগুলো রবি শস্য প্রধানত ত্রিপুরাতে আমাদের। তারপর আমি সেগুলোর বীজতলাতে বীজ তৈরি করলাম, চারা তৈরি করলাম,
0: চারাটা
1: চারাটা বীজটি শোধন করে নিলাম,
0: সেটা অর্গানিক পদ্ধতিতে,
1: বুঝলি, পদ্ধতিতে একটু গোচর, একটু গোমূত্র এবং গোবর মিশিয়ে বীজগুলোর সাথে মিশিয়ে বীজগুলো একটা ছায়া জায়গাতে শুকিয়ে নিলাম, শুকিয়ে নিয়ে আমি সেগুলোকে বীজগুলোকে বীজতলায় লাগিয়ে দিলাম।
0: আচ্ছা,
1: লাগিয়ে দেওয়ার পরে একটু চারা হলো, চারাতে আমি যখন চারাটা উঠবে, চারাতে আমি অন্তত সপ্তাহে একবার প্রতি এক লিটার জলে মাত্র 100 ml গোমূত্র, মানে গর্ভবতী গাভী না, নর্মাল গাভীর মানে গাভী বা মোর যেটাই আছে সেটার মাত্র 100 ml এক লিটার জলে গোমূত্র মিশিয়ে আমি স্প্রে করে দেব।
0: আচ্ছা,
1: তাহলে আমার পোকা, আপনি যে একটা কোশ্চেন ছিল যে হঠাৎ
0: চারাটা তোলার আগে,
1: চারাটা যখন বড় হচ্ছে ধীরে ধীরে, তখন আমি যে কোশ্চেনটা ছিল যে রাসায়নিক দিলে সঙ্গে সঙ্গে আমাদের পোকামাকড় চলে যাচ্ছে, কিন্তু জৈব পদ্ধতির চাষটা এমন নয়, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস,
0: আগে থেকে কিন্তু
1: প্রিকশন
0: নেব, অর্থাৎ প্রতিষেধক আমরা ব্যবহার করতে যাব।
1: হ্যাঁ, শুধু গোমূত্রটা আমাদের কাছে কিন্তু কোনো পোকামাকড়ের ওষুধ কেমিক্যাল নয়, সেটা একটা আবার এনজাইম, মানে গ্রোথ রেগুলেটর, যে গাছের বৃদ্ধিরও একটা কাজ করে, সেটা দিলাম। তারপর যখন আমি সেটাকে নিয়ে লাগালাম প্রধান জমিতে, আমি যখন লাগালাম তখন প্রত্যেক সপ্তাহে অন্তত একবার যে বিভিন্ন আমাদের যে জৈব কীটনাশকগুলো আছে, কি কি আছে এর মধ্যে কৃষক ভাইদের জন্য আমি বলছি, কাঁচামরিচ, রসুন, এগুলোকে একসাথে বেটে, সাপোজ আপনি এক লিটার এই ধরনের ওষুধটা তৈরি করবেন, সেখানে আপনার 250 কাঁচামরিচ, 250 রসুন,
0: আচ্ছা,
1: ভালো করে পেস্ট করে সেটাকে এক লিটার জলে ভালো করে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে নেওয়ার পরে সেটাকে ছেঁকে যে রসটা পাওয়া যাবে সেটাকে আপনি এক লিটার বা 5 লিটার জলের সাথে মিশিয়ে আপনি স্প্রে করতে পারবেন।
0: এক লিটার জলে প্রথমে আমি কি করবো, 250 কাঁচা লঙ্কা এবং
1: 250 রসুনকে পেস্ট করে মেশটা মিশিয়ে গেলে
0: তারপর ছেঁকে নেব,
1: ছেঁকে নেব,
0: তাহলে এক লিটার জল থেকে আমরা বেড়ে গেল,
1: বেড়ে গেল।
0: হ্যাঁ,
1: তো এবার এটাকে আমি
0: 5 লিটার জলে মিশিয়ে,
1: 5 লিটার বা 6 লিটার জলে আমি মিশিয়ে আমি স্প্রে করতে পারবো।
0: আচ্ছা,
1: তো এটা কিন্তু পোকা এলে স্প্রে করবো, জৈব পদ্ধতিতে কিন্তু পোকা এলে স্প্রে হবে সেটা বাদ দিতে হবে,
0: মানে এটা আগে থেকে, আমি
1: আগে থেকে অন্তত সপ্তাহে মাসে অন্তত 2 থেকে 3 বার আমি যদি করতে থাকি সব সময়,
0: সেটা একবার বানিয়ে রাখলে কতদিন আমি সংরক্ষণ রাখতে
1: পারি? 21 দিন পর্যন্ত রাখা যেতে পারে।
0: আচ্ছা, বানানোর
1: পরে 21 দিন পর্যন্ত, তো সেটা আমি মানে জমিতে আমি মানে স্প্রে করতে পারবো। এটা গেলো একটা। দ্বিতীয়ত হচ্ছে গোমূত্রটা, গোমূত্রটার সাথে যদি গোমূত্রটা আমি মানে গোবর এবং গোমূত্র একসাথে মিশিয়ে সেটাকেও ছেঁকে নিয়ে সেখান থেকে যে আমি পাবো সেটাকেও আমি প্রায় 2 সপ্তাহ রাখতে পারবো, সেটাকেও আমি 10 লিটার জলের সাথে মিশিয়ে আমি স্প্রে করতে পারবো।
0: আচ্ছা,
1: তারপরে তারপরে আমাদের যে কাঁচা লঙ্কার যে মানে শুকনো লঙ্কা যেটা থাকে, শুকনো লঙ্কার যে গুরু সেটাকেও আমি জলের সাথে মিশিয়ে দিয়ে সেটাতে একটা ওষুধ তৈরি করতে পারি, সেটাও স্প্রে করতে পারি। সাদা পাতাটা একটু কম ব্যবহার করতে বলি আমরা, তারপরও করা যায়, সাদা পাতাটা ক্ষতিকারক কিছু নয়, সাদা পাতার জলও আমরা দিতে পারি। তারপরে আমাদের বিভিন্ন যে ইয়ে আছে, আমাদের যে সাবান, সাবানের যে সার্ফের জল সেটা সাদা পাতার সাথে মিশিয়ে আমরা দিতে পারি, সেখানে কিছু কিছু পোকা মারা যায়। তো এগুলো যদি আমি কন্টিনিউয়াসলি করতে থাকি, তারপরে আছে ফাঁদ, বিভিন্ন ফেরোমেন ফাঁদ যেটাকে আমরা মানে পোকাদের ধ্বংস করতে আমরা ব্যবহার করি, বাজারে অ্যাভেলেবেল আছে, খুব কম দাম, মাত্র 10-15 টাকাতে আপনি পুরো জমির পোকা ধ্বংস করতে পারেন, এবং এটা ত্রিপুরাতে খুব জনপ্রিয়। যে যে বেগুন খেতে, যে ফ্রুট অ্যান্ড শুট বোরার যেটা, বেগুনের ফল এবং কাণ্ড ছিদ্রকারী পোকা, বেগুনটা পুরো ভালো, বেগুনের ভিতর হঠাৎ করে বেগুনটা ফুটো হয়ে গেলো কীভাবে? তো কৃষক ভাইদের বোঝার জন্য আমি একটা কথা বলবো, কেউ যদি আমার এই কথাটা বুঝতে অসুবিধা হয় যে আমি প্রত্যেক সপ্তাহে বা মাসে 2-3 বার কেন স্প্রে করব, প্রথম আমাদের বুঝতে হবে যে পোকার জীবনচক্রটা কি। যে কোনো পোকা, ও প্রথম ডিম পারে, তারপর পিউপা হয়, তারপর লার্ভা হয়, তারপর এটা পূর্ণাঙ্গ পোকাতে বের হয়। যে কোনো ফসল, সে আম হোক, কাঁঠাল হোক, সবজি হোক, যে কোনো যেখানে ফুল আসবে, পোকাটা কিন্তু ফুলের মধ্যে ডিম পারবে।
0: আচ্ছা,
1: তো ডিমটার থেকে ধীরে ধীরে সেটা পিউপা হবে, পিউপা আমার ক্ষতি করছে না, বেশি একটা ক্ষতি করছে না, তারপর সেটা লার্ভা হবে, তারপর পূর্ণাঙ্গ হয়ে এটা বেরিয়ে যাবে। এই যে আমের হঠাৎ করে ফুটু হয়ে বেরিয়ে যাওয়া, বেগুনের ফুটু, তারপরে এই যে টমেটো, তারপর ফুলকপি বাঁধাকপিতে বিভিন্ন যে পোকার আক্রমণগুলো হয়, ম্যাক্সিমাম পোকারা কিন্তু এইভাবে ফুলের মধ্যে ডিমটা পারে,
0: মানে ওই ডিমটাই যখন জীবনচক্রে ফল হয়ে গেল তার মধ্যে ডিমটা রয়ে গেল, ডিমটারও জীবনচক্র বৃদ্ধি
1: পেল। তো আমি যদি প্রত্যেক মাসে অন্তত 2-3 বার এই যে গোমূত্র জলের সাথে মিশিয়ে, বারবার বলছি জলের সাথে মিশিয়ে, নাহলে গাছের ক্ষতি হবে, তারপরে যে আদা এবং কাঁচামরিচ এবং যে রসুন এগুলোর মিশ্রণ, তারপরে হলো শুকনো মরিচের জল, তারপরে সাদা পাতার জল, তারপরে আমাদের যে গোমূত্র এবং গোবর মিশিয়ে জল, এগুলো যদি আমি মাসে অন্তত 1-2 বার করে স্প্রে করতে থাকি যে কোনো ক্ষেতে, যে কোনো ফুল, যে কোনো গাছে আমি স্প্রে করতে থাকি, দেখবেন আপনার গাছটা একটু সবুজ থাকছে, সতেজ থাকছে, তারপরে একটু ফুল মানে খুব

0: আপনার এই ফুল এসছে এটাতে, তো একটু আপনার যেটা তিন মাস ফসল পেতেন সেটা এক মাস লেন্দি হয়ে গেলো, এক মাস বেশি পাচ্ছেন। তো এগুলো করতে থাকলে কি হবে, ওই ডিমটা ধ্বংস হয়ে যাবে ফুলের মধ্যে। আপনি দেখ এই যে এই কাজগুলো করতে কখনো খালি হাতে করবেন না, হাতে প্রচণ্ড লাগে এগুলো। যে রসুন এবং কাঁচামরিচের মিশ্রণটা যদি কারোর হাতে লাগে বাট ইট খুব মানে ইয়ে হয়, এটা একটা পোকার গায়ে পড়লে ও পুরো ধ্বংস হয়, মারাই যায় পোকাটা। তো এগুলো কি হয় জৈব চাষে, আমাদের এগুলোকে আমরা বলি যে প্রিকশন নিয়ে নিতে হয় আগে থেকে। আমরা পোকা এলে অ্যাটাক করব সেটা না, বিষ শোধন প্রথম, মাটি শোধন, তারপর বিষ শোধন, তারপর ফসলে কন্টিনিউয়াসলি আমাদের এগুলো অ্যাপ্লিকেশন করা। তার সাথে আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা ফাঁদ, বিভিন্ন ফাঁদ আমাদের কাছে থাকে, যেমন ফেরোমেন ট্র্যাপ যেটা আছে সেটা যদি আমি লাগিয়ে দিই, ওই ফেরোমেন ট্র্যাপের ফাঁদে পড়ে পোকা মারা যেতে।
1: এইভাবে আমরা তাহলে জৈবিক পদ্ধতিতে কিন্তু আমরা পোকাও নিধন
0: ধ্বংস করতে পারি।
1: প্রবীরবাবু, আপনি আমাদের স্টুডিওতে এলেন, আপনার কাছ থেকে আমরা এতক্ষণ জৈব পদ্ধতিতে ফল ও সবজি চাষ এই প্রসঙ্গে বিস্তারিত অনেক তথ্য জানতে পারলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
0: ধন্যবাদ, নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা আলোচনা করছিলাম জৈব পদ্ধতিতে ফল ও সবজি চাষ এই প্রসঙ্গ নিয়ে। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সেক্টর অফিসার প্রবীর দত্ত।
2: শুনলেন ঘর গৃহস্থের আসর, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন লোকগীতি, শিল্পী সাবিনা ইয়াসমিন।

সারিকা হাম আকাশবাণী আগরতলা তাবুক চেংজাগ চিনি তিনি সারিক জোরানি ককবরক আওয়াই পান্ডা পুইলানো খানাবাদি থুমনুক থুমনুক খানাবাদি চিনি সমাই থুমনুক নিমু তেও থুমনুকনো সৈন্যঙ্কা মনীন্দ্র দেববর্মা

0: সকালে অবমনি বস, তুমি চাই তাই চুকুরি খা, দেশব অভাব তাই পাইগলা খা, ববহীন জায়গা নারক দিয়ে ববহীন নারক দিয়ে আন হিম বরণী রং
1: তাবনে আছে গল গল নুম গ ইনি জানাব তে পারে গিলা খা সমরিন গল গল
0: আকর আন হিম বরণী রং নুম মান গল গল কি সমরিন জালা ই ক অনুগ আসা কম দিনি জায়গা নারক দিয়ে হিনে রং সানো
1: আও বকম কো সিবলে জায়গা নারক মান খাব কাহ মিয়া দিবা জারাং তো হুচি নারক দিয়ে আং সে তংলে
0: মুতুই কো খানা কাছে খাবা কথা না তো মা তঙ্গ ইয়াংতে ইয়ালং নি বুমা মাইজি কুরতি দে
1: আও আং মাই কুর গ্রানা ই ক মাই কুর কা কাপা চি দে
2: মামা নগো দা তং তাম ও চিরিং চিরিং বড় দা তং কর
1: খাবং খা
2: আং চে তো
1: ও বসি বলা আং নে বসি নি তঙ্গ
2: মামা নগো দা তং তো
1: নগো না তাবং মাজা নে আতু গ্রাব দা কনা তু গ্রা দি
0: খাবং খা
2: আংছে মামা
0: ও কমল চেবলা তাম অবুপতি সাম
2: নিনি থানি ফাইমানি মামা আং সানন থামানি জাগা নে নই নংবা ভাই হে
0: তাবুকে কানি বুসু দেনেইবা
2: তাবু কানি সান অধিগ্রাবান
0: তাবু বুসুলে নিনি রানি সামুবা কম
2: তাবু হাজার কুনি খেন চলিওয়ান তাম হুমবা নুসুং কলেজ পতি খাইনানি তাই বৈদ বপাইনা নাঙ্গো মামা
0: আক নি তোসে ভাই হিনছি দ নংনগোডে তো ইয়াংছে ফাইগ্রালা
1: তাবু সামু নাংছে কো আনে শং বাই শং ফাইলা ইয়া
0: ইক কম জাগানি রং ছান নংবা ভাই হে
1: তাও বুসিলে ছান বা
0: হাজার কোনই ন ছান ও
1: দোয়া কোন বুসু তো নাই না কুতা ই কোন দে কোন মতে হাজার কোনই কা দ্রপ ছে
0: কম ই ক ইয়া তক দে রং
2: মামা খুলুমকা তয় খুলুমকা
0: আমনা দা ক্রম না ইয়া হাকা
1: আজি বুহিলে কৃতি দে ছে ভাই খাইব পাঁচ লকলা ছে কলেজ রগ হে বড় দিন তোমা ছা আনি বুরিবা মাসে তোমা ব তাম খানে সিদ্ধ
0: তাম উনানে পাস করায়া না তা নুম তামনে আসে ওয়ান সুগবা
1: নুম বাহাই হে গে তাম হিনানে আংলে বুরি বড় বা যত না মা ওয়ান সুগ বুরি বড় বা তো খালো খাকা এ বড় জরাং এ দিবা
0: দ কোন হরথুকা হিনচি দে ছলাইছে ন
2: গরি বিগ্রে বসানি কপাল খাই আহাই নুম নন্তা থাংনান জরা থাংমাইয়া হিনান জরা হিনমাইয়া কলেজে বড় তিনা সে জরা লাইখেনকা তাবু পুরন্ত কোন রাং পিছে জগর খাইমিয়া বা রাং মামকা বাবু বদিন থানাই তিনি দেখ না খনাই দ্রব ফাস্টি বন থাংনাই আং বাবু দ আ কোন থাং দে রাং পূজা জরাতি সিবাই দি খাসিয়া তাং দে ব্যাগ ফাটল বা কাম গাই চলি দে বাবু আ বাবু আউন ব্যাগ নি তাওয়ানা দে আং বাই ফাক চলি বাবু কাম গাই তং নাই তে রাং পূজা ব জরাতি সিবাই নাই অলক বাবু অলক বাবু নগ যা তো এ অলক বাবু তরুণ বাবু সে আং মে সামু নাং হিন ফাইকিনা তা দ আ কোন ন তুমি কক চলাই গাদি আং থাং রাকা সামু গ
3: ভাই খবর লো বাবু বদিন কলেজে বটিং নাই
2: খনা হায়দ্রাব ফাস্টি বন থাং নাই গরিব বিগ্রে বসানি কপাল হিমা বাবা ন কক দে লেউ সে থাং কারাং কিছু জুগার খেমাং খেমাং নংহে বদিন থানাই
3: আগে খনা থাং নাই ন লো বাবু খনা রাম চনাগাট জা ফটো মা লাইনটা সর্বোচ্চ কালো বাবু আং থাকা দো
2: দা কোন
3: গুড নাইট গুড নাইট
1: বাল তো খনা বসা বেলে কি ফিট ফর বড় বুলে
2: ও আবু দে আবা তোরন বাবু সবলে তুমি বাইন কলেজ থানতে পড়লাই খনা আগুলি থান দেখিনি আন নাইনে ফাইতা
1: ও নুম খনা আগুলি থানছি না ভাই কি নাঙা না খালেনি বাই কিনা কমাই ফাইকমান চালাই মাখাম দিলে
2: দ থিয়া তুমি বলো সাল চালে চালাই চিন্তা তাম খাবা
1: নুঙা না পখনাতা দিন সালতে তুমি সময় তাংলাই মা নুমুই তো তা
2: তঙ্গু রেখা তঙ্গু তাং তং ইয়াং নাই নখা পিলালা সাম্পারি তোলা নুম মাই চিংকনি কক সালাই মানে আঙ্কুর দিন পগি থামাং রেখা আঙ্কুর দিন নন পগলা
1: মো কক সত্য দাদা হলো মো কক সত্য হিংকি আর ইয়া গ্রামি সত্য খাই দি
2: রেখা নিলে গ্রাম নিবসা আমি কি গ্রে বসাতে নিং শান পগি থামাং রেখা আমি নিং কোন দিন পগি মাংলা
1: নখা পিলালা সম্পারি তলা নিং বচিং কুনই সময় টাংলাই মা আং নন কোন দিন পগমায়া দাওলো আং কোন দিন পগমায়া
2: রেখা

0: তিনি হানি সাকা বাই নখনি তোলা আমি নিয়াগ্রমু সময় চাঙ্গু রেখা আমি নিয়াগ্রমু সময় চাঙ্গু তিনি সিমে নিঙানি তে আংনি নি
1: বালং নখন আগুলি থাংসে গে নান দাপি পিটি রি হরিতা
0: নিঙাবন বাগি টাউন গে রেখা আং আগুলি থাং সকে ন উলা নন কক্তুন সিনে তে দদি দতিন দাপি পাথর হনাই
1: গে আং থাংকা
0: হ্যাঁ গুড বাই
1: গুড বাই
2: এই তরুণ বাবু বাসা করা দে
3: এই রিক্সা বাসা করা দে হাই সহজ হবো নম্বর সপই কা
2: মিয়া ফাইমানি তরুণ বাবু
1: চিন সময় পোক দা থাকা

0: বরনে চাকরি চাকরি খেলাইয়া পড়িছে তো নেখেব কলেজ লগে পড়িছিল
1: আঙ্কাই ওমেন কলেজে পড়িব দা খেব কলেজে পড়িলা
0: আঙ্কাই বিবে কলেজে পড়িব
1: গদা সংবাসম থালা কিওন্তা
0: দা
1: আন বাদা উতিবির খাই দিলি দা
0: নাঙ্গা দা
1: এলিসকা দারা ইগা গেন থালা কিওনে
0: এলিস
1: আলাম কসেলে মিলে
0: এইসা বুথাগরা দি নঙ্গর নখর কাবা অর কার লেখাতা নং বাই
1: সাই দারা ইয়াংসে আরে সোমবার দিন আন বাসা থেকে ফাই থাকবা দি নিম বাই থাকু দঙ্গ
0: দ কটা সময় রকম ফাই নাই
1: আরে চারটা বাজে পুরো ফাইতা
0: আচ্ছা ফাই না
1: বাই বাই
0: টাটা
2: আসে কক্তন রহমানে বাবুদের কাঙ্ক্ষে কক্তন ফোন উত্তর মাইয়া নিং মানে পুগিয়ে থাক রেখা নিং মানে পুগিয়ে থাক নখা পিলালা সাম্পারি তোলা নিং মাইচিং কিনারি সুমাই তাই মানে সিন সুমাই নেবা নিং পুগিয়ে থাক রেখা সিন সুমাই নেবা নিং পুগিয়ে থাক

আশিক জরা খনাবাইকা জুলাই দেববর্মানী খরংবাই রেসাব জাক রেজা মংরক আকাশবাণী আগরতলা অবনে লগিন পাইখা চিনি তিনি সারিক জরানী কক পুরক আওয়ে পান্দা হামবাইতে খুলম বাইখ্যা

শুনলেন ককবরক অনুষ্ঠান। আকাশবাণী আগরতলার কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এবং এর পরপরই শুনবেন ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্সে বৈচিত্র্যের মধ্যে তার বিশিষ্টতা, সহযোগিতার মনোভাব এবং মানবতার জন্য অবদানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের সমাপ্তি হয়েছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে ব্রিক্স শিখর

0: সম্মেলন 2026 এর ফাঁকে প্রধানমন্ত্রী আজ বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ব্রিক্স শিখর সম্মেলনের নতুন দিল্লির ঘোষণাপত্রের প্রশংসা করেছে। বিদেশ মন্ত্রক বলেছে, সদ্য সমাপ্ত ব্রিক্স শিখর সম্মেলনে একগুচ্ছ সুস্পষ্ট উন্নয়নমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ দেশের গবেষণাগারে হীরের সম্পূর্ণ উৎপাদন প্রক্রিয়া এবং ব্যবস্থাপনা দৃঢ়ভাবে ভারতের নিয়ন্ত্রণে রাখার জন্য এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন। হকিতে ভারতের মহিলা দল পরপর তিনবার জুনিয়র এশিয়া কাপ খেতাব জয় করেছে। আসছে বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে আজ অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন সমাপ্ত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্সে বৈচিত্র্যের মধ্যে তার বিশিষ্টতা, সহযোগিতার মনোভাব এবং মানবতার জন্য অবদানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। দুদিনের এই শিখর সম্মেলনের শেষে সমাপ্তি ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ব্রিক্স শুধুমাত্র কতগুলি দেশের সমন্বয়ে গঠিত হয়নি, এটি সমস্যা সমাধানের একটি আলোচনার মাধ্যমও বটে। গত দুদিন ধরে বিভিন্ন আলোচনায় ব্রিক্সের এই মনোভাবই আরও দৃঢ় হয়েছে। তিনি বলেন, নতুন দিল্লি এই শিখর সম্মেলনের ঘোষণাপত্রে পারস্পরিক মতবিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।
1: আমরা আশা করতে হ্যাঁ ইস সামিট সে উসমে অ্যাডপ্ট কিয়া গয়া নিউ দিল্লি ডিক্লারেশন হামারে শেয়ার্ড ভিজন আর ফিউচার কোঅপারেশন কো স্পষ্ট দিশা দেগা হামে সবই আউটকমস কো সময়বদ্ধ অ্যাকশন আর লাস্ট মাইল ইম্প্যাক্ট সে জোড়না হোগা হামারে ফ্রেমওয়ার্ক ফাইল সে আগে বড়কর রিয়েল লাইফ মে ইম্প্যাক্ট পেদা করে ইসকে লিয়ে হাম সব মিলকর কাম করেঙ্গে।
0: প্রধানমন্ত্রী আরো বলেন, ব্রিক্স তৃতীয় দশকে প্রবেশ করেছে। সমগ্র বিশ্ব এখন ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির কাছ থেকে ফলাফল আশা করে, শুধুমাত্র ভাবনা এবং প্রতিশ্রুতি নয়। সম্মিলিত প্রচেষ্টায় গোষ্ঠীভুক্ত দেশগুলি এই আশা পূরণে সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের দ্বিতীয় তথা শেষ দিনে প্রকাশ্য অধিবেশনে তিনি বলেন, এই সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি তাদের সহনশীলতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। উদ্ভাবন এবং সহযোগিতার ভিত্তিতেই আগামী দিনগুলিতে ব্রিক্সের দেশগুলি বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করবে। সংক্রামক রোগ প্রতিরোধ মোকাবিলায় ব্রিক্স আগাম সতর্কতা নেওয়ার ব্যাপারে ঐক্যমত্য হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি প্রযুক্তি গ্রহণের ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপের ওপরও বিশেষ গুরুত্ব দিয়েছে।
1: মহামারী, ক্লাইমেট ডিজাস্টার্স আর সাপ্লাই চেইন ডিসরাপশন নে দেখায়া হে কি আজ কে ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ড মে কোই ভি সংকট এক ক্ষেত্র তক সীমিত নাহি রহতা। इसलिए हमने ब्रिक्स समूह में रिजिलियंस बढ़ाने पर विशेष बल दिया है। चुनौतियों को समय रहते पहचानना और तुरंत कार्रवाई करना भी उतना ही आवश्यक है।
0: এর আগে প্রধানমন্ত্রী ব্রিক্স অংশীদার দেশগুলির নেতাদের স্বাগত জানান। এদের মধ্যে ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, ভিয়েতনামের প্রধানমন্ত্রী লি মিন হুং, সৌদি আরবের বিদেশমন্ত্রী ফয়জাল বিন ফারহান এবং রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। নতুন দিল্লির ভারত মণ্ডপমে ব্রিক্স শিখর সম্মেলন 2026 এর ফাঁকে প্রধানমন্ত্রী আজ বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। কাজাখস্তানের রাষ্ট্রপতি কাসিম জুমার্ত টোকায়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী আজ দুটি দেশের পারস্পরিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করেন। কাজাখস্তানের সঙ্গে ভারতের প্রাচীন সভ্যতা কত সম্পর্কের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী এবং সাম্প্রতিক বছরগুলিতে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থায়ী উন্নয়নের বিষয়েও তিনি সন্তোষ ব্যক্ত করেন। আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়গুলিতেও তারা মত বিনিময় করেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিতে দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও দৃঢ় করা এবং এই অঞ্চলে শান্তি, স্থায়িত্ব, উন্নয়ন এবং সমৃদ্ধির লক্ষ্যে কাজ করার বিষয়ে তারা ঐক্যমত্য হন। প্রধানমন্ত্রী আজ মিশরের রাষ্ট্রপতি আব্দুল ফাতা এল সিসির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী জানান, আঞ্চলিক উন্নয়ন এবং ভারত মিশন অংশীদারিত্ব সহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোয়ো সুবিয়ান্তোর সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে ভারত ও ইন্দোনেশিয়া তাদের অংশীদারিত্ব ভবিষ্যতে আরও মজবুত করবে বলে কথা দিয়েছে। ফিলিপিন্সের রাষ্ট্রপতি ফার্দিনান্দ আর মার্কোস জুনিয়রের সঙ্গেও প্রধানমন্ত্রী মোদী বৈঠক করেছেন। উগান্ডার উপরাষ্ট্রপতি জেসিকা রোজ এপ্রিল এর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং প্রযুক্তিগত ক্ষেত্রে অংশীদারিত্ব, দক্ষতা বৃদ্ধি, দক্ষতা তৈরি, জ্ঞান বিনিময়, বিনিয়োগের সুবিধা এবং বেসরকারি ক্ষেত্রে সহযোগিতার মতো বিষয়গুলিতে অগ্রাধিকারের ভিত্তিতে সাহায্যের উপরেও জোর দেওয়ার কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আজ দক্ষিণ আফ্রিকা এবং বুরুন্ডির রাষ্ট্রপতি ও নাইজেরিয়ার উপরাষ্ট্রপতির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এই বৈঠকগুলিতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময়

সুযোগ পাওয়া গেছে বলে আশা করা হচ্ছে। নতুন দিল্লিতে ব্রিক্স শিখর সম্মেলনের ফাঁকে আজ বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সৌদি আরবের বিদেশমন্ত্রী প্রিন্স ফয়জাল বিন বার ফারহান আল সাউদের সঙ্গে বৈঠক করেন। আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় এবং ভারত সৌদি আরব সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়েছে। অন্যদিকে নতুন দিল্লিতে ব্রিক্স শিখর সম্মেলনের ফাঁকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ উজবেকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী জামশেদ কুচকারোভের সঙ্গে বৈঠক করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রীমতী সীতারামন জানিয়েছেন, বৈঠকে উভয় পক্ষই দ্বিপাক্ষিক আর্থিক সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছেন। বিদেশ মন্ত্রক বলেছে, সদ্য সমাপ্ত ব্রিক্স শিখর সম্মেলনে একগুচ্ছ সুস্পষ্ট উন্নয়নমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দিল্লিতে আজ বিকেলে মন্ত্রকের আর্থিক বিষয়ক সচিব সুধাকর দালালা বলেন, এই সম্মেলনে 50টিরও বেশি সুস্পষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ভারতের সভাপতিত্বে হওয়া এই সম্মেলনের অন্যতম সাফল্য। তিনি আরও বলেন, রাষ্ট্রসংঘের সংস্কারের বিষয়ে ব্রিক্স ধারাবাহিকভাবে তার বিশেষ অবদান রেখে চলেছে এবং ভারত এই গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে তার যোগাযোগ ভবিষ্যতে আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ব্রিক্স শীর্ষ সম্মেলন 2026-এর সময় ব্রিক্স দেশগুলির গৃহীত নতুন দিল্লির ঘোষণাপত্রে প্রশংসা করেছে। একটি সামাজিক মাধ্যমের পোস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহানির্দেশক টেড্রাস আধানাম গেব্রিয়াসুস সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার প্রতি অঙ্গীকার, স্থিতিস্থাপক স্বাস্থ্য ব্যবস্থা এবং অতিমারী মোকাবিলায় স্বাস্থ্য সুবিধা সকলের কাছে পৌঁছে দেওয়া সংক্রান্ত বিষয়ের ওপর আলোচনার সফল সমাপ্তি প্রশংসা করেছেন তিনি। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আজ ভারতের রত্ন ও গহনা শিল্পের সঙ্গে যারা যুক্ত তাদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন ল্যাব গ্রোন ডায়মন্ড বা গবেষণাগারে উৎপাদিত হীরের সম্পূর্ণ উৎপাদন প্রক্রিয়া এবং ব্যবস্থাপনা দৃঢ়ভাবে ভারতের নিয়ন্ত্রণে থাকে। মুম্বাইতে 52তম ইন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলারি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের ভাষণে শ্রী শাহ উল্লেখ করেন, ল্যাব ডায়মন্ডের বাজার বর্তমানে হীরের বাজারের প্রায় 50 গুণ বড় হতে পারে এবং ভারতের ক্ষেত্রে এ বিষয়ে অগ্রগতির এ এক বড় সুযোগ বলেও উল্লেখ করেন তিনি। নেপালের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এবং মৃত ব্যক্তিদের শনাক্তকরণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র অতিরিক্ত 10 লক্ষ মার্কিন ডলার অনুমোদন করেছে। এর ফলে নেপালের জন্য যুক্তরাষ্ট্রের মোট সহায়তার পরিমাণ বৃদ্ধি পেয়ে 50 লক্ষ ডলারে পৌঁছেছে। ডিএনএ নির্ণয় সহ অন্যান্য জরুরি প্রয়োজনে যুক্তরাষ্ট্র নেপাল পুলিশের সঙ্গে একযোগে কাজ করছে। এদিকে নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 1386 হয়েছে। ক্ষতিগ্রস্ত 8টি জেলা থেকে এখনও মৃতদেহ উদ্ধার করা হচ্ছে। জাভা সমুদ্রে খারাপ আবহাওয়ার কারণে একটি ফেরি নৌকো ডুবে যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 6। নৌকোটিতে 240 জনেরও বেশি যাত্রী ছিল। এখনও প্রায় 130 জন যাত্রী এবং কর্মী নিখোঁজ রয়েছেন। ইন্দোনেশিয়ায় উদ্ধারকারীরা জানিয়েছেন, এ পর্যন্ত কমপক্ষে 16 জনকে উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া নৌকোটির পাশের জায়গাগুলিতে এখনও তল্লাশি এবং উদ্ধার কাজ চলছে। এই ফেরি নৌকোটি পূর্ব জাভা থেকে দক্ষিণ কালিমাতানের দিকে যাচ্ছিল। হকিতে ভারতের মহিলা দল পরপর 3 বার জুনিয়র এশিয়া কাপ খেতাব জয় করল। আজ বিকেলে মোকিতে চীনকে 1-0 গোলে হারিয়ে তারা এই খেতাব জয় করে। সানিকা চন্দ্রকান্ত মানে ম্যাচের 17 মিনিটে একমাত্র গোলটি করেন। এই জয়ের ফলে 2023 এবং 2024-এর পর ভারত আবার জুনিয়র এশিয়া কাপে জয়ী হল। মহিলাদের এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে আজ দুবাইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। 7 বারের চ্যাম্পিয়ন ভারত গ্রুপ পর্বে 3টি ম্যাচ জিতে অপরাজিত থেকে শীর্ষে উঠেছে। সেমিফাইনালে বাংলাদেশকে তারা 40 রানে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্সে বৈচিত্র্যের মধ্যে তার বিশিষ্টতা, সহযোগিতার মনোভাব এবং মানবতার জন্য অবদানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ 18 ব্রিক্স শিখর সম্মেলনের সমাপ্তি হয়েছে। বিদেশ মন্ত্রক বলেছে, সদ্য সমাপ্ত ব্রিক্স শিখর সম্মেলনে একগুচ্ছ সুস্পষ্ট উন্নয়নমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হকিতে ভারতের মহিলা দল পরপর 3 বার জুনিয়র এশিয়া কাপ খেতাব জয় করেছে। খবর পড়া এখনকার মতো শেষ হল। এরপর স্থানীয় সংবাদ 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতমা পুরী ও বানিদা বর্মা তিনি নিকক্তমা বুবাক রকংখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী শাখা ব্রিক্স কিসাসক হাকতর্নি বদল সিমিয়া অমর জুংজা।

ইয়াকাকমানি ইকোসিস্টেম কাইসা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাখা সিপাহী জলা ও স্মার্ট ফেন্সিং পাইলট টাঙ্গতাংনি সামুং চ্যাংখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাখা হাস্তে নি শাক হাম্বাবায় খুরচাজাক থতক সেলাইমুং ফাইখা হাস্তে বেরেমনি বুড়ি রগ্নি ক্রিকেট বাতাইমাও উদয়পুর সেমি ফাইনাল কাশাখা তাবুক ককতুমা শুক্রবুই মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী শাখা ব্রিক্স কিসাসক হা কতর্নি বদল সিমিয়া অম জঞ্জাল ইয়াকাকমানি ইকোসিস্টেম কাইসা তাই থানায় শালনিনী কক লাম পৈতনতাই বকরা খ্লাইতি শাখা থিতি খ্লাইমুং কতালকারিমুং চুবালাইমুং তাই তংসুকনাই বাবায় ব্রিক্স কক লামনি পাইমানি কক নারক থানী মোচাং মোদী বিনি মুচুংমানি কক খুরচাই শাখা ব্রিক্স কুচুক বেরামনি পান্দাও কক খালাইজাক দিল্লি কতাল শাকলাইমুং কথাজাক নাইমুং তাই থিনাং চুবাচুনি বাগৈ কাইসা কচামলাম ফুনুগানো বজত অংখারিন জরাবাইখা ফিরিবইয়া প্রিশানী নাংমানি শাখা ফানবক্সিনখা বসাকা ব্রিক্সনি আদং হাকতর রক থানসাখে সামুং তাঙ্গানো জেতিখে ব্রিক্স বেখরেব ককথুমনি বিশিং চবজাক তঙ্গলাক অমল লাংমা ও সয় সাম্পলিস নামই তিসাওয়ানো মন্ত্রীবক্রক উলনি ব্রিক্স চেয়ারম্যান হিসাবে চিহ্ন খাকাহাম ইয়াফারখা তাকলাইনি ব্রিক্স কগলাম পান্দান কাহামকে চারিতি সামানি বাগৈ বজত ব্রিক্স হাকতর মানজাকনাই হাকতর তাই বরকনি বদল রকন খাকাহাম ইয়াফারখা রংমন্ত্রী নির্মলা সীতারমন দিল্লি কতাল তিনি ইরানী রংমন্ত্রী সৈয়দ আলী মাদানী জাহেদ বাই কগলাম সালাইখা ব্রিক্স কুচুক বেরামনি পান্দা ও ইরানী সামং হুমুং তুইবন হাম্বাইয়া ফারখা রংমন্ত্রী রং কক চংলাইনক শাখা ও কাইনি হাকতনি বিশিং গুরুত্ব গনাং পান্দা ও রংথংনি হামগ্রাই তাই বাবাইনি বিশিং চুবালাইমান ফুয়ারনা বাগৈ কগলামংখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাখা সিপাহী জলা ও স্মার্ট ফেন্সিং পাইলট টাংবতাংনি সামুং চ্যাংখা আপনি বাগে বিএসএফনি শাকথারমা বাই টেন্ডার কবকমানি সামুঙ্গি তঙ্গ তিনি শালবাগান বিএসএফনি ত্রিপুরা ফ্রন্টিয়ার থৈরমা শিবির মানজাগে মন্ত্রী অক্রা শাখা বাংলাদেশ বে হাস্তে ও চাররা বাচি দু কিলোমিটার আড়ি তঙ্গ আপনি বিশিং সারাচি চুকু কিলোমিটার নি কবাং কসাম আড়ি বেড়ানো কতাল খেলাইনানি শাকথার জাগে তঙ্গ বসাখা হাস্তে ও আড়ি আমচাইতুই রায়দা চায়াতুই মানি রহর মানি জঞ্জাল তঙ্গ হাকর্তনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাই থাংব আড়ি আমচয় থাঙ্গে অ জঞ্জালনি কক সাবিমান খা অ জঞ্জাল ইয়াকা গ্রনা বাগে স্মার্ট বর্ডার তাংব তাঙ্গ সামুং তাঙ্গি তঙ্গ বতাইব শাখা কতালকুক আড়ি ওয়ানসুপুং সামুঙ্গ ফুনাংজাকে ইয়াং আয়াং মানি রহর জাকমানি জঞ্জাল পায়ানো অবনিলগি বিএসএফ পুলিশ তাই আমচাইনি প্রশাসন বাই কথালাই র্যামথামনি কোঅর্ডিনেশন কমিটি খানানি শাখাবো ফানবক্সিন খা রোটারি ক্লাবনি চুবাচু বাই যুগালি যাক অ শিবির খড়ক চার্চি থৈরলাইখা মেইল ত্রিপুরা ফ্রন্টিয়ার আইজি প্রিন্স রানী মানজাক্ষা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাখা হা কতর তাই হাস্তে নবসকাঙ্গই তলাংনা বাগে শিখলা হদানো সামুং তাংনা নাঙানো তিনি ভারতীয় জনতা পার্টিনি শিখলা মোর্চানি গ্রামীণ জেলানি শাকথারমা বাই আইজিএম হাসপাতাল থৈরমা শিবির কাইসানো নাইনা থাঙ্গই অকক শাখা মন্ত্রী অকরা তাইব শাখা মন্ত্রী বক্রক ব শিখলা হদানো হা কতরনি হামক্রাইনি নাংকুকমানি বেদেক হনই যতনি সেলাই সেকাংবাড়িয়ানি ফানরেখা বুসকাংসাল হা কতর খাথানি শিখলা হদানি সামুংনি ককন উরাম উরাম খুরচাখা হাস্তে হাফ ফাং আয়াং বখাক নাশিগৈন সামুং তাঙ্গি তঙ্গ বতাইব শাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদীনি আচাইমা শালন বুসকাঙ্গ তনৈ তালসারময় চলিনায় সামুং বুতাংনি বেদেক হিসাবে শিখলা মোর্চানি শাকথারমা বাই অথৈরমা শিবির যোগালি যাক্ষা আগরতলানি কাইনি জাগাও অথৈরমা শিবির অংখা সদরনি শিখলা মোর্চানি শাকথারমা বাই জিবি হাসপাতাল থৈরমা শিবির যোগালি যাক্ষা আরো মানজাক্ষা বিজেপি হাস্তে কাশকু অভিষেক দেবরাই তাই কুবুন রক আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই তংবায় আকাশবাণী নি ককটমানি আপডেট মান্না বাগে লগ ইন খাইডি www.newsonear.com নিউজ অন ইয়ার অ্যাপ ফলো খাইদি হদালাম ফেসবুক তাই এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ AIR নিউজ অ্যালার্টস নাইডি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন AIR আবর কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককটমা আপডেট মান্নাখে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক AIR নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা ও নাইনা নাঙ্গানো মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাখা হাস্তিনি শাক হাম্বাবায় খুরজাজাক থতক সেলাইমুং ফাইকা তাই বেমার কুতুক রঙি বাগে ত্রিপুরানি ফাতার বেমারি রক্ত রহরমানি মারিব খাইজাক্ষা তিনি আগরতলানি উত্তর বাধারঘাটনি উন্নয়ন সংঘ বাই যুগালি যাক থৈরমা শিবির তাই আগরতলা আওলি নাইখরাই বাই আশা কর্মী রক্ত লামসকমা মেইল কক নারক থানি ব অকক শাখা মন্ত্রী অক্রা শাখা বাই থাংমু চুঙ্গুই থৈরমানি সামঙ্গার কাইসা ব আবনি লগি শাক মাং দান খ্লাইনানি তাই আচুক রিফিরনানি শ্যাব বাংরানি শাখা

আকাশ বাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছে রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী বলেছেন ব্রিকস কেবল কয়েকটি দেশের একটি গোষ্ঠী নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেম। মুখ্যমন্ত্রী জানিয়েছেন সিপাহী জলায় আন্তর্জাতিক সীমান্তে স্মার্ট ফেন্সিং পাইলট প্রকল্পের কাজ শুরু হয়েছে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। জেসি লীগ ক্রিকেটের শেষ রাউন্ডের তিন দিনের দুটি খেলা আজ থেকে শুরু হয়েছে। এবারে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন ব্রিকস কেবল কয়েকটি দেশের একটি গোষ্ঠী নয়, বরং এটি সমাধানের একটি ইকোসিস্টেম, এবং গত দুদিনের আলোচনা এই বিশ্বাসকে আরও দৃঢ় করেছে। স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্ব বিষয়ক ব্রিকস অধিবেশনে সমাপনী বক্তব্যে শ্রী মোদী আশা প্রকাশ করেন ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত নয়াদিল্লি ঘোষণা যৌথ দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যৎ সহযোগিতার জন্য একটি স্পষ্ট দিক নির্দেশনা প্রদান করবে। তিনি সমস্ত ফলাফলকে সময় উপযোগী পদক্ষেপে রূপান্তর করার প্রয়োজনীয়তার উপর জোর দেন, যা প্রান্তিক স্তরে প্রভাব ফেলবে। তিনি বলেন ব্রিকস ভুক্ত দেশগুলি একসঙ্গে কাজ করবে, যাতে ব্রিকস কাঠামোটি কেবল নথিপত্রের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তব জীবনে একটি দৃশ্যমান প্রভাব তৈরি করতে পারে।

ব্রিক্স তার তৃতীয় দশকে পা রাখতে চলেছে বলে উল্লেখ করে শ্রী মোদী দাবি করেন, বিশ্ব এখন এই গোষ্ঠীর কাছ থেকে কেবল ধারণা এবং প্রতিশ্রুতি নয় বরং সুনির্দিষ্ট ফলাফল প্রত্যাশা করে। তিনি আত্মবিশ্বাস ব্যক্ত করেন যে যৌথ প্রচেষ্টার মাধ্যমে ব্রিক্স অবশ্যই এই প্রত্যাশা পূরণ করবে। প্রধানমন্ত্রী পরবর্তী ব্রিক্স চেয়ারম্যান হিসেবে চীনকে শুভেচ্ছা জানান। নয়াদিল্লি শীর্ষ সম্মেলনকে সফল করার জন্য তিনি সমস্ত ব্রিক্স রাষ্ট্র, অংশীদার দেশ এবং তাদের দলগুলিকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী তাদের সক্রিয় অংশগ্রহণ এবং মূল্যবান অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তাদের গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা এবং পরামর্শ সহযোগিতাকে বিস্তৃতি এবং গভীরতা উভয়ই প্রদান করেছে। তিনি আরও যোগ করেন যে তাদের উপস্থিতি ব্রিক্সের ক্রমবর্ধমান প্রাসঙ্গিকতা, উন্মুক্ততা এবং অন্তর্ভুক্তির প্রমাণ হিসেবে দাঁড়িয়েছে। এর আগে নয়াদিল্লির ভারত মণ্ডপমে ব্রিক্স শীর্ষ সম্মেলনের উন্মুক্ত অধিবেশনে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী শ্রী মোদী আজ বলেন, অতিমারি জলবায়ু বিপর্যয় এবং সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন প্রমাণ করেছে যে আজকের এই সংযুক্ত বিশ্বে কোনো সংকটই কেবল একটি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে না। শ্রী মোদী বলেন, তাই ব্রিক্স দেশগুলি এই গোষ্ঠীর মধ্যে স্থিতিস্থাপকতা বৃদ্ধির উপর বিশেষ জোর দিয়েছে। স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্ব বিষয়ক অধিবেশনে শ্রী মোদী জোর দিয়ে বলেন যে সময়মতো চ্যালেঞ্জগুলি চিহ্নিত করা, সেগুলির জন্য প্রস্তুতি নেওয়া এবং অবিলম্বে পদক্ষেপ নেওয়ার সমানভাবে জরুরি। তিনি জানান যে এই দৃষ্টিভঙ্গি নিয়ে সংক্রামক রোগ প্রতিরোধ ও মোকাবিলার জন্য একটি ব্রিক্স সমন্বিত প্রাথমিক সতর্কীকরণ ব্যবস্থার বিষয়ে একমত হওয়া গেছে। তিনি আরও যোগ করেন, দুর্যোগ ব্যবস্থাপনার জন্য প্রাথমিক সতর্কীকরণ তথ্য সমন্বয় নির্দেশিকা তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, সিপাহী জলায় আন্তর্জাতিক সীমান্তে স্মার্ট ফেন্সিং পাইলট প্রকল্পের কাজ শুরু হয়েছে। এজন্য বিএসএফের উদ্যোগে টেন্ডার ডাকার প্রক্রিয়া চলছে। আজ শালবাগানে বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ারের সদর দপ্তরে স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে রাজ্যে 856 কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে 119 কিলোমিটারের বেশি পুরনো সীমান্ত বেড়া নতুন করে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, রাজ্যের সীমান্তে পাচার সহ কিছু সমস্যা রয়েছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেও সীমান্তে গিয়ে সেই সব সমস্যার কথা জেনে গেছেন। এই সব সমস্যা সমাধানের জন্য স্মার্ট বর্ডার প্রকল্পে কাজ চলছে। তিনি আরও বলেন, আধুনিক সীমান্ত পরিকল্পনা বাস্তবায়ন হলে পাচারের সমস্যা দূর হবে। এর সাথে বিএসএফ, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে যৌথ ত্রিস্তরীয় কোঅর্ডিনেশন কমিটি গঠনের উপরেও তিনি জোর দেন। এদিকে রক্তদান সম্পর্কে যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শিবির ছাড়াও ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্ত দিন। রোটারি ক্লাবের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে 80 জন রক্তদান করেন। অনুষ্ঠানে ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি প্রিন্স রানী উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, দেশ ও রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার গ্রামীণ জেলার উদ্যোগে আইজিএম হাসপাতালে রক্তদান শিবির পরিদর্শন করে তিনি এই কথা বলেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী ও যুব সমাজকে দেশের উন্নয়নের অন্যতম অংশীদার হিসেবে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিনকে সামনে রেখে মাসব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে যুব মোর্চার উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন। আগরতলায় 2টি জায়গায় এই রক্তদান শিবির হয়। সদরের যুব মোর্চার উদ্যোগে জিবি হাসপাতালে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেবরায় সহ অন্যান্যরা। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে সামনে রেখে আজ 9টি জেলার ফটিকরাই বাজার শেডে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তপশিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। শিবিরে মোট 48 জন স্বেচ্ছায় রক্তদান করেন। উত্তর জেলা যুব মোর্চার উদ্যোগে আজ ধর্মনগর জেলা হাসপাতালে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরের উদ্বোধন করেন যুব মোর্চার রাজ্য সভাপতি অরিন্দম দেব। অপরদিকে ভারতীয় জনতা যুব মোর্চা দক্ষিণ পিলাক জেলার উদ্যোগে জোলাইবাড়ি, বিলোনিয়া ও সাবরুমে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। জোলাইবাড়িতে আয়োজিত শিবিরে 40 জন, সাবরুম মহকুমা হাসপাতালে 21 জন এবং বিলোনিয়া মহকুমা হাসপাতালে 4 জন স্বেচ্ছায় রক্তদান করেন। আগরতলা সরকারি মেডিকেল কলেজে MBBS কোর্সে আরও 50টি আসন বাড়ানো হল। এর ফলে এই কলেজে আসন বেড়ে দাঁড়িয়েছে 200টি। ন্যাশনাল মেডিকেল কমিশনের সিট ম্যাট্রিক্সে এই তথ্য পাওয়া গেছে। এর ফলে ত্রিপুরার 3টি মেডিকেল কলেজে MBBS আসন সংখ্যা বেড়ে হয়েছে মোট 500। TMC এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজে রয়েছে 300টি আসন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে

লগইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে, এবং ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ, এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ এলার্টসে দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে এবং জটিল চিকিৎসার জন্য ত্রিপুরার বাইরে রোগী পাঠানোর সংখ্যাও হ্রাস পেতে শুরু করেছে।

মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে এবং জটিল চিকিৎসার জন্য ত্রিপুরার বাইরে রোগী পাঠানোর সংখ্যাও হ্রাস পেতে শুরু করেছে। আজ আগরতলার উত্তর বাধারঘাটের উন্নয়ন সংঘে আয়োজিত রক্তদান শিবির সহ আগরতলা পৌর নিগম ও আশা কর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ কাজ, পাশাপাশি তিনি অঙ্গদান ও প্রতিস্থাপন সুবিধা প্রসারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, সরকার ত্রিপুরায় বিভিন্ন অঙ্গদান ও প্রতিস্থাপন কেন্দ্র চালু করতে আগ্রহী। রাজ্যে সফলভাবে কিডনি প্রতিস্থাপন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে, এখন সরকার হার্ট প্রতিস্থাপন করার বিষয়টিতেও কাজ করে চলছে। তিনি ক্লাবগুলির প্রতি সমাজে শৃঙ্খলা বজায় রাখা ও নিরপেক্ষ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। শিবিরে 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন। বন্দে মাতরম রচনার 150 বছর পূর্তি উপলক্ষে সমাজ শক্তি সোসাইটির উদ্যোগে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় শান্তির বাজারের মুকুট অডিটোরিয়ামে 2 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান আজ শেষ হয়েছে। শেষ দিনে অঙ্কন, লোকসঙ্গীত ও লোকনৃত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, চিত্রশিল্পীদের কর্মশালা এবং শান্তিরবাজার শহরে ইউনিটি র্যালি অনুষ্ঠিত হয়। আগামী 15ই সেপ্টেম্বর পালিত হবে 59তম প্রকৌশলী দিবস। এই দিনটিকে সামনে রেখে আজ অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় স্বাস্থ্য শিবির ও বস্ত্র বিতরণ। স্বাস্থ্য শিবিরে 150 জন রোগী বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। এছাড়া আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগরতলা পৌর নিগমের সাফাই কর্মীদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, তাছাড়া ছিলেন কর্পোরেটর রত্না দত্ত সহ গঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার প্রিয়তোষ দাস। এদিকে ত্রিপুরা পাওয়ার ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ আগরতলায় অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালে রোগীদের মধ্যে পুষ্টিকর সামগ্রী বিতরণ করা হয়। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন নতুন দিল্লিতে আজ ইরানের অর্থমন্ত্রী সৈয়দ আলী মাদানি জাদেহের সঙ্গে বৈঠক করেছেন। ব্রিক্স শিখর সম্মেলনে ইরানের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তাকে ধন্যবাদ জানান অর্থমন্ত্রী। অর্থমন্ত্রক জানিয়েছে, এই দুটি দেশের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকে অর্থনৈতিক অগ্রগতি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা প্রসারিত করতে আলোচনা হয়েছে। খোয়াই জেলাভিত্তিক অশ্বিনী কুমার বিশ্বাস স্মৃতি শাস্ত্রীয় সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খোয়াই নতুন টাউন হলে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই সঙ্গীত প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন টিঙ্কু ভট্টাচার্য সহ বিশিষ্ট জনেরা। এই প্রতিযোগিতায় খোয়াই জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। মোট 4টি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত জেসি স্মৃতি লীগ ক্রিকেট প্রতিযোগিতার তৃতীয় তথা শেষ রাউন্ডের 2টি খেলা আজ থেকে শুরু হয়েছে। এমবিবি স্টেডিয়ামে স্ফুলিঙ্গ ক্লাবের বিরুদ্ধে 3 দিনের খেলায় জয়নগর ক্রিকেট ক্লাব প্রথম ইনিংসে প্রথম দিনের শেষে 6 উইকেট হারিয়ে 258 রান করে। এদিকে নরসিংগড়ের টিআইটি মাঠে অপর খেলায় ব্লাডমাউথ ক্লাবের বিরুদ্ধে সংহতি ক্লাব প্রথম ইনিংসে প্রথম দিনের শেষে 6 উইকেটে 277 রান করে। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.7 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। প্রধানমন্ত্রী বলেছেন, ব্রিকস কেবল কয়েকটি দেশের একটি গোষ্ঠী নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেম। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সিপাহী জেলায় আন্তর্জাতিক সীমান্তে স্মার্ট ফেন্সিং পাইলট প্রকল্পের কাজ শুরু হয়েছে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। জেসি লীগ ক্রিকেটের শেষ রাউন্ডের 3 দিনের 2টি খেলা আজ থেকে শুরু। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।

0: जाना अजाना।
1: সর্দি কাশি, জ্বর, গলা ব্যথা কিংবা কোনো সংক্রমণ হলেই অনেক সময় আমরা দ্রুত সুস্থ হয়ে ওঠার আশায় অ্যান্টিবায়োটিকের দিকে হাত বাড়াই, কখনো চিকিৎসকের পরামর্শে, আবার কখনো নিজের সিদ্ধান্তে। কিন্তু আমরা কি জানি প্রয়োজন ছাড়া অ্যান্টিবায়োটিক গ্রহণ শুধু আমাদের শরীরের ক্ষতি করছে না, বরং তৈরি করছে এমন কিছু জীবাণু যাদের বিরুদ্ধে প্রচলিত ওষুধও ক্রমশ অকার্যকর হয়ে পড়ছে। এই সমস্যার নাম অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, সংক্ষেপে AMR। আর এই প্রতিরোধ ক্ষমতা অর্জনকারী জীবাণুগুলির মধ্যে কিছু অত্যন্ত শক্তিশালী জীবাণুকে সাধারণভাবে বলা হয় সুপারবাগ। অ্যান্টিবায়োটিক হলো এমন এক ধরনের ওষুধ যা নির্দিষ্ট ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক জীবন রক্ষা করতে পারে। নিউমোনিয়া, মূত্রনালীর সংক্রমণ, কিছু গুরুত্বপূর্ণ ক্ষত সংক্রমণ সহ বহু রোগের চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের ভূমিকা অপরিসীম। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, সব জ্বর বা সব সংক্রমণের জন্য অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয় না। সাধারণ সর্দি, অধিকাংশ ভাইরাল জ্বর বা ইনফ্লুয়েঞ্জার মতো ভাইরাসজনিত অসুখে অ্যান্টিবায়োটিক কাজ করে না, কারণ অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, ভাইরাসের বিরুদ্ধে নয়। সমস্যা শুরু হয় যখন আমরা প্রয়োজন না থাকলেও অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ গ্রহণ করি, অথবা চিকিৎসকের দেওয়া মাত্রা ও সময়সূচি ঠিকমতো অনুসরণ করি না। ধরা যাক কোনো ব্যক্তির শরীরে একটি ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়েছে, সেই সংক্রমণের চিকিৎসার জন্য চিকিৎসক একটি নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক দিলেন। সঠিক ওষুধ সঠিক মাত্রায় ব্যবহার করলে অধিকাংশ সংবেদনশীল ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায়, কিন্তু যদি অপ্রয়োজনীয়ভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় কিংবা ভুল ওষুধ বা ভুল মাত্রায় নেওয়া হয়, তাহলে কিছু ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাকটেরিয়াগুলির মধ্যে এমন বৈশিষ্ট্য তৈরি হতে পারে যার ফলে একই অ্যান্টিবায়োটিক আর তাদের বিরুদ্ধে কার্যকর হয় না। এটাই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এখানে একটা বিষয় খুব পরিষ্কারভাবে বোঝা দরকার, অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে আমাদের শরীর প্রতিরোধী হয়ে যায় বিষয়টি ঠিক এমন নয়, বরং ব্যাকটেরিয়াই পরিবর্তিত হয়ে অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা অর্জন করে। এই প্রতিরোধী ব্যাকটেরিয়া যখন মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, তখন সাধারণ ওষুধে সংক্রমণ সারানো কঠিন হয়ে যায়, কখনো চিকিৎসকদের একাধিক অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয়, হাসপাতালে ভর্তি থাকার সময় বাড়তে পারে, চিকিৎসার খরচ বাড়তে পারে, এবং গুরুতর ক্ষেত্রে জীবনও বিপন্ন হতে পারে। তাই সুপারবাগ শব্দটি শুধু কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনীর বিষয় নয়, এটি বাস্তব এবং বিশ্বজুড়ে জনস্বাস্থ্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ। জ্বর হলেই পরিচিত কারো পরামর্শে অ্যান্টিবায়োটিক শুরু করা, আগের প্রেসক্রিপশনের ওষুধ আবার ব্যবহার করা, কয়েকদিন ওষুধ খেয়ে ভালো লাগলেই নিজের ইচ্ছায় বন্ধ করে দেওয়া, কিংবা অন্য কারো জন্য লেখা অ্যান্টিবায়োটিক নিজে খাওয়া, এসব অভ্যাস বিপজ্জনক হতে পারে। বিশেষ করে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে একটি কথা মনে রাখা জরুরি, একবার এই ওষুধে ভালো হয়ে গেছিলাম, এবারও নিশ্চয়ই ভালো হবে, এই ধারণা সবসময় সঠিক নয়। একই ধরনের উপসর্গের পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। জ্বর মানেই ব্যাকটেরিয়ার সংক্রমণ নয়, তাই কখন অ্যান্টিবায়োটিক প্রয়োজন এবং কোন অ্যান্টিবায়োটিক প্রয়োজন তা নির্ধারণ করা চিকিৎসকের কাজ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, চিকিৎসক যদি অ্যান্টিবায়োটিক দেন তাহলে তার নির্দেশনা মেনে ওষুধ গ্রহণ করতে হবে। নিজের ইচ্ছায় মাত্রা পরিবর্তন করা বা চিকিৎসকের সঙ্গে পরামর্শ না করে ওষুধ বন্ধ করা উচিত নয়। তাহলে আমরা কী করতে পারি? প্রথমত, চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার না করা। দ্বিতীয়ত, ভাইরাসজনিত সাধারণ অসুখে অ্যান্টিবায়োটিক

আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে অনুষ্ঠান জানা অজানা।

চেয়ে বসা থেকে বিরত থাকা। তৃতীয়ত, চিকিৎসক অ্যান্টিবায়োটিক দিলে নির্ধারিত মাত্রা ও সময়সূচি যথাযথভাবে অনুসরণ করা। চতুর্থত, নিজের কাছে থাকা পুরনো অ্যান্টিবায়োটিক অন্য কাউকে দেওয়া বা অন্যের অ্যান্টিবায়োটিক নিজে ব্যবহার না করা। পঞ্চমত, সংক্রমণ প্রতিরোধের সাধারণ নিয়মগুলো মেনে চলা, নিয়মিত হাত ধোয়া, নিরাপদ খাবার ও জল ব্যবহার, পরিচ্ছন্নতা বজায় রাখা, প্রয়োজনীয় টিকা নেওয়া এবং অসুস্থ হলে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করা। কারণ সংক্রমণ যত কম হবে অ্যান্টিবায়োটিকের ব্যবহার প্রয়োজনও তত কমবে। অ্যান্টিবায়োটিক সেই বৈজ্ঞানিক আবিষ্কারগুলির মধ্যে অন্যতম একটি উদাহরণ। কোনো শক্তিশালী অস্ত্র যেমন দায়িত্বহীনভাবে ব্যবহার করলে বিপদ ডেকে আনতে পারে, তেমনি অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহারও ভবিষ্যতের চিকিৎসা ব্যবস্থাকে কঠিন করে তুলতে পারে। মনে রাখতে হবে, অ্যান্টিবায়োটিক ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি মানবজাতির জন্য একটি মূল্যবান চিকিৎসা সম্পদ। এটাও মনে রাখতে হবে, একটি ওষুধ যার আবিষ্কারে একসময় চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব এনেছিল, আজ তারই ভুল ব্যবহারে তৈরি হচ্ছে নতুন বিপদ। অ্যান্টিবায়োটিকের নির্বিচার ও অসম্পূর্ণ ব্যবহার ধীরে ধীরে এমন সব জীবাণুর জন্ম দিচ্ছে যাদের বিরুদ্ধে প্রচলিত ওষুধ আর ঠিকমতো কাজ করছে না। সুপারবাগ তৈরি হচ্ছে এই কারণেই। শুধু মানুষের চিকিৎসাতেই বিষয়টি সীমাবদ্ধ নয়, পশুপালন ও কৃষিক্ষেত্রেও অ্যান্টিমাইক্রোবিয়ালের অনিয়ন্ত্রিত ব্যবহার পরিবেশের মাধ্যমে প্রতিরোধী জীবাণু ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি করতে পারে। হাসপাতালেও আজ সুপারবাগের কারণে উদ্বেগ সৃষ্টি হয়েছে। হাসপাতালে বিভিন্ন ধরনের সংক্রমণের জীবাণু একই জায়গায় উপস্থিত থাকে এবং অনেক রোগী অ্যান্টিবায়োটিক গ্রহণ করেন, ফলে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু তৈরি ও ছড়িয়ে পড়ার ঝুঁকি সেখানে তুলনামূলক বেশি হতে পারে। বিশেষ করে গুরুতর অসুস্থ রোগী, অস্ত্রোপচারের পরবর্তী রোগী কিংবা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে প্রতিরোধী জীবাণু সংক্রমণ চিকিৎসাকে আরও জটিল করে তুলতে পারে। তাই সুপারবাগ আসলে কোনো কাল্পনিক ভবিষ্যৎ বা ভয় নয়, এটি অ্যান্টিবায়োটিকের অপব্যবহারের একটি বাস্তব পরিণতি। তাই অ্যান্টিবায়োটিককে একটি অত্যন্ত প্রয়োজনীয় চিকিৎসা সম্পদ হিসেবে ভাবতে হবে। তাই আসুন আমরা নিজেরা সচেতন হই এবং অন্যকেও সচেতন করি। অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ মেনে ব্যবহার করব, আর প্রয়োজন না হলে ব্যবহার করব না। সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যচর্চার অভ্যাস গড়ে তুলুন।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান জানা অজানা। অনুষ্ঠানে আজকের প্রসঙ্গ ছিল অ্যান্টিবায়োটিকের অপব্যবহার, কেন তৈরি হচ্ছে সুপারবাগ, বললেন তুহিন আইচ, আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা এখন শুনবেন হিন্দি ছবির গান। অনুষ্ঠানে প্রথম গানটি শুনুন হেনা ছবি থেকে, শিল্পী লতা মঙ্গেশকর।

গানটি শুনলেন হেনা ছবি থেকে। শিল্পীরা ছিলেন লতা মঙ্গেশকর, সুরেশ বাদিকর এবং মোহাম্মদ সৈয়দ। শুনলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুরু হচ্ছে কৌতুক নকশা রসে বসে। প্রথমে শুনুন স্কুলের পড়া এবং পরে বাঁশি, অংশগ্রহণে নবদ্বীপ হালদার এবং অন্যান্যরা।

0: ভঞ্চে মঞ্চে হাবলা কাবলা যদ মদ গোবরা গনসা ভন্ডা রসকে পচা চকি দেখতে পাচ্ছি বলছি গোলমাল করছিস হতভাগার দল থাম ওরে ভন্ডা কাল স্কুলে আসেছিনি কেন রে
1: আমি কাল আমার মুখ দিয়ে ধোঁয়া বেরুচ্ছিল
0: বেরি কেন ছিলি বুঝি
1: আমি না স্যার সে তো আপনার টিঙানি খেয়ে ছেড়ে দিয়েছি
0: বেশ করে তো তাহলে
1: মা বললেন তোর পেটে আগুন লেগেছে স্কুলে যাসনি
0: বটে আরে মনটা তুই কাল আসিসনি কেন রে
2: কাল তো আপনার সঙ্গে হাততলায় দেখা হয়েছে
0: ও তুমি শুধু দেখা করতে আসো পড়তে আসো না কিরে বন্ধা কিছু বলবি
1: পৃথিবীর আকার কিরূপ স্যার
0: ইম্পর্টেন্ট কোয়েশ্চেন টুকে নে পৃথিবীর আকার চতুষ্কোণ যথা ঈশান অগ্নি নৈঋত বায়ু
3: পন্ডিত মশাই একটা ট্রান্সলেশন বলে দিন না
0: কি ট্রান্সলেশন বাবা
3: আজকাল হাতি বাগান বাজারে ছয়াশের কুচে চিংড়িতে একটা বড় পরিবার ভালো রূপে চলে যায়
0: ওরে বাবা টুকে নে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন টুডে টুমরো এলিফ্যান্ট গার্ডেন মার্কেটে সিক্স অ্যানাসের স্মল লবস্টার A big wife goes well.
3: আচ্ছা পন্ডিত মশাই তার বংশে বাতি দিতে কেউ নেই ইংরেজি কি
0: এসব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কোয়েশ্চেন খুঁজে বার করছে নেটুকে নে দেয়ার ইজ নো ওয়ান গিভ ক্যান্ডেল ইন ইটস ব্যাম্বু এই মনটা ইংরেজিতে চিমনি বানান
2: চিমনি
0: এই মরিয়া তো সিএইচ আর এমনি চিমনি ওকে হাঁটুর নিচে গটে নিয়ে নল ডাউন করে দাও
1: ডিম্বু কোন লিঙ্গ স্যার
0: ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডিমের ভেতর মেল হবে কি ফিমেল হবে কে জানে রে বাবা নেটুকে নেটুকে নে উভয় লিঙ্গ
3: পন্ডিত মশাই ঘুড়িতে লাগ খাচ্ছে ইংরেজি কি
0: খুব ঘুড়ি ওড়ানো হয় বুঝে তোকে নে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দি কাইট ইজ ইটিং দাবার না এই তুই বানান কর কোটকে
2: কোটকে আর পা গেছে আটকে ফটকে
0: বটে আচ্ছা বানান কর রুক্মিণী
2: রুক্মিণী
0: রুক্মিণী তে সরিয়া করতে পেলি
2: বুড়া থেকে আউড়ে নিচ্ছি
0: আউড়ে নেওয়া আসছি ওকে ঠ্যাং তুলে হ্যান্ড আপ অন দি বেঞ্চ করে দাও এই শোন একটা খবর শোন তোরা সবাই কাল ফর্সা জামা কাপড় পরে পিঠ ফাট হয়ে আসবি কাল ইন্সপেক্টর সাহেব আসছে
1: আচ্ছা স্যার সাহেব ইংরেজিতে প্রশ্ন করবে আমরা কি করব
0: আমি সব ম্যানেজ করে নেব সে তোদের ভাবতে হবে না বাবার কাছে 21 বছর ঠেঙানি খেয়ে তবে ইংরেজিতে দফল হয়েছে আমার চা কায় কোনে বেটা যা এখন ছুটি সব বাড়ি যা বাড়ি যা বাড়ি চুপ চুপ ইন্সপেক্টর সাহেব এসে গেছে গুড মর্নিং স্যার
4: গুড মর্নিং এ তো কোন ছাত্র কেন
0: কি বলি রে বাবা হত বাবা ছেলেরা বয়স সব আছে স্যার ইয়েস্টারডে ইঙ্ক পূজা ছিল কিনা
4: ইঙ্ক পূজা
0: হ্যাঁ হ্যাঁ ভেরি ভেরি ব্ল্যাক ওম্যান শর্ট হ্যান্ড লক লক ব্লাডি টাং স্ট্যান্ড আপ অন দি হাজবেন্ড মোহর মোহর পটকা দম ধারা
4: আই সি ইউ মিন খালি পূজা
0: খালি পূজা নয় তাহলে তো এম কি পূজা বলতো কালী পুজো কালী পুজো
4: আচ্ছা পন্ডিত তুমি বাংলা বলো আমি বাংলা বুঝতে পারি
0: বাট স্যার মাই ইংলিশ কামস মোর অর্থাৎ আমার ইংরেজিটাই বেশি আছে ফাদার্স নিয়ার 21 ইয়ার্স ইংলিশ লার্ন কিনা
4: ইউ আর এ বিগ ফুল
0: স্লোলি স্লোলি টেল স্যার ছেলের না শুনে ফেলে
4: আপনি কি রকম পড়াচ্ছেন আমাকে শোনান
0: অল রাইট স্যার বাবা গণেশ বলো তো 56 কড়ায় কত গন্ডা
2: পন্ডিত মশাই ঢালাই করা না পেটা করা
0: দাঁড়া সাহেব চলে যাক তোকে মেরে আরো ধোলাই করে ছাড়ব
4: ধোলাই কিয়া হয়
0: ও মানে ইয়ে মানে ইয়ে কি বলি রে বাবা এই মানে ক্লথ ওয়াশিং এর কথা হচ্ছে স্যার আচ্ছা ভোঁদা বলতো ভূতপুর হেডমাস্টার মানে কি
1: পারবো না তো স্যার
0: ঢুকে নাও যে হেডমাস্টার পূর্বে ভূত ছিলেন
4: নন্সেন্স
0: এই মরিয়ে ভোঁদা তুমি বলো বাবা আমি তোমায় হারে হারে চিনি ইংরেজি কি
1: হারে হারে ইংরেজি কি স্যার
0: বন টু বন
1: আর চিনি
0: চিনির ইংরেজি জানো না সুগার টুকে নাও আই সুগার ইউ বন টু বন
4: আচ্ছা পন্ডিত গুড বাই
0: গুড বাই

0: লেন তো সাহেব, আমার লার্নিং এর রান মানে বিদ্যের দৌড়, 21 ইয়ার্স ইংলিশ লার্নিং ফাদার।
1: স্যার একটা কথা বলবো,
0: 100 বার বলবে,
1: আপনাকে বিগ ফুল বললেন কেন?
0: বিগ ফুল মানে বড় ফুল, বিলেতে কি সাহেব নিজের বাগান থেকে যেটি সবচেয়ে বড় ফুল আমার জন্য উপহার পাঠাবেন। আমার পড়ানোর কায়দা শুনে সাহেবের তাক লেগে গেছে।
1: আরে হা হা করে হেসে উঠলেন কেন?
0: খুশি হয়ে, এত খুশি হয়েছে যে আর সামলাতে পারেননি।
1: এরপরেও
0: যদি ডিসমিস না করে তো নিজের চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। এমনি বেকায়দায় ফেলে দিয়েছি মাতাদনকে যে ডিসমিস না করে যায়।

0: দেখছি বাঁশি বাজাইছে, এ তো জমিদারদের ছেলেটা বাজাচ্ছে।
1: ওরে বাবা, গিন্নি হঠাৎ ঢুকে বাইরে গেল কেন?
0: না ভালো কথা নয়, আড়াল থেকে দেখতে হবে।
2: বাঁশি থামো, জানতে পারবো? আমি স্বামীকে ভাত বেড়ে দিয়ে যাচ্ছি, তোমার বাঁশি আমার বড্ড ভালো লাগে।
0: ওরে বাবা, এর ভেতরে এত কাণ্ড ঘটেছে, তোর বাঁশির নিকুচি করছি দাঁড়া। আমি হলাম লবা তাঁতি, তোর বাঁশিও ভাঙবো আর তোকেও গুঁড়ো করে ফেলাব।
2: ও মা, কোথায় গেলে গো? ভাত বাড়বো?
0: পরীক্ষা কিরকম করছে, একটু ঘুমবো তারপর খাবো।
2: তা বেশ তো, ঘরে তুই বিছানা করে দি।
0: বিছানা বাজি, এখানে মা দুধ পেটেছে। আবার এসেছে রে, চুপ করে পড়ে পড়ে নাক ডাকাই, দেখি কত দূর গড়ায়।
2: ওগো ঘুমুলে, ওগো ঘুমুলে নাকি? উমা নাক ডাকছি যে, যাই পুকুর ঘাটে বাসন কথা না আছে নিয়ে আস।
0: ও কি চালাক দেখে তো, আমায় ঘুম পাড়িয়ে পুকুর ঘাটে বাসন আনবার অচিরে করে গেল। না দেখে আস। ওরে বাবা, ওই তো সেই জমিদার ছেলেটা। ও গিন্নি এসে দেখছি, আবার গাছের ডাল ধরে কথা দাঁড়া, সব শুনে নি তারপর দেখা যাবে।
3: উমা, তুমি জানো না আমাকে, তোমায় আমি কত ভালোবাসি। তুমি লক্ষ্মীকে আমায় বিয়ে করো, আমি বাবার এক ছেলে। যদি তুমি আমায় বিয়ে করো, যা কিছু সম্পত্তি তুমি পাবে।
2: দেখো, আমি আজ আমার কালী প্রতিমার সামনে বিয়ের কথা বলবো, যদি কোনো উপায় থাকে আমি তোমাকে নিশ্চয়ই বিয়ে করবো।
0: ও ভগবান, আমায় পাগল করে দাও। কালিমাকে জানাবে আমি স্বামী থাকতে জমিদার ছেলেকে বিয়ে করবার উপায়। ভূমিকম্প হয়ে যা রে, ভূমিকম্প হয়ে যা, ঠিক হয়েছে। এখনই করতে হবে, এখনই গিয়ে কালী প্রতিমার পেছনে আমি লুকিয়ে থাকি, ওই আসতে চলে যাই।
2: মা মা, আজ গোটা গত কথা বলবো, জবাব দিস মা। মা, তুই সত্যি কথা কেন? মা মা, আমি জমিদারদের ছেলে হারাধন বাবুকে বিয়ে করতে চাই, কিন্তু মা আমার স্বামী যাতে না জানতে পারে এমন কোন উপায় নেই?
4: অনেক উপায় আছে।
2: কি উপায় মা?
4: তখন তোর স্বামীকে আমি অন্ধ করে দেবো, তাহলে তুই নির্ভয় বিয়ে করে এইখানেই থাকতে পারবি।
2: পারবি মা? পারবি না?
4: ও পারবো। তখন তোর স্বামীকে তিন দিন খুব লুচি মাংস চট পটলে তেলা বাদাম এইসব খাওয়া, তিন দিন বাদে তোর স্বামীর দুটো কন্ঠ হয়ে গেছে, যায় তুমি যা। আর দেখ, ঠাকুর ঘরে শেকুল তুলে দিসনি, আজকাল আমি বাইরে বেরুই।
2: আচ্ছা মা, ঠাকুর ঘরের দরজা খোলাই রইল, আমি এক্ষুনি গিয়ে সব জোগাড় করে নিয়ে আস।
0: যাক বাবা, তিন দিন ধরে তো এখন মাংস খাওয়া যাক, তারপর অন্য মতলব করতে হবে।

এতক্ষণ শুনলেন কৌতুক নকশা রসে বসে। প্রথমে শুনলেন স্কুলের পড়া এবং পরে বাঁশি, অংশগ্রহণে নবদ্বীপ হালদার এবং অন্যান্যরা। আকাশবাণী আগরতলা।

এই অনুষ্ঠান আপনারা শুনছেন 236.4 মিটার অর্থাৎ 1270 কিলোহার্টজে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আর কিছুক্ষণের মধ্যে শুনবেন আমাদের পরবর্তী ঘোষণা।

আকাশবাণী আগরতলা, আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার সন্ধ্যা।

আকাশবাণী আগরতলা, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 9:13 হয়ে 25 সেকেন্ড। আর কিছুক্ষণের মধ্যে শুনবেন আমাদের পরবর্তী ঘোষণা।

শুনলেন দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান স্পটলাইট, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানে প্রথম শিল্পী করুক দাস।

গানটি শিল্পী ছিলেন সুবিনয় রায়। শুনছেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারে শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়।

আপনারা শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। অনুষ্ঠানে সবশেষ শিল্পী ছিলেন ধনঞ্জয় ভট্টাচার্য। আকাশবাণী আগরতলা।

এতক্ষণ দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হলো অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান। অনুষ্ঠানে সেতার শুনলেন, শিল্পী ছিলেন সুমিত সিং বাদাম। আকাশবাণী আগরতলা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন অবনীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। সকাল 6:15 ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 6:25 শুনবেন হায়ংনি খরাং। সকাল 7:10 শুনবেন হিন্দি দিবস উপলক্ষে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহের একটি বিশেষ বার্তা। সকাল 7:45 অভিজ্ঞাপন, সকাল 8:40 যুববাণী, সকাল 9:10 দেশবন্ধনা অনুষ্ঠানে শুনবেন দেশাত্মবোধক গান। বাংলা আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে সকাল 9:30, সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান, সকাল 10:30 বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান, সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান, বেলা 12:00 ককবরক অনুষ্ঠান নগুল, বেলা 12:30 খেরিংবার, বেলা 12:55 চাষের কথার বিষয় দেশি ফল চাষ, বেলা 1:05 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান শুনবেন, দুপুর 1:40 লোকগীতের শিল্পী সুবোধ রায়, দুপুর 1:50 শুনবেন নজরুলগীতি শিল্পী সুজাতা সরকার। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 শুনবেন চাকমা গান শিল্পী ফুলুরানী ও বিমল। 5:10 শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, বিকেল 5:45 চাকমা গানের শিল্পী ফুলুরানী ও বিমল মোহন চাকমা। সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণীর বাংলা গদ্য বজরায় ডাকাতি থেকে পাঠ দেবেন তারাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা সুপ্তি দেবনাথ। সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থির আসরে রাজ্যে মাশরুম চাষের সম্ভাবনা প্রসঙ্গে ডক্টর উৎপল দের সাক্ষাৎকার প্রচারিত হবে, পরে লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সন্ধ্যে 7:00 শুনবেন ককবরক অনুষ্ঠান, রাত 8:05 সংবাদ বিচিত্র, রাত 8:15 হিন্দি ছবির গান শুনবেন, রাত 8:30 শুনবেন আধুনিক গান শিল্পী মান্না দে, রাত 9:00 শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী রমা মণ্ডল, রাত 9:15 স্পটলাইট, রাত 9:30 ক্রীড়া প্রসঙ্গ, রাত 10:10 কর্মখালি বিজ্ঞপ্তি, রাত 10:15 আধুনিক গানের শিল্পী অখিল বন্ধু ঘোষ। জানিয়ে দিলাম আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আমাদের দ্বিতীয় অধিবেশনের এখানেই শেষ হলো। আগামীকালের প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:00

52 মিনিটে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:02 হয়ে 27 সেকেন্ড। জয় হিন্দ।